শুনছেন রেডিও বাংলা নেট ডট কম বাংলার গান বাঙালির প্রাণ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়।
3: হঠাৎ সামনে শ্রীদের খোশালিয়ে সামনে যদি যায় সে এ পথ দিয়ে,
2: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

নায়িকা সংবাদ, আগে হ্যাঁ নায়িকা সংবাদ মানে নায়িকাদের নিয়ে এরকম কিছু সংবাদ যেগুলো জানলে একদম তাক লেগে যেতে হয়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু কথা কিছু নায়িকাদের নিয়ে, অর্থাৎ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু নায়িকাদের নিয়ে, যাদের সম্পর্কে এরকম বেশ কিছু কথা আছে যেগুলো শুনলে সিরিয়াসলি তাক লেগে যেতে হয়। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে থাকবে আপনার জন্য, যেগুলো প্রচণ্ড ইন্টারেস্টিং, কিন্তু সবই থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কোনো রকম প্ল্যানই ছিল না তার ফিল্মে আসার, কিন্তু হঠাৎ করেই ভাগ্যের ফেরে তিনি চলে আসেন ফিল্মে। আর তারপর তারপর তো পুরো ইতিহাস। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে নায়িকা সংবাদকে নিয়ে। তো যে কথা বলছিলাম, যে যার কথা বলছি তিনি আমাদের সবার প্রচণ্ড প্রিয়, প্রচণ্ড শ্রদ্ধার মহানায়িকা সুচিত্রা সেন। তার ফিল্মে আসার কোনো রকম কথাই ছিল না, ইনফ্যাক্ট কোনো রকম ইচ্ছাও ছিল না, তথাপি শ্বশুর এবং স্বামীর জোরাজোরিতে তিনি ফিল্মে আসেন। এবং তারপরে কি যে ব্যাপারটা হয়েছিল সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না। তো এরকমই আরও অনেক ঘটনা, অনেক কাহিনী আছে বিভিন্ন নায়িকাদের নিয়ে, সেরকমই আরও একজনের কথা আপনাদেরকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

আমাদের ফিল্মে এরকম কিছু নায়িকা আছেন যারা কিন্তু যদি ফিল্ম অ্যাক্টিংটা চুজ না করতেন তাহলেও অন্য কোনো না কোনো দিক থেকে স্বনামধন্য হয়ে যেতেন। যেমন একজন হচ্ছেন বৈজয়ন্তীমালা, তিনি এরকম অসাধারণ নৃত্যশিল্পী, স্পেশালি ক্লাসিক্যাল ডান্সার, যে তিনি যদি ফিল্মে নাও আসতেন তাহলে শুধুমাত্র ডান্সার হিসেবেও কিন্তু তার নামটা স্বর্ণাক্ষরেই লেখা থাকতো। তো নায়িকা সংবাদ, নায়িকাদের নিয়ে এরকম আরও অনেক কথা, অনেক ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

সাধারণত নায়িকাদের আপনি যদি ক্যারিয়ার গ্রাফ দেখেন, মোটামুটি 15-20 বছর পর্যন্ত তারা চুটিয়ে অ্যাক্টিং করেন। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। কিন্তু এর বাইরেও কিন্তু কয়েকজন নায়িকা আছেন যারা কিনা খুব ছোট্ট সময়ের জন্য তাদের ক্যারিয়ার তৈরি করেছিলেন এবং একদম উন্নতির শিখরে পৌঁছে গিয়েছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছেন মধুবালা, যিনি কিনা ওই গোটা বছর দশেক ইন্ডাস্ট্রিতে ছিলেন। তারপরে খুব কম বয়সেই তার মৃত্যু হয়, কিন্তু তাকে বলা হয় ভারতবর্ষের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ এবং সুন্দরী অভিনেত্রী। সেরকমই আরও একজন হচ্ছেন দিব্যা ভারতী, যার খুব কম বয়সে একটি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়। কিন্তু এই যে কয়েকটি ফিল্ম তিনি করেছিলেন, তাতেই তিনি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিলেন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছেদানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে নায়িকাদের নিয়ে। আপনাকে বলছি নায়িকা সংবাদ। তো সেরকমই আরও কিছু কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেদানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

কুইন, অর্থাৎ তার সৌন্দর্যের ছটায় চারিদিক একদম উদ্ভাসিত হয়ে যাবে। কিন্তু এই ব্যাপারটা কিন্তু ভেঙে দিয়েছিলেন কয়েকজন নায়িকা, যারা কিনা নিজেদের সৌন্দর্য নয়, নিজেদের প্রতিভার, অভিনয় প্রতিভার দৌলতে সাফল্যের শিখরে উঠেছিলেন। যেমন ধরুন স্মিতা পাতিল, যেমন ধরুন শাবানা আজমি, এরকম আরও অনেক অভিনেত্রী আছেন, সুপ্রিয়া পাঠক, দীপ্তি নোবেল, যারা কিনা একদম নতুন ঘরানায় অভিনয় করে নতুনভাবে সিনেমার আকাশে নিজেদের উজ্জ্বল উপস্থিতি ঘোষণা করেছিলেন। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে, জারি ছিল নায়িকাদের নিয়ে। আপনাকে বলছিলাম নায়িকা সংবাদ, নায়িকাদের নিয়ে এরকম অনেক কথা, অনেক ঘটনা আছে যেগুলো কিনা সত্যি চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার আইডি @radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। টাটা।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মধ্যে এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং কথা থাকছে, তার সাথে সাথে অবশ্যই আড্ডাও থাকছে এবং আড্ডার মাঝখানে মাঝখানে ভালো ভালো গানও থাকছে, যাতে গানগুলো শুনতে শুনতে আমরা মন ভালো রাখতে পারি এবং আড্ডাগুলো একটু বেশি জম্পেশ হয়ে ওঠে। তাই বেশি কথা না বলে আড্ডার দিকে এগিয়ে যাব এবং আপনি শুনছেন রেডিও বাংলানিউজ.com মন যখন এর উদ্দেশ্য।

radiobangla.com এ আজকে আড্ডা দিচ্ছি এবং এমন একটা জায়গার কথা বলবো যে জায়গায় গেলে আপনার মনটা ভালো হয়ে যেতে বাধ্য। আমার মনে হয় পৃথিবীর সবথেকে সুন্দর যদি কিছু জিনিস থাকে সেটা হচ্ছে নিষ্পাপ শিশু এবং ফুল। এই যে ফুল আর নিষ্পাপ শিশুর মধ্যে কোনো রকম অমিল নেই। আর আপনার কি মনে হয় এই দুটোর মধ্যে কি কোনো অমিল আছে বা তফাত আছে? আপনার কি মতামত সেটা অবশ্যই আমাকে তো জানাবেন, কিন্তু তার আগে আপনাকে একটা কথা বলি। ধরুন আপনি কাশ্মীরে ঘুরতে গেছেন এবং কাশ্মীরে ঘুরতে গিয়ে ডাল লেকে ঘুরছেন এবং তার সাথে সাথেই আপনি দেখতে পেলেন যে সারি সারি টিউলিপ ফুল, অর্থাৎ টিউলিপ গার্ডেন, যেখানে যেখানে কি সেটা অবশ্যই বলছি একটা ছোট্ট গানের ব্রেকের ওপার। অনেক আড্ডা রয়েছে, তাই কোথাও যাবেন না, ফিরছি আড্ডায়।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

যদি আমরা ভূস্বর্গ বলে জানি কাশ্মীরকে, তাহলে তার নিশ্চয়ই একটা কোনো কারণ আছে। আর সেটা সবাই আমরা জানি যে প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই সেখানে প্রত্যেকটা রঙই খুবই অন্যরকম লাগে। এবং যদিও রাজনৈতিক পরিবেশ সেখানকার রঙগুলোকে একটু ফিকে করে দিয়েছে, যদিও আমরা সেই ব্যাপারে একটু কথা না বলে যদি ডাল লেকে শেকারা চড়তে চড়তে ওই টিউলিপ গার্ডেন দেখার বা সেটাকে উপভোগ করার কথা বলি, তাহলে আমার মনে হয় বেশি ভালো। যদি আপনারা ঠিকঠাক সময়ে যান, অর্থাৎ যেই সময় গুলমার্গ এবং সোনমার্গে বরফ রয়েছে, সেই রকম একটা সময় গেলে যেখানে কাশ্মীরটা পুরো বরফে ঢাকা, সেরকম একটা সময় গেলে পর্যটকদের ভিড়ও পাবেন, তার সাথে সাথে কাশ্মীরের টিউলিপ গার্ডেনের যে একটা আলাদাই সৌন্দর্য, সেটাও কিন্তু উপভোগ করতে পারবেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: সিলসিলা দেখেছেন তো, মনে পড়ছে ওই দৃশ্যটা? হ্যাঁ হ্যাঁ, ঠিক, একদমই ঠিক, কাশ্মীরের টিউলিপ গার্ডেনের সামনে অমিতাভ বচ্চন এবং সিলসিলার রেখার সেই ছবির দৃশ্যর কথাই আমি বলছি, যেখানে মাঠের পর মাঠে শুধুমাত্র টিউলিপ, লাল হলুদ সাদা রঙের টিউলিপ। এবং সেই দৃশ্যটা দেখলেই মনে হয় যে যেখান থেকেই আমরা সেই দৃশ্যটা দেখি না কেন, সেই জায়গাটাই যেন আমরা পৌঁছে গেছি। এবং এই যে টিউলিপ গার্ডেন, যেটা আমরা জানি যে কাশ্মীরের টিউলিপ গার্ডেনটি এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন, এবং এই টিউলিপ গার্ডেনের আসল নাম হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন, এবং সেটা কাশ্মীরিদের কাছে কিন্তু সিরাজ বাগ নামেই পরিচিত।
1: কবি হবে।

0: একদিন কবি হবে নটবর গুপ্ত।
1: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
2: আরে আরে আরে আরে, কি হলো কি হলো
3: কি হলো? মাথাটা ঝিমঝিম করছে।
2: সত্যি তো আমিও যে চোখে সর্ষের ফুল দেখছি।
3: সত্যি?

radiobangladesh.com এ আমি রুবিনা আছি এবং আজকের আটার একদম শেষ অবধি মানে শেষ ভাগে চলে এসেছি। টিউলিপ গার্ডেন নিয়ে কথা বলছিলাম, এশিয়ার সব থেকে বড় টিউলিপ গার্ডেন যেটা আমরা জানি যে কাশ্মীরের টিউলিপ গার্ডেন, এবং যেই টিউলিপ গার্ডেনের সৌন্দর্য দেখার জন্য আপনাকে স্প্রিং এর সময় যেতে হবে, অর্থাৎ শীতটা কাটিয়ে ঠিক বসন্ত ঢুকছে সেই সময় যদি আপনি যান তাহলে কোনো কথাই নেই, আপনি কাশ্মীরের যে আসল টিউলিপ গার্ডেনের যে রং বা রূপ সেটা উপভোগ করতে পারবেন। আর যদি এই দৃশ্যটা কেউ চাক্ষুষ দর্শন করে থাকেন তাহলে অবশ্যই প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আর ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

0: তোর পাশে।
1: শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেটওয়ার্ক। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফের সৌভিকের সঙ্গে। তো আমাদের আড্ডা আজকে একটু অন্যরকম, আমাদের আড্ডা আজকে মেনু নিয়ে। আমরা সবাই জানি বিয়েবাড়ির পাতে যখন আমরা কী কী খাবো এরকম একটা ব্যাপার যখন আমরা মনে মনে ভাবছি, তখনই আমাদের সামনে একজন ক্যাটারারের মানুষ, সে কিন্তু আমাদের হাতে এসে একটা এরকম পিচবোর্ডের কার্ড আর তার মধ্যে সুন্দর সুসজ্জিতভাবে লেখা থাকে কী কী আছে আজকের এই সন্ধ্যা ভোজনে বা রাত্রি ভোজনে। আর সেটাই আমাদের কাছে একটা স্পেশাল ব্যাপার হয়ে ওঠে এবং তখনই তত্তর করে আমরা সবাই মিলে সেই মেনুটাকে দেখে ফেলি এবং পরবর্তীতে অপেক্ষা করি, তাই তো? তো আজকের এই আড্ডা সেই মেনু নিয়ে। যে কোথাও যাবে না, জুড়ে থাকুন কয়েকটা গানের পর আজকের স্পেশাল আড্ডা মেনুর সঙ্গে। এখন ইয়েস গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা মেনু নিয়ে।
1: তো আমাদের আড্ডা মেনু কেন, আসলে এমন কিছু জিনিস থাকে যেগুলো একটা অন্যরকম মুহূর্ত তৈরি করে, মেনু কার্ডও কিন্তু ঠিক সেরকম একটা ব্যাপার। ভাবুন দিনের শেষে যখন আপনি ওই রেস্টুরেন্টে ডিনারের একটা ব্যাপার স্যাপার করেছেন, আর সেই ডিনারের ক্ষেত্রে লাস্টে আজকের এই খরচের হিসেবপাতির যে একটা ব্যাপার মিল ছিল সেইখানে কোথাও এসে একটুখানি চমকে যাওয়ার মতো, কারণ আপনি ভাবতে পারেননি আজকের এই মেনু কার্ডে এতটা বড় অঙ্ক হয়ে দাঁড়াবে। সেখানেই একটা মজার ব্যাপার হয়ে থাকে যে ভেবেছিলেন এক, হয়ে গেল আরেক, সেটাও কিন্তু মেনুর জন্যই সম্ভব। এবং কখনও কখনও এই মেনু কার্ডে কিন্তু মনে আনন্দও দেয়, কিন্তু আবার কখনও কখনও এই মেনু কার্ডই দুঃখ এনে দেয়। কীরকম দুঃখ না, আমার খুব মনে পড়ছে যে মেনু কার্ডের ব্যাপারটা হয়তো পকেটে সামান্য কিছু পয়সা আর মেনু কার্ডে অলরেডি চচ্চর করে বিলটা বাড়ছে একদম শেষ দোরকোড়ায় এসে দাঁড়িয়ে, আর তখনই কিন্তু মনটা একদম দুরু দুরু দুরু করছে যে আর কতটা, কারণ আমি জানি এই পর্যন্ত লিমিট আছে, এর বেশি হয়ে গেলেই ব্যাপারটা কিন্তু গুরুতর পর্যায়ে পৌঁছে যাবে, তখন কিন্তু মানে ভাবতে হবে কি করা যায়। তো সেই ক্ষেত্রে সেই দৌড়গোড়ায় দাঁড়িয়ে যদি হট করে স্টপ হয় ব্যাপারটা, তাহলে একরকম খুশির ব্যাপার হয়, আর যখন সেটা ক্রস করে যায় তখন যে ভয় এবং ভীতির একটা প্রভাব মুখের মধ্যে একটা স্পষ্টভাবে ছাপ ফুটে ওঠে, সেটা কিন্তু বেশ ভয়ঙ্কর ব্যাপার। আর সেখানেই অপরপক্ষ যদি বুঝে যায় যে ব্যাপারটা একটু অন্যদিকেই যাচ্ছে, কারণ লিস্টটা ক্রমশ বাড়তে বাড়তে বাড়তে বাড়তে এই জায়গায় পৌঁছবে, যখন তার মুখটা দেখে নেওয়া গেল যে ব্যাপারটা এইরকম পর্যায়ে যাচ্ছে, তখন নিজেকে একটু চেক করে ব্যাপারটাকে একটু হালকা করে দেওয়া, এবং কখনো কখনো বলা আমি তো আছি, কিংবা কখনো আবার চট করে না আজকের এটা খাবো না আজকে এইটা খাবো, একটা মোটা অঙ্কের জায়গা থেকে মেনু কার্ডের একটুখানি বেশ খানিকটা নিচে নেবে আরেকটা মেনুতে চোখ পড়ল সেটাই, এবং বুঝে গেল যে আজকের ব্যাপারটা এই পর্যন্তই থাক। এখানেই হচ্ছে কোথাও মেনু কার্ড কখনো কখনো ভালোবাসা মিলিয়ে দেয়। আমাদের একটা জানি থাকবে, তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চট পট ফিরে আসছি, জুড়ে থাকুন।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা মেনু কার্ডকে সঙ্গে করে। তো মেনু কার্ডের ব্যাপারটা একটা আরেকটা মজাদার ব্যাপার, একদম শেষ দিকে বিয়ে বাড়ির যারা এবার মেন যে বরযাত্রী এসছেন তারা এবার খাবেন, সেক্ষেত্রে আগে থেকে বেশ কয়েকটা ব্যাচ মেনু কার্ডটা অ্যালাউ করা হলো এবং মেনু কার্ডটা দেওয়া হলো, তারপর থেকে মেনু কার্ডটা আর দেওয়া হচ্ছে না। ব্যাপারটা কি? তাহলে কি বোঝা যাচ্ছে না মেনু কার্ডের বাইরে এদের নতুন কিছু স্পেশাল কিছু ব্যাপার? হতেই পারে, আবার এটাও ঠিক যে মেনু কার্ডে যা আছে তা হয়তো 50% উদাও হয়ে গেছে, আর সেই উদাও হয়ে যাওয়ার ক্ষেত্রে মেনু কার্ড স্টপ করা হয়েছে। কারণ মেনু কার্ড দেখালেই আবদার কিন্তু আসতেই পারে, ছোট হোক কিংবা বড়। সম্মানের খাতিরে বরযাত্রীকে উল্টোপাল্টা কিছু খাওয়ালে হবে না, তখন কিন্তু এই পুরো ব্যাপারটা বর্তাবে বছরের পর বছর, মানে জীবনের একটা ছোট্ট কোথাও ডাক থেকে থাকার মতো। তাই বুদ্ধি করে অফ করা হলো মেনু কার্ড, কারণ খাবারের পরিমাণ বেশ খানিকটা কমে গেছে এবং এমন একটি খাবার হয়তো উধাও হয়ে গেছে। ধরে নিন সেটা যদি মাটন হয়, সুন্দরবন কাণ্ডকে বেঁধে যাবে এবং হয়তো বিয়েটা ভেঙেও যেতে পারে। তাই এই সব কিছুকে মাথায় রেখে বাবা মেনু কার্ডের ওপর কেসটা পুরো যাক, মেনু কার্ড সামলে নেবে সব ব্যাপারটা। সব শেষে যখন একসঙ্গে মিলে সবাই বসেছে তখনই বলা হলো যে কি ব্যাপার হট করে মেনু কার্ডটা বন্ধ হয়ে গেল, কয়েকজন খুব গুরুতর ব্যাপার, তখনই বললো যে বেশ কয়েকটা ব্যাপার কিন্তু শেষের পথে ছিল, তাই চাপ বাড়ত। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের স্পেশাল আড্ডা মেনু কার্ডকে সঙ্গে করে। এখন গান।

ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর আজকে মেনু কার্ডের আড্ডা নিয়ে। আমি সৌভিক। তো এমনও অনেক মানুষ আছেন যারা কিন্তু মেনু ব্যাপারটা জেনে নিয়ে তারপর কিন্তু বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করেন, দেখলেন কোথাও একটা যদি ওই ননভেজ ব্যাপার থাকে তখন হয়তো অনেকেই ভিড় করছেন বিয়ে বাড়ির বা কোনো অনুষ্ঠানে, কিন্তু যখনই দেখছেন ব্যাপারটার মধ্যে ভেজের ব্যাপারটা বেশি তখন কিন্তু বেশ মনটাও কীরকম একটা ভিজে যাওয়ার মতো ব্যাপার। আর সেখানেই যেন কোথাও কোথাও মনে হয় দূর ও পরে যাওয়া যাবে, ওই তো খাওয়াবে, এই ব্যাপারটাও আছে। এবং আমার মনে হয় সব দিক থেকে ব্যাপারটাকে একটু ভাবা উচিত। এবং অনেক মানুষই আছি আমরা যারা নিজেরা খাওয়া দাওয়ার পরেও কিন্তু এই মেনু কার্ডের ওপর দোষারোপ তো চলেই, আর তারপর আরেকটা ব্যাপার চলে যে খাবারটা এরকম হলো, খাবারটা ওরকম হলো, কিছুতেই কারণ মন পাওয়া যায় না। না, এই ব্যাপারটায় আমাদের একটু কষ্ট আনতে হবে, কারণ সব ব্যাপারটাকে মানিয়ে নিতে হবে। আর অবশ্যই এই পুরনো রীতিনীতির যে ব্যাপারটা, যে বিয়ে বাড়ি হোক বা কোনো অনুষ্ঠান বাড়িতে হোক, একটুখানি ত্রুটি খোঁজার ইচ্ছে জারি থাকে, এটা বরং বন্ধ হলেই ভালো হয়। যে যেভাবে যত্ন করে যতটা পেরেছেন সেভাবেই আনন্দ করে বাকিরা সেই ব্যাপারটাকে সামলে নিতে হবে, এটাই আমাদের আগামী পথ চলা হোক। এবং একটা মানুষ তো আপনাকে ভালোবেসে আবদার করে তাকে আপনাকে নিমন্ত্রণ জানিয়েছে, হয়তো কোথাও ত্রুটি হতেই পারে, সেই ত্রুটির ব্যাপারটা আপনাকেও কিন্তুটা একটুখানি ম্যানেজ করে নেওয়ার ব্যাপারটা রাখতে হবে। তবেই না বন্ধুত্ব, তবেই না সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। সঙ্গে থাকুন, ফিরে আসুন।

ঋতুতে পড়ে শোনাবো। তো মেনু নিয়ে আড্ডা চলছে এবং মেনু যেরকমই হোক না কেন, যেভাবেই ভাবা হোক না কেন, সব কিছুকে মানিয়ে নেওয়ার দায়িত্বটা আমাদের। আর প্রতিক্ষেত্রেই একটা ব্যাপার যেটা থাকে, ওই আত্মীয় স্বজনের ওপর কাছের লোকরাই নাকি বেশি বিট্রে করে, না এই কাছের লোকরা বেশি বিট্রে করে এই ব্যাপারটাকে কিন্তু তাড়াতে হবে, কারণ কাছের লোকরা আরও এই ব্যাপারটাকে পাশে সামলে নেওয়ার দায়িত্ব নিতে হবে। মেনু কার্ড যেমন খেতে বসে বাড়তি একটা তৃপ্তি মেটায়, এরপর এরপর এরপর, ঠিক সেরকমভাবে মেনু কার্ডে কিন্তু উপরের দিকে একটা জিনিস থাকে না, ওই অমুকের সঙ্গে তমুকের বিবাহ, তারই একটা এতে আজকের এই ব্যাপারটা, এটাও যেমন মিষ্টি মধুর ব্যাপার, সেই মেনুর ক্ষেত্রে আরেকটা মিষ্টি মধুর ব্যাপার হচ্ছে ওই যে আগে থেকে জেনে নেওয়া। হ্যাঁ, জেনে তো অবশ্যই নেব এবং অবশ্যই যেখানে অপছন্দ থাকবে সেখানে অবশ্যই অ্যাটেন্ড করব, আমি কম করে খাব, কিন্তু কখনো যাব না এমনটা নয়, এটাই উচিত নয়, কারণ সে তার সাধ্যমতো ব্যাপারটাকে করেছেন। আপনার সেখানে হয়তো আপনি অন্যভাবে ভেবেছিলেন, কিন্তু সবাই তো সমান হতে পারে না, হাতের পাঁচটা আঙুলও সমান নয়, ঠিক সেরকমভাবে সবাই সব রকমভাবে সব দিক থেকে কোনো মানুষকেই খুশি করতে পারে না। এটাকে মেনে নিয়ে সবাই সকলের সঙ্গে আরও বেশি করে বেঁধে থাকুন, আর মেনু কার্ড দীর্ঘস্থায়ী হোক, যেন কোথাও ওই আমাদের বুফের চক্করে পড়ে সেই ব্যাপারটা যেন হারিয়ে না যায়। বুফেরও পাশে একটা করে মেনু কার্ড রাখা থাক, ছোট্ট পকেট সাইজ, কারণ বসে খাওয়ার রেওয়াজ তো প্রায় উঠে যাওয়ার মুখে, কিন্তু আমাদের জারি রাখতে হবে এই মেনু কার্ডের ব্যাপারটা। মেনু কার্ডের ওই একটা আমেজ শুরুর দিকে প্রথমেই দিয়ে দেওয়া কী কী আছে, একটা তৃপ্তি, একটা আনন্দ, একটা ভালো লাগা থাকে, এই ভালো লাগাটা নিয়েই শেষ করবো আজকের ইয়ারটা। ভালো থাকবেন আর পুরোনো জিনিসকে আঁকড়ে ধরে থাকবেন, তাহলেই আগামী পথ আরও আরও আরও সুন্দর ও সচ্ছল হবে। আজকের জন্য টাটা।

সিরিয়াসলি, মানে কাছাকাছি থাকা মানে কিন্তু উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা, উন্নত মানের কানেকশন। কিন্তু আমাদের ছোটবেলায় স্মার্টফোন ছিল না, স্মার্টফোন ছিল না ঠিকই, তবে একটা ল্যান্ডলাইন সবার বাড়িতে ছিল। উফ কি নস্টালজিক, রিংটা বেজে উঠলেই মনটা আনন্দে ভরে উঠত। আর এখন স্মার্টফোনের ভাইব্রেশনটা যেন হৃৎকম্পন বেড়ে যায়। এই বুঝি বসের ফোন এলো, এই বুঝি প্রেমিকার ফোন এলো, এই বুঝি বাবার ফোন এলো, এই বুঝি বন্ধুর ফোন এলো। মানে অবশ্যই ভালো মোমেন্টসও আছে, কিন্তু টেনশনও একটা থেকেই যায়। আমি জানি আপনার বাড়িতেও একটা ল্যান্ডফোন ছিল এবং সেটাতেও খুব প্রিয় মানুষের ফোন কলস আসতো সেই সময়। এখনও আপনার স্মার্টফোনটা বেশ ভাইব্রেট করলে কিছু কিছু সময় আপনি বিরক্ত হন। তাহলে আপনার যে গল্পটা সেটা আমার সাথে শেয়ার করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। বেজে গেছে কখন সে টেলিফোন, সত্যি কখন যে সে টেলিফোনটা বেজে যাচ্ছে আমাদের অগোচরে আমরা নিজেরাও জানি না। কারণ আপনার বাড়িতেও একটা ল্যান্ডফোন ছিল বা আছে, আমার বাড়িতেও একটা ল্যান্ডফোন ছিল যেটা ধুলো জমে জমে ডেড হয়ে গেছে। আচ্ছা, ল্যান্ডলাইনে তো আমরা সবাই কথা বলতাম, ল্যান্ডলাইন যদি কথা বলতে পারতো তাহলে কি আমাদের উপর অভিযোগ করতো না অভিমান করতো, কোনটা করতো? আমরা কিছু ক্ষেত্রে ল্যান্ডলাইন হয়তো এখনও ইউজ করি, তবে হ্যাঁ, আমার বাড়ির ল্যান্ডলাইনটা আজ সত্যি অকেজো, কিন্তু ল্যান্ডলাইনের নাম্বারটা এখনও মনে আছে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাও নিশ্চয়ই আপনার মনে আছে। তাহলে চটপট আপনার ল্যান্ডলাইনের গল্প আমাকে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। চটপট জানিয়ে দিন আপনার বিশেষ মুহূর্তের কথা। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ কিন্তু ফলো করতে ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। শুনতে থাকুন।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, যে কোনো জিনিসের দুটো দিক থাকে, এটাও সত্যি। যখন স্মার্টফোন ছিল না, মোবাইল ছিল না, চলার পথে যখন রাস্তাঘাটে কোনো অসুবিধা হতো, চট করে জানানো সম্ভব হতো না। তবে হ্যাঁ, পথে ঘাটে টেলিফোন বুথ ছিল, মানে এসটিডি বুথ ছিল। এখনও দূর দূরান্তে হয়তো খুঁজে পাওয়া খুব মুশকিল, বা হয়তো এসটিডি বুথ আছে বাট সেটা কোনো কাজ, মানে কাজে লাগে না। আমি হয়তো দেখতেও পাই না এখন রাস্তাঘাটে এসটিডি বুথ রয়েছে বা খুব ভাঙাচোড়া বিচূর্ণ অবস্থায় রয়েছে। আপনারও এসটিডি বুথের কোনো গল্প রয়েছে, নিশ্চয়ই আছে, অবশ্যই আমাকে শেয়ার করবেন। আমাকে ফেসবুকেও জানাতে পারেন, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট, বা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন +447503965712। আর আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। প্রযুক্তি উন্নত হওয়ার সাথে সাথে আমাদের সবার কাছে মোবাইল আছে। কিছু জিনিস কিন্তু সত্যি মনে রয়ে যায়। ওই রাস্তাঘাটের এসটিডি বুথের গল্পগুলো, মানে যেখান দিয়ে আমাদের সেই কিছু সময়ের প্রেমটা শুরু হয়েছিল, বা নাইনটিজের যে প্রেমটা হতো এসটিডি বুথ থেকে ফোন করা, সেই সব গল্পগুলো আমি জানতে চাইছি। অবশ্যই আমাকে জানান। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বিরং শুধুমাত্র রেডিও বাংলা .com। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। এই যে রাগ কমানোর জন্য এখন সহজেই ফোন করা যায়, হোয়াটসঅ্যাপ করা যায়, কিংবা ভিডিও কল করে রাগ বাঙানো যায়। আগেকার সময় কিন্তু সেটা সম্ভবপর হতো না, কারণ বেশিরভাগটাই যৌথ পরিবার আর ড্রয়িং রুমে একটা মাত্র ল্যান্ডলাইন। কখন যে কে ফোনটা রিসিভ করবে সেটা খুব চাপের একটা বিষয় হয়ে যেত, যে যদি সেই মানুষটা সে সময় ফোন না রিসিভ করে, উল্টো দিকের মানুষটা পথ চেয়ে বসে থাকতো যে কখন মন মানে কখন প্রিয় মানুষটা ফোন করে আমার মন খারাপটাকে ঠিক করবে বা আমার রাগটা ভাঙাবে, আদৌ সেই সময় আমি সেখানে থাকবো কি না, বা সবাইকে এড়িয়ে ফোনটা রিসিভ করতে পারবো কি না। আর মনে মনে ভাবতাম, মানে তারা ভাবতো আর কি, কখন তোমার আসবে টেলিফোন। তাই তো, আপনারও নিশ্চয়ই এরকম কোনো গল্প আছে? তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান বা ফেসবুকে জানান। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ, মন যখন নিরুদ্দে।

পৃথিবীটা নাকি ছোট হতে হতে বোকা বাক্সতে নয় এখন স্মার্টফোনে বন্দি হয়ে গেছে। সত্যি মানে স্মার্টফোনে এখন পুরো জগৎ, মানে জগতের সম্মুখীন আপনি হতে পারেন, সমস্ত রকম আপডেট খুব সহজেই পেয়ে যেতে পারেন, এবং যুগের সঙ্গে তো তাল মিলিয়ে চলতেই হবে, না হলে তো পিছিয়ে পড়তে হবে। কিন্তু ল্যান্ডলাইন বা ল্যান্ডফোনের যে আওয়াজটা, মানে যখন ফোন আসতো সে যে একটা রিং হতো, ক্রিং ক্রিং ক্রিং ক্রিং, বা চার্জ এরকম একটা ফোন বাজতো, সেটা আমি ভীষণ ভীষণ ভীষণ মিস করি। মানে স্মার্টফোনের সাইলেন্ট, এখন তো আমরা বেশিরভাগ সময় স্মার্টফোন সাইলেন্টই রাখি, মানে আমি তো মোস্ট অফ দ্য টাইম ফোন সাইলেন্টই রাখি, বা ভাইব্রেশন হোক বা রিংটোন যাই হোক না কেন, ওই যেন টিউনটা আমি ভীষণ ভীষণ মিস করি, মানে ভীষণই মিস করি। যুগ আপডেট হচ্ছে, তাই নিজেদেরকেও আপডেট করতে হবে। হ্যাঁ, পুরনো যে কোনো জিনিস যা আমাদের একটা সময় সঙ্গ দিয়েছে তা অবশ্যই আমাদের জন্য অনেকটা স্পেশাল, অনেকটা নস্টালজিক এবং অনেকটা এগিয়ে যেতে সাহায্য করেছে। তবে হ্যাঁ, আপনার তো স্মার্টফোন আছে আর হোয়াটসঅ্যাপও আছে, তাহলে চটপট জানান না কেমন লাগলো আজকের আড্ডা। +447503965712। আজকে তাহলে চলি, কাল আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। ভালো থাকুন, শুনতে থাকুন radiobanglanet.com, শুধুমাত্র www.radiobanglanet.com এ। ওয়েবসাইটটা কিন্তু খুললে চলবে না।

মাথা মস্তক শির যে নামেই ডাকা হোক না কেন, মাথা নিয়ে মাথা ব্যথার কিন্তু শেষ নেই। শুনছেন রেডিও বাংলা নেট .com, UK-র একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা, চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। এই যে মাথা ব্যথা, আমরা যে সবসময় মাথা ব্যথা বললে মাথার যন্ত্রণাকেই বোঝাই তা কিন্তু নয়। অনেক সময় কেউ যদি কোনো ব্যাপারে বেশি ঢুকে যায় তখন আমরা অনেক সময় তাকে বলে থাকি, এটা নিয়ে তোমার এত মাথা ব্যথার কি আছে। তাই এই যে মাথা ব্যথা, সেটাকে কিন্তু আমরা নানা রকমভাবেই ব্যবহার করে থাকি। এই মাথা শব্দটা আমরা আরও অনেক রকমভাবে ব্যবহার করি। নিশ্চয়ই আপনার মাথাতেও এইরকম মাথা নিয়ে নানা কথা আসছে। আপনি ভাবুন, আমি ততক্ষণ আপনার জন্য রেখে যাই পরপর তিনটে গান। তারপর ভাবতে ভাবতে গান শুনতে শুনতেই গানের ওপারে আবার আমাদের পপকর্নের আড্ডা নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

মাথা বলতে যে সবসময় মাথাকেই বোঝাবে এমনটা কিন্তু নয়, আর সেই মাথা নিয়েই নানা কথা শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে মাথা নিয়ে কথা বলছি, সেই মাথা নিয়ে মাথা ব্যথা যাকে বলে আর কি, আমরা যখন পথ চলতে থাকি তখন অনেক জায়গাতেও দেখি যে রাস্তাটা চারটে ভাগ হয়ে গিয়েছে, আবার কখনো দেখি যে রাস্তাটা পাঁচটা ভাগ হয়ে গিয়েছে। সেই যে জায়গাটা সেটাকে আমরা সাধারণত মোড় বলি, এবং আমরা তাদের চার মাথার মোড় বা পাঁচ মাথার মোড় এইভাবেই কিন্তু কাউকে বোঝানোর সময় বলে থাকি, বা আমরা যদি কোনো অ্যাড্রেস বলি তাহলে বলি যে ওই যে চার মাথার মোড় ওখানে যাবে, তারপর বাঁ দিকের রাস্তা ধরবে বা ডান দিকে বা সোজা, এইভাবে আমরা কিন্তু কাউকে অ্যাড্রেস বলি। তাই এই যে চার মাথার মোড় বা পাঁচ মাথার মোড় এটা বললে যে সবসময় আমাদের এই যে শরীরের মাথা বা মস্তিষ্ক তাকেই বোঝায় তা কিন্তু নয়, এই পথের যে জায়গাটা এই যে মাথা তাকেও কিন্তু আমরা বোঝাই এই মাথা দিয়েই। এই মাথা দিয়ে আরো নানা কথা থাকবে আমাদের আজকের আড্ডায়, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ

মাথা আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, আর সেই মাথা নিয়েই নানা রকমের মাথা ব্যথা, আর সেই মাথা নিয়েই নানা কথা, আর সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা অনেক সময় দেখি যে যখন কেউ কাউকে অপমান করে তখন আমরা বলি যে দেখো একেবারে মাথাটাকে নিচু করে দিল, তাহলে আমরা বোঝাই যে তাকে অপমান করা হলো। কিংবা যদি কোনো ছেলে কোনো সন্তান খুব ভালো করেছে তখন তার বাবা মা একেবারে তাকে নিয়ে গর্ববোধ করেন যখন, তখন বলেন যে তুই আমার মাথা একেবারে উঁচু করে দিলি। তাই এই একটা মাথা শব্দ তাকেই আমরা কত রকমভাবে ব্যবহার করি। আবার অনেক সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে কোনো বন্ধু হয়তো একটা কথা বারবার করে বলে ভীষণ বিরক্ত করছে, তখন হয়তো একেবারে আরেকজন বন্ধু বলে দিল আরে তুই মাথা খাস না তো। এইরকমভাবে মাথা শব্দটাকে কিন্তু আমরা নানা রকমভাবে ব্যবহার করে থাকি। আবার অনেক সময় আদর করে বলা হয় যে একদম আদর করে মাথায় তুলে নাচতে হবে না। তাই এইভাবেও কিন্তু আমরা এই একটা শব্দ তাকে কত রকমভাবে আমাদের প্রতিদিনের যে কথাবার্তা তার মধ্যে ব্যবহার করে থাকি। এই মাথা নিয়ে আরও কথা থাকবে, তবে এখন চলো শুনে নিই গান। ফিরছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মাথা নিয়ে যখন নানা কথা, তখন মাছের মাথার কথা কেন আসবে না? কারণ এই যে খাদ্য রসিক বাঙালি, তাদের যে খাদ্য তালিকা, সেখানে তো নানা রকমের পদ রয়েছে। আর সেখানে মাছের ভাতে বাঙালি তার সেই প্রিয় মাছ, সেখানে লেজা থেকে মুড়ো কোনো অংশই কিন্তু তারা বাদ দেন না। আর সেখানেই উঠে আসে মাছের ভাতে বাঙালি তার সেই প্রিয় মাছ, সেখানে লেজা থেকে মুড়ো কোনো অংশই কিন্তু তারা বাদ দেন না। আর

আমরা এই যে মাথা নিয়ে কথা বলছি, সেখানেই মাছের মাথার কথা বললেই কিন্তু আমার প্রথমেই যে এই পদটির কথা মনে হচ্ছে সেটা হলো মুড়ি ঘণ্ট। মাছের মাথা দিয়ে চাল দিয়ে বানানো সেই অপূর্ব স্বাদের পদ। এছাড়াও মাথা দিয়ে ডাল কিংবা মাথা দিয়ে চচ্চড়ি, এগুলো তো রয়েছেই। বিশেষ করে অনুষ্ঠান বাড়ির শেষে ওই যে একটা ছেঁচড়া যার মধ্যে পড়ে নানা রকমের সবজি আর মাছের মাথা, তার স্বাদ কিন্তু সত্যি অতুলনীয়। আর এই যে মাথা নিয়ে নানা গল্প, আর সেই গল্প করতে করতেই চলুন শুনে নি পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি মাথা নিয়ে, মাথা নিয়ে নানা কথা, আর সেই মাথা নিয়েই মাথা ব্যথা। আর ওই যে বলে মাথা থাকলেই ব্যথা হবে, আর সেই মাথা খাটিয়ে খাটিয়েই তো নানা রকমের জিনিসপত্রের আবিষ্কার মাথা, যা আমাদের শরীরের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। আর তাকে নিয়েই নানা কথা বলতে বলতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলা ডট কম, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আজকে শনিবারের বাজারে আমাদের আড্ডার আসরে কিন্তু জমে উঠতে চলেছে এমন কয়েকজন মানুষকে নিয়ে যাদের কাজ আমরা সেভাবে ডাইরেক্টলি দেখি না, কিন্তু তাদের কাজ দেখতে, তাদের কাজের কথা পড়তে আমাদের একদম মন আনমন হয়ে ওঠে, মানে একদম উসকুস উসকুস করতে থাকে। কথা বলছি গোয়েন্দাদের। আগে হ্যাঁ, গোয়েন্দা ডিটেকটিভ, এদের কাজ, এদের কর্মকাণ্ড সত্যি বলতে কি গোটা পৃথিবীর মানুষের কাছে একটা রোমান্টিসাইজড পর্যায়ে পৌঁছে গেছে একদম সেই ছোটবেলা থেকে, অ্যাটলিস্ট আমার কাছে তো তাই। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে এই গোয়েন্দাদের নিয়েই আড্ডা জমে থাকবে, কিন্তু সবই জমে থাকবে একটা ছোট্ট টেকের উপান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নাইট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

0: বললেই আমার সামনে এমন একজনের চেহারা ভেসে ওঠে যিনি কিনা সর্বগুণ সম্পন্ন এবং তার নলেজ প্রখর। সে সব ক্রাইমেরই একদম চুটকি বাজিয়ে সমাধান করে দেবে। কিন্তু গল্পটা কিন্তু সেরকম নয়, জানেন, মানে অ্যাকচুয়ালি রিয়েল লাইফে যারা গোয়েন্দা আছেন তারা কিন্তু সবাই প্রত্যেকে বিভিন্ন ক্রাইমের ডিটেকশন করেন না। মানে গল্পটা হচ্ছে তদন্তেরও ভাগ আছে, মানে এমন কিছু গোয়েন্দা আছেন যারা কিনা ধরুন হোমিসাইডের তদন্ত করলেন, আবার এমন কিছু গোয়েন্দা আছেন যারা কিনা ফাইন্যান্সিয়াল ক্রাইমের তদন্ত করলেন। এই হোমিসাইডের গোয়েন্দা কখনো ফাইন্যান্সিয়াল তদন্ত করতে যাবেন না, আবার ফাইন্যান্সিয়াল গোয়েন্দা কখনো হোমিসাইড তদন্ত করতে যাবেন না। এরকম কম্পার্টমেন্টালাইজড করা আছে গোয়েন্দাদের কাজটিও। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে গোয়েন্দাদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।
1: নববর্ষা আমার খুব প্রিয় কবিতা, যদিও আপনারা গান হিসেবে হয়তো এটি বেশি শুনেছেন। হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে হৃদয় নাচে রে।

0: বেয়ারা এই চালাও ভিনসেরি শ্যাম্পেন
1: গোয়েন্দাদের কথা উঠলেই একটা ছবি মনের সামনে ভেসে ওঠে, সেটা হচ্ছে যে অত্যন্ত হ্যান্ডসাম সুপুরুষ একটি ব্যক্তি অথবা অত্যন্ত সুন্দরী একজন মেয়ে, যিনি কিনা গোয়েন্দা হিসেবে আসবেন এবং তাকে দেখেই সবাই অবাক হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু সেরকম নয়। গোয়েন্দা হওয়ার অন্যতম শর্ত হচ্ছে আন্ডার কাভার হিসেবে কাজ করতে পারা, এবং তার সঙ্গে জড়িয়ে আছে আরও একটা ব্যাপার, সেটা হলো তার লুকস হতে হবে অত্যন্ত সাদা মাটা, যাতে কি না সাধারণ লোকজন তাকে আলাদা করে খেয়াল করতে নাই পারে। তাহলেই তো সে আন্ডার কাভার হিসেবে খুব ভালোভাবে কাজ করতে পারবে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে গোয়েন্দাদের নিয়ে। তো এই গোয়েন্দাদের নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে, একটা ছোট্ট পুঁচকে রেখে উপরান্তে এই গোয়েন্দাদের নিয়েই অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট।

রেডিও বাংলায় ডট কমে শুনছেন হারানো সুর, গৌরব বসে আছে আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি আছে গোয়েন্দাদের নিয়ে। স্যার আর্থার কোনান ডয়েল নিজের মন পাল্টে শার্লক হোমসের নাম শার্লক হোমস করে দেন, ভাগ্যিস করেছিলেন, না হলে এরকম একটা অমর ব্যাপার সৃষ্টি হতো বলুন তো। রেডিও বাংলায় ডট কমে আমাদের হারানো সুরের আড্ডা আসরে গোয়েন্দাদের নিয়ে আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

যে গোয়েন্দাদের সঙ্গে অঙ্কের একটা নিবিড় সম্পর্ক আছে, আপনি মানবেন কি মানবেন না? সত্যি আছে জানেন, মানে যখন কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি তাদের জন্য গোয়েন্দা রিক্রুট করে, সেই পরীক্ষায় কিন্তু সব থেকে বেশি থাকে অঙ্ক এবং লজিক্যাল রিজনিং। তার কারণ হচ্ছে যে যে কোনো কেস সলভ করার ক্ষেত্রে, যে কোনো কেস সলভ করার ক্ষেত্রে যে ব্যাপারটা সব থেকে বেশি করে দরকার হয় সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল সেন্স, এবং সেটা পরিমাপ করার অন্যতম এই দুটো ব্যাপারই হচ্ছে একদম চোখের সামনে থাকে, অঙ্ক আর লজিক্যাল রিজনিং। সুতরাং গোয়েন্দা হতে গেলে অঙ্কে কিন্তু ভালো হতেই হবে। তো রেডিও বাংলার .com এ আজকে হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে গোয়েন্দাদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা .com।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

শার্লক হোমসের থেকে অনুপ্রাণিত হয়ে সারা পৃথিবীতে বহু গল্প, বহু গোয়েন্দা চরিত্রের জন্ম হয়েছে। কিন্তু আপনি জানেন কি যে শার্লক হোমস চরিত্রটিও একজনের থেকে অনুপ্রাণিত হয়ে জন্মগ্রহণ করেছিলেন? আগে হ্যাঁ, স্যার আর্থার কোনান ডয়েল, ডক্টর প্রফেসর জোসেফ বেলের থেকে অত্যন্ত বেশি করে অনুপ্রাণিত হয়েছিলেন। জোসেফ বেল ছিলেন ইউনিভার্সিটি অফ এডিনবরার একজন প্রফেসর এবং একজন ডক্টর, যিনি শুধুমাত্র দেখেই পেশেন্টদের ডায়াগনোস করে দিতে পারতেন। মানে তার ডায়াগনোসিস স্কিল এতটাই ভালো ছিল যে তিনি শুধুমাত্র পেশেন্টদের দেখেই অর্ধেক বলে দিতে পারতেন তার কোন রোগ হয়েছে না হয়েছে। তার এই ব্যাপারটাই স্যার আর্থার কোনান ডয়েল ফুটিয়ে তুলেছেন নিজের চরিত্র শার্লক হোমসের মধ্যে। তো রেডিও বাংলানে.কমে আজকে শার্লক হোমসের জন্মদিনে আমি গৌরব আপনার সঙ্গে বসে আছি গোয়েন্দাদের নিয়ে আড্ডা দিতে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানে.কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

গোয়েন্দা হতে গেলে কিন্তু অনেক বিষয়ের ওপর বেশ ভালোভাবে দখল থাকা দরকার। যেমন ধরুন, যে বিষয় নিয়ে আপনি তদন্ত করছেন সেটা যদি ফাইন্যান্সিয়াল ক্রাইম হয়, তাহলে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সম্পর্কে যথেষ্ট আইডিয়া আপনাকে থাকতে হবে, শেয়ার মার্কেট সম্পর্কে। আবার হোমিসাইড নিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে ওই বায়োলজি থেকে আরম্ভ করে ফিজিওলজি সব বিষয়েই মোটামুটি জ্ঞান আপনাকে রাখতে হবে। তবে একটা বিষয় কিন্তু বিভিন্ন ফিল্ডের গোয়েন্দাদের একটা কমন ব্যাপার আছে, সেটা হচ্ছে একটা কমন বিষয়ে তাদের প্রত্যেকের একদম খুঁটিনাটি জ্ঞান রাখতে হবে, সেটা হচ্ছে যে দেশের হয়ে আপনি তদন্ত করছেন সেই দেশের ল, সে দেশের আইন কানুন আপনাকে পুঙ্খানুপুঙ্খ জানতে হবে, না হলে আপনি মোটেই ভালো গোয়েন্দা হতে পারবেন না। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে গোয়েন্দাদের নিয়ে, আর সেটিই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট।

কথায় বলে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে লেজেন্ডসদের শুরুটা কিন্তু খুব একটা ভালো হয় না, একদম প্রথম থেকেই ফাটিয়ে ব্যাপারটা করে আসছেন, এরকম খুব কম সংখ্যক লেজেন্ডসই আছেন। আর এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পুরোপুরি খেটে যায় শার্লক হোমসের ক্ষেত্রেও। মানে শার্লক হোমসের প্রথম যে সলভ কেস হিস্ট্রি অর্থাৎ স্টাডি ইন স্কারলেট, সেটি কিন্তু যখন প্রকাশিত হয় খুব একটা পাঠক মনে সাড়া ফেলতে পারেনি। ইনফ্যাক্ট স্যার আর্থার কোনান ডয়েল যখন ম্যানুস্ক্রিপ্টটা লিখেছিলেন তখন সেটা পাবলিশ করতেও কোনো পাবলিশার সেভাবে রাজি হননি, একটি ম্যাগাজিনে বেরোয় এবং সেটি মানে রিজেক্টেডই হয়েছিল বলতে পারেন পাঠককুলের দ্বারা। তারপরের ঘটনা তো আমরা প্রত্যেকে দেখতেই পাচ্ছি কী অবস্থায় গিয়েছিলেন তারপর শার্লক হোমস। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে শার্লক হোমসের জন্মদিনে গোয়েন্দাদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। আর একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছে এখন, যার উপরান্তে এই গোয়েন্দাদের নিয়েই আরও অনেক কথা ওয়েট করবে আপনাদের জন্য। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও লিওন রেডিও বাংলানেট ডট কম।

থাকো, বলনি কোথায় তোমার বাস, বলেছ অনেক আলো রাখো সে ঘরে অনেক নীলাকাশ, জানোই তো আকাশ প্রেমিক আমি।

শার্লক হোমসের অনুপ্রেরণায় সারা পৃথিবীতে বহু গোয়েন্দা চরিত্র তৈরি হয়েছে। তার মধ্যে বাংলায় অবশ্যই রয়েছেন আমাদের ব্যোমকেশ বক্সী। কিন্তু ব্যোমকেশ বক্সীর ক্ষেত্রে একটা ব্যাপার কিন্তু আমার মনে হয়, সেটা হচ্ছে যে শার্লক হোমসের অনুপ্রেরণায় তৈরি হলেও ব্যোমকেশ বক্সী একদম আপাদ মস্তক বাঙালি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে শার্লক হোমসের জন্মদিনে আমাদের আড্ডাটা জারি আছে গোয়েন্দাদের নিয়ে। তো শার্লক হোমসের যে অ্যাসিস্ট্যান্ট জন ওয়াটসন, অ্যাকচুয়ালি তার নামও কিন্তু শুরুতে জন ওয়াটসন ছিল না, তার নাম ছিল অরম্যান্ড। এখন পরবর্তীকালে জন ওয়াটসন নামটা কেন হয়েছিল সেই নিয়ে কোনো রকম তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায় না, তার জন্য একটা আলাদা গোয়েন্দা রাখবে আর কি। তো রেডিও বাংলা নেট ডট কমে এই গোয়েন্দাদের নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

কিছু ক্ষেত্রে কিন্তু গল্পের গোয়েন্দা এবং বাস্তবের গোয়েন্দা হাত ধরে পথ হেঁটেছেন। কীরকম বলছি আপনাকে শুনুন। ধরুন এরকম বেশ কিছু গোয়েন্দা গল্প আছে যেগুলো কিনা রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশনের ওপর তৈরি করে লেখা, অর্থাৎ রিয়েল ক্রাইম সিন, রিয়েল ক্রাইম কেসের ওপর নির্ভর করে লেখা। এমনকি পুলিশের কিছু অদ্ভুত সলভড ক্রাইমের কথাও, ক্রাইম কেসের কথাও প্রকাশিত হয়েছে বিভিন্ন ভাষায়, এমনকি আমাদের বাংলাতেও প্রকাশিত হয়েছে। সেগুলো কিন্তু রীতিমতন সুখপাঠ্য। আবার গল্পের গোয়েন্দাদের থেকে ইনফ্লুয়েন্স নিয়ে রিয়েল ওয়ার্ল্ডের গোয়েন্দারা কেস সলভ করেছেন, এরকম নজিরও আছে। মানে এরকম কিছু ক্রাইম কেস তৈরি হলো যার সঙ্গে মিলে যাচ্ছে কোনো ক্রিমিনাল স্টোরির স্টোরি লাইন, এবং সেখানে যিনি গোয়েন্দা ছিলেন, অর্থাৎ গোয়েন্দা চরিত্র, তিনি যেভাবে অ্যানালিটিক্যাল প্রসেসটা ফলো করেছিলেন, সেই প্রসেস ফলো করেও রিয়েল ওয়ার্ল্ডের গোয়েন্দারা সাকসেস পেয়েছেন, এটাও দেখা গেছে। কাজেই বলছিলাম না যে কিছু কিছু ক্ষেত্রে গল্পের গোয়েন্দা এবং রিয়েল গোয়েন্দা হাত ধরাধরি করে চলেছেন। তো রেডিও বাংলানে .com-এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে কিংবদন্তি গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের জন্মদিনে আপনার সঙ্গে শেয়ার করলাম গোয়েন্দাদের নিয়ে কিছু কথা। কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur HARANOSUR@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট .com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com।

0: শরৎ মেঘে নতুন আলো, কাশ ফুলেতে রং মাখালো, ছুটির মেজাজ মন মাতালো, বছর ঘুরে পুজো এলো
1: এলো এলো
0: এলো এলো এলো শরৎ মেঘে নতুন আলো, কাশ ফুলেতে রং মাখালো, ছুটির মেজাজ।

0: সংস্কার কথায় বলে যে বাঙালির ওই শেষ পাতে মিষ্টি, মানে পাতটা বা খাওয়াটা শেষ হয় না যতক্ষণ না শেষ পাতে একটা মিষ্টি পড়ে। কিন্তু আজকে আমরা একটু সেই নিয়মের ব্যতিক্রম ঘটাবো, একটা গোড়ার পাতেই আমরা একটা মিষ্টি বা মিষ্টি নিয়ে আলোচনা করব। কারণ আজকে থেকে ক্যালকনিং এর একটা নতুন যাত্রা শুরু হচ্ছে, মানে অ্যাজ উই সেট আউট অন এ নিউ জার্নি। এতদিন ধরে ক্যালকনিং এ অন্য নানান ধরনের কভারেজ হওয়ার পরে আমরা একটু বিজনেস ফোকাস একটা নতুন চ্যানেলের যাত্রা শুরু করছি, বিজবাস 24/7। ক্যালকলিং তো থাকছেই, তো আজকের আমাদের এই প্রথম দিনের আড্ডাতেই আমরা ওই মিষ্টি দিয়ে শুরু করব একটা মিষ্টি আলোচনা, এবং যাকে বলা যেতে পারে একেবারে লিটারেলি মিষ্টি ম্যান, মানে কুইন্টিসেন্সলি মিষ্টি ম্যান অফ বেঙ্গল। আমাদের আজকে একটা অত্যন্ত ডিস্টিংগুইশ বলবো এক্সট্রিমলি ডিস্টিংগুইশ অতিথি আমাদের ক্যালকলিংয়ের আড্ডায় আছেন, মিস্টার রবীন ঘোষ। ওনার অনেক পরিচয়, উনি ইকোনমিস্ট তো বটেই, ইকোনমিস্ট ছাড়া বেঙ্গল চেম্বার অফ কমার্সের উনি দীর্ঘদিন ইকোনমিস্ট, কনসালটেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশনস ছিলেন, বহু সরকারি এবং বেসরকারি সংস্থার উচ্চ পদে আসীন থেকেছেন। ইদানিং উনি স্টার্ট আপ ইকোসিস্টেমের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িত, কীভাবে নানান সেক্টরের স্টার্ট আপকে আরও বড় করে গড়ে তোলা যায়। নিজের সংস্থা ছাড়াও উনি ওনার এই দীর্ঘ জীবনে অনেক কোম্পানি গড়ে তুলেছেন, মানে লিটারেলি হাতে করে গড়ে তুলেছেন। আজকে আমাদের অতিথি রবীন ঘোষ। রবীনবাবু, উনি একটা খুব অদ্ভুত কাজ করছেন, আমরা তো সবাই মিষ্টিটা খেয়েই বড় হই ছোট থেকে, কিন্তু উনি এই মিষ্টিটাকেই আরও কীভাবে উপাদেয় আরও স্বাস্থ্যসম্মত করে আমাদের পাতে দেওয়া যায় তার জন্য একটা অদ্ভুত পরিকল্পনা নিয়েছেন, মিষ্টি একাডেমি গড়ে তোলা। তো আমি প্রথমেই জানতে চাইবো যে আপনার একটা সেই সুদীর্ঘ কর্পোরেট বা সংস্থা পরিচালনা এবং সংস্থা গড়ে তোলার অভিজ্ঞতা, তার থেকে হঠাৎ এই নতুন ধরনের একটা আইডিয়া মিষ্টি একাডেমি, এটা কিভাবে এলো?
1: দেখো, আমার এই দীর্ঘ 30-35 বছরের যে কাজ আমি করেছি তার মধ্যে অ্যাজ এ ইকোনমিস্ট তো কাজ করেইছি, অ্যাজ এ ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন কনসালট্যান্ট কাজ করেছি, আর বাঙালি মানেই হচ্ছে একটু মিষ্টি প্রেমিক। তার একটা কারণ হচ্ছে আমি হচ্ছি প্রবাসী বাঙালি। এখন এই প্রবাসী বাঙালি হওয়ার ধরুন, আমরা যখন ছোটোবেলায় বড় হয়েছি অ্যারাউন্ড 60s and 70s, আমি দিল্লিতেই পড়াশোনা করেছি, আমি জন্ম কলকাতায় কিন্তু বড় হয়েছি দিল্লিতে, পড়াশোনাও দিল্লিতে, আমি আমর্তদার ছাত্র। তো আমরা যখন ছোটোবেলায় দিল্লিতে বড় হয়েছি তখন কি হচ্ছিল জানো, তখন গোটা দিল্লি শহরে দুটো কি তিনটে মিষ্টির দোকান ছিল, কিন্তু আমরা বাঙালিরা যে বিশেষ করে যারা সরকারি চাকরি করে সেই সব বাঙালিরা থাকতেন অনেক দূরে, নদী রোড, বিনয়নগর, মতিবাগ, এগুলো প্রায় ওই গোল মার্কেটের থেকে প্রায় ধরে নাও 12-14 কিলোমিটার দূরে। আর তখন তো যানবাহন এত ছিল না,
0: যোগাযোগ, হ্যাঁ,
1: তো তখন কি হতো, আমরা মিষ্টির জন্য হাপিত্যেশ করে বসে থাকতাম। তখন ইন এ ভেরি প্রাইমারি ফর্ম একটা হোম ডেলিভারি সিস্টেম ছিল, অর্থাৎ ওই মিষ্টির দোকানগুলো 4-5 জন মিষ্টি বিক্রি করতে পারে, সাইকেলে মিষ্টি নিয়ে যেতে পারে, এরকম 4-5 জনকে ওরা মিষ্টি লোড করে দিত, এবং সেই মিষ্টিটা এই বাঙালি পাড়ায় যেখানে বাঙালি অধ্যুষিত বা কলোনি যেগুলো, সেখানে বৃহস্পতিবার তারা আসতেন। তো ওখানে এই বাঙালি পাড়ায় বৃহস্পতিবার দিনটা খুব, কিন্তু
0: লক্ষ্মীবারের সঙ্গে কোনো
1: সেটা বোধ হয় নয়, কিন্তু হয়তো তাদের শিডিউল এমন ভাবে ছিল যে বৃহস্পতিবার দিনে ওরা এই কাজটা করবে। তখন মিষ্টি, ওই মিষ্টিওয়ালা সাইকেলের পেছনে এক ঝাঁক মিষ্টি নিয়ে আসতো এবং বাড়ি বাড়ি গিয়ে সেই মিষ্টি বিক্রি করতো, এবং বাঙালিরা মিষ্টি ছাড়া থাকতেই পারে না, তো তারা মিষ্টি কিছুটা স্টকের জন্য আর কিছুটা ছেলে মেয়েদের তখনই একটা অফার দিতেন যে আজকে তুমি যদি মিষ্টি খাও, তুমি যতগুলো মিষ্টি খেতে চাও খেতে পারো। তো সেই থেকে মিষ্টির উপর একটা দুর্বলতা আমার গ্রো করেছে, যেটা খুব একটা হেলদি ব্যাপার নয়। কিন্তু এই কলকাতায় এই 30-35 বছর থাকতে থাকতে যেটা আমি দেখলাম যে মিষ্টি যে বিজনেসটা বা বিজনেস যে ইকোসিস্টেমটা সেইটা খুবই বড় কিন্তু আনঅর্গানাইজড।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

0: অ্যাকচুয়ালি কোনো রকম ঠিক সার্ভে কোনো নেই যেখানে আমরা এই বাংলা মিষ্টির মার্কেটটা মানে পশ্চিমবঙ্গে কতটা ঠিক জানা যায় না, কিন্তু আন্দাজে একটা বোঝা যায় তাতে মনে হয় প্রায় 700 কোটি টাকার মতন অ্যানুয়াল টার্নওভার আছে। একটা আনঅফিসিয়াল এস্টিমেট আছে যে প্রায় 700 কোটি টাকার মতন টার্নওভার, এটা কিন্তু কম নয়। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে সফটওয়্যার এক্সপোর্ট দেখো, এটা কিন্তু এর থেকে মানে সফটওয়্যার এক্সপোর্টের থেকে বেশি। কিন্তু আনফর্চুনেটলি
1: এটা তো সেইভাবে কোনোদিন শিল্পের মর্যাদা বা স্বীকৃতিও পায়নি
0: না, এবং এই শিল্পের মর্যাদা না পাওয়ার দরুন যেটা হয়েছে এই বিজনেসটা টোটালি আনঅর্গানাইজড হয়ে গেছে, এবং একটা আইল্যান্ড অফ অর্গানাইজড বিজনেস আছে কিন্তু বেশিরভাগটাই আনঅর্গানাইজড। আর একটা প্রবলেম যেটা হয়েছে যে এই ইন্ডাস্ট্রির যারা মালিক বা যারা এই ইন্ডাস্ট্রি চালান তাদেরও এই ইন্ডাস্ট্রিটাকে নতুন দিনের সঙ্গে নতুন প্রযুক্তির সঙ্গে নতুনভাবে নতুন মার্কেটিং টেকনিকে নতুন প্যাকেজিংয়ে নতুন নিউট্রিশনে কোনো রকম ভাবনা চিন্তা তারা করেননি, যার ফলে কি হয়েছে এই মিষ্টিটা এইভাবে এই মিষ্টির বিজনেসটা একটা পুরনো চালে সাবেকি চালে চলছে। কিন্তু এখনকার যারা কাস্টমার
1: হেলথ কনসিয়াস
0: তারা কিন্তু এই সাবেকি স্টাইলে মিষ্টির দোকান থেকে আর মিষ্টি কিনে খাবেন না। কিন্তু তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই বিজনেসটাকে অর্গানাইজ সেক্টরের মতন অ্যাটলিস্ট সেই অভিমুখের দিকে যাওয়ার দরকার আছে। তো মিষ্টি একাডেমিটা আমি যেভাবে ভিজুয়ালাইজ করেছি সেটা হলো যে ইনফ্যাক্ট মানে এই মিষ্টির যে এত কারিগর লাগে এই কারিগর করার কোনো ট্রেনিং ইনস্টিটিউট নেই।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

0: এটাও পারিবারিক ভাবে, মানে বাবা ময়রা ছিল, ছেলে হয়ে গেছে, সেও বানাচ্ছে, এইভাবেই চলে আসছিল।
1: হ্যাঁ, মানে কোনো স্কিল ডেভেলপমেন্ট সেন্টার নেই, কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার নেই। নতুন দিনের যে ফুড টেকনোলজি যেটা এসছে, সেটা কী করে এর সঙ্গে সিঙ্ক্রোনাইজ করা যায় এবং কী করে এর থেকে অপটিমাল ভ্যালু গ্যাদার করে যায়, সেটা নিয়েও কেউ ভাবনা চিন্তা করেনি। অর্থাৎ কিছু মিষ্টি ব্যবসায়ী নিজেদের মিষ্টিটা বিক্রি করে তার মুনাফা নিয়ে বাড়ি টাড়ি করেছেন, কিন্তু ইন্ডাস্ট্রির দিকে তার খুব একটা মানে আদরই বলো বা তার জন্য তার কিছু ত্যাগ স্বীকার করার দরকার, সেটাতে তার আদৌ ইন্টারেস্টেড না। সেই গ্যাপটাতে আমার মনে হয়েছে যদি আমরা একটা মিষ্টি একাডেমি করি, যেখানে যদি আমরা ঠিক মতো মিষ্টি কারিগর তৈরি করতে পারি, যারা নতুন নতুন ফুড প্রসেসর বলো বা ফুড ম্যানুফ্যাকচারিং মেশিন বলো সেটার সঙ্গে তারা ওয়াকিবহাল হয়, তারা সেই স্কিলটা গ্যাদার করতে পারে, প্লাস প্যাকেজিং হাইজিন এইগুলো তাদের মধ্যে যদি সেন্সিটাইজ করা যায়, তাহলে আগামী দিনে কিন্তু এই মিষ্টিটা এইভাবেই চলবে। আর এইভাবে চলতে চলতে একদিন হঠাৎ এটা বন্ধ হয়ে যাবে। এটা খুব আনফর্চুনেট যে আজকে ভারতবর্ষের যে কোনো জায়গায়, আমি তো অনেক জায়গায় ঘুরি, যে কোনো জায়গায় যাওয়া, যেহেতু আমি নর্থ ইন্ডিয়াতেই মানুষ, দিল্লিতেই মানুষ, সেখানে অবাঙালিরা বেঙ্গল সুইট হোম বলে ব্যবসা করে, কিন্তু সেগুলো আদৌ বাঙালি মিষ্টি নয় এবং সেই কোয়ালিটিরও মিষ্টি নয়।
0: তো যেমন ওই বেনারসে আপনার বিশ্বনাথ গুলির বাইরে সবাই বাঙালি পান জর্দার দোকান লিখে রাখে।
1: হ্যাঁ, তো এখন এটা খুব আনফর্চুনেট যে আমরা আমাদের কোনো ব্র্যান্ড তৈরি করতে পারলাম না প্যান ইন্ডিয়াতে, রাইট? যেমন ধোসা একটা প্যান ইন্ডিয়ান, রাদার ওয়ার্ল্ড ওয়াইড একটা আইটেম, আমরা সেরকম কোনো কিছু, কোনো প্রোডাক্টকে ফোকাস করে আমরা কোনো ব্র্যান্ড তৈরি করতে পারলাম না গোটা।

0: আপনার একাডেমির একটা উদ্দেশ্য তাহলে থাকছে একটা ব্র্যান্ড হিসেবে বেঙ্গলি সুইটস একটা জেনারিক ব্র্যান্ড হিসেবে উঠে।
1: তা না করলে আমরা আমাদের যে স্ট্রেংথ এরিয়া অর্থাৎ আমাদের যারা মিষ্টির কারিগর, তাদের পেলব আঙুল, তাদের আর্টিস্টিক সেন্স, তার ডেকোরেশনের সেন্স, হ্যাঁ, মিষ্টির ভ্যারাইটি, তুমি আশ্চর্য হবে, আমি এক জায়গায় পড়েছিলাম যে 1908 বাংলা মিষ্টির একটা বই বেরিয়েছিল, তাতে প্রায় 108টা মিষ্টি ছিল। এখন সেই মিষ্টি প্রায় 70% হারিয়ে গেছে, না আছে তার কারিগর, না আছে তার রেসিপি, না আছে সে সম্বন্ধে কোনো ইন্টারেস্ট। তো আর একটা উদ্দেশ্য মিষ্টি একাডেমির হলো যে আমরা এই হারিয়ে যাওয়া মিষ্টিগুলোকে আমরা ফিরিয়ে আনতে চাই, যাতে যাতে আমরা এই যে মিষ্টি যেগুলো হারিয়ে গেছে সেগুলোকে যদি ফেরত আনতে পারি এবং তার জন্য যদি কারিগর তৈরি করতে পারি, তাহলে এটা একটা বিরাট, মানে ইন টার্মস অফ প্রিজারভেশন অফ হেরিটেজ, একটা একটা বড় কাজ হবে।
0: কারণ ঐতিহ্য মিষ্টিটা একটা বাঙালির, বাংলার ঐতিহ্যের,
1: যেমন বাঁকুড়ার ঘোড়া

0: হ্যাঁ, বা তাঁতের শাড়ি। তো বাঙালির একটা বড় প্রোডাক্ট হচ্ছে মিষ্টি,
1: একদম
0: বিগ রেপেটার। তো যে কোনো কারণেই হোক, আমরা এইটাকে শোকেস করতে পারিনি, এটাকে নিয়ে কোনো ব্র্যান্ড বিল্ড আপ করতে পারিনি। আর একটা মজার ব্যাপার হলো, এটা খুব লেবার ইনটেন্সিভ। যতই এর মধ্যে অটোমেশন থাকুক, ইট ইজ স্টিল লেবার ইনটেন্সিভ,
1: মানে এমপ্লয়মেন্ট জেনারেশনেরও একটা সুযোগ থাকে
0: আছে। হ্যাঁ, আমরা যদি একটা গোটা ভারতবর্ষে বাঙালি মিষ্টির যদি একটা চেন তৈরি করতে পারে, অথেন্টিক বাঙালি মিষ্টি, ইউ ক্যান ইম্যাজিন, একটা মিষ্টির দোকান প্রায় 7-8 জনের এমপ্লয়মেন্ট জেনারেট করে
1: মিনিমাম
0: তো করে, তাহলে এটার মধ্যে একটা এমপ্লয়মেন্ট পোটেনশিয়ালও কিন্তু লুকিয়ে আছে। হ্যাঁ, আর একটা প্রামাণ্য কাজও দরকার, যে আমরা যেসব মিষ্টি হারিয়ে ফেলেছি তাদেরকে ফিরিয়ে আনতে হবে, এবং একটা মিষ্টি মিউজিয়াম আমরা ভাবতে পারি। এটা আমাদের বড় হেরিটেজ, আমাদের পোড়ামাটির মন্দির যেমন আমাদের বাঙালির একটা বড় হেরিটেজ পোড়ামাটির কাজ, তেমনি এটাও একটা বড় হেরিটেজ। এই হেরিটেজটাকে নষ্ট হতে দেওয়া উচিত না, এবং সামবডি হ্যাজ টু ডু সামথিং। তা আমি মনে করেছি, যদি আমি মিষ্টি একাডেমি করি, তাহলে এই রিসার্চ ওয়ার্কটাও আমরা সঙ্গে সঙ্গে করব। ইনফ্যাক্ট আমরা সম্প্রতি একটা কম্পিটিশন লঞ্চ করছি, যে পুরনো বাংলা মিষ্টির যদি কারুর কাছে কোনো রেসিপি থাকে ঠাকুরমার ঝুলিতে বা মায়ের বাক্সে, এবং সেটা যদি আমাদের পাঠিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের যে ওয়েবসাইট আছে তাতে তো ওটা প্রকাশিত হবেই, আর যেটা হবে আমরা সেই সিলেক্টেড রেসিপির জন্য 500 টাকা করে পুরস্কার হলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: ইন্ডাস্ট্রিটাকে একটা আধুনিক ব্যবসায় যদি আনতে হয় তাহলে সামবাডি হ্যাজ টু প্লে দ্য রোল, যেখানে বা সাম ইনস্টিটিউশন হ্যাজ টু প্লে দ্য রোল। অবভিয়াসলি গভর্নমেন্ট সাপোর্ট পেলে ভালো হয়, কিন্তু গভর্নমেন্টের সাপোর্টের দিকে না তাকিয়েও সামবাডি হ্যাজ টু
1: নিজেকে এগিয়ে এসে,
0: হ্যাঁ, এটা করতে হবে। তারপর সবসময় ভালো কাজের জন্য সঙ্গী সাথী জুটেই যায় এবং এটা হতেও পারে। আর বাঙালি মিষ্টির একটা বড় মার্কেট হচ্ছে বেঙ্গলের বাইরে, সেই মার্কেটটা তুমি যদি মনে করো সেই মার্কেটটা একটা হিউজ মার্কেট, তার থেকে যথেষ্ট পরিমাণ রেভিনিউ, যথেষ্ট পরিমাণ এমপ্লয়মেন্ট জেনারেট হতে পারে।
1: এবং এটা শুধু দেশের মধ্যে বাংলার বাইরে নয়, দেশের বাইরেও একটা বিরাট মার্কেট এবং গ্রো করছে।
0: হ্যাঁ, যদি ওয়াও মোমো নেপালে গিয়ে ওয়াও মোমো খুলতে পারে, যদি ওয়াও মোমো নর্থ ইন্ডিয়াতে ডিস্ট্রিক্ট টাউনে খুলতে পারে, তাহলে আমরা একটা রসগোল্লা স্টেশন বা একটা পিঠে এক্সপ্রেস কেন খুলতে পারবো না, কেন খুলতে পারবো না?
1: খোলা উচিত তো, ভীষণভাবেই খোলা উচিত।
0: এটা তো সত্যিকারের একটা, আমাদের মিষ্টি তো জেম। ভারতবর্ষের অন্য কোনো প্রদেশের যে কোনো মিষ্টির থেকে আমাদের মিষ্টির ভ্যারাইটি অনেক বেশি, আমাদের মিষ্টির লুক অনেক অ্যাট্রাকটিভ। তার মধ্যে একটা আর্ট, গয়না বড়ি ফর এক্সাম্পল, আমার মনে হয় ভারতবর্ষে কোথাও কেউ ভাবতেও পারবে না যে বড়ি আবার তার জন্য এত কিছু। তো এই ভেবে তিনটে পয়েন্ট আছে। একটা হচ্ছে যে আগামী দিনে মিষ্টি ব্যবসায়টাকে, ব্যবসাটাকে সিরিয়াসলি নেওয়ার দরকার আছে, এটাতে নতুন চিন্তা ভাবনা করার দরকার আছে ইন টার্মস অফ ব্র্যান্ডিং, প্যাকেজিং, হাইজিন, নিউট্রিশন। আর তৃতীয় হচ্ছে ইউ হ্যাভ টু জেনারেট স্কিল্ড পিপল, আদারওয়াইজ এই ব্যবসাটাকে আধুনিক করাও যাবে না। তো এই তিনটে উদ্দেশ্য নিয়েই করা। এখন তোমাদের মতন যারা আছেন তারা যদি আমাকে একটুখানি সাপোর্ট দেন, আমার মনে হয় এটা একটা ভালো কাজ হবে।

0: খেয়ে যদি সাপোর্ট দেওয়া বলেন তাহলে আমরা সবসময় এগিয়ে আছি, এবং আমি শিওর যে খেয়ে, এই যেহেতু এটা খাবারই জিনিস,
1: হ্যাঁ,
0: যারা খায় তাদেরও একটা বিরাট ভূমিকা আছে। মানে সাপ্লাই অফ সুইটস যেমন, তেমনি ডিম্যান্ড ফর সুইটসটাও একটা খুব ইম্পর্টেন্ট জায়গা প্লে করবে আর কি।
1: হ্যাঁ, আরেকটা ব্যাপার হলো আমাদের যে প্রজন্ম, এখনকার যে প্রজন্ম, তারা আমাদের পুরনো দিনের অনেক কিছুই জানে না। তার মধ্যে একটা হচ্ছে আমরা মিষ্টির রাজা। হ্যাঁ, আমাদের মতন মিষ্টি কেউ করতে পারে না, এই জন্য অবাঙালির দোকানেও বাঙালি সুইটস লেখা থাকে।
0: ঠিক, ওরা এনক্যাশ করছে ওইটা।
1: হ্যাঁ, তো আমরা এই জায়গাটা কেন নেবো না? আমরা তো এই জায়গাটা নিতেই পারি, আমরাই বা কেন আধুনিক হব না?
0: তো আপনার এই যে একাডেমিটা করছেন, তাহলে এখানে কি মূলত যারা এক্সিস্টিং ময়রা বা মিষ্টির দোকানে কাজ করছে কারিগর, তাদেরকে টার্গেট, না নতুন কেউ হয়তো, মানে এইটা ক্যান ইমার্জ অ্যাজ অ্যান ইন্টারেস্টিং প্রফেশন অলসো?
1: হ্যাঁ, আমাদের মিষ্টি একাডেমিতে অলরেডি আমরা একটা প্রোগ্রাম করেছি, সেই প্রোগ্রামটা আমরা করেছি বোলপুর শান্তিনিকেতনে, যেখানে আমাদের এনজিও আছে, সেখানে আমরা 20 জন মেয়েকে ট্রেনিং করেছি। তারা কিন্তু সবাই ওমেন সেলফ হেল্প গ্রুপ, তাদেরকে আমরা 10টা মিষ্টি শিখিয়েছি, এবং মিষ্টি শেখানোর পরে তারা 3-4 দিনের মধ্যে মিষ্টি বাড়িতে তৈরি করে বিক্রি করতেও শুরু করে দিয়েছে। হ্যাঁ, কারণ মিষ্টিটা একটা বড় মার্কেট, মানে অন্নপ্রাশন থেকে শ্রাদ্ধ অব্দি মিষ্টি সাইকেল চলে বিজনেস, তাই তো? তো একবার কিনে ফেললে আর দ্বিতীয়বার লোকে খাবে না। সব মিলিয়ে আমার মনে হয় প্যাকেজটা ভালো। একদিকে ইতিহাস আছে, কি মিষ্টি আমাদের ছিল সেটা জানার দরকার, দ্বিতীয় হচ্ছে যে একটা কর্মসংস্থানের একটা ব্যাপার আছে, আর তৃতীয় হলো যে যে ফুড টেকনোলজি, ফুড সেটার ইন্ট্রোডাকশন করারও একটা জায়গা আছে। আধুনিক, মানে আধুনিক না হলে কিন্তু এই ব্যবসাটাকে আগামী দিনে রান করাও যাবে না। আর যেটা আমার মনে হয়েছে যে আমাদের যেমন করেই হোক একটা আদার দ্যান বেঙ্গল যে এরিয়াটা আছে, বিদেশকে ইনক্লুড করেই বলছি, সেখানে একটা বড় জায়গা লুকিয়ে আছে যেটা আমরা ট্যাপ করতে পারি, এটাই মূল উদ্দেশ্য। এবং আমার মনে হয় মিষ্টি একাডেমি যদি করতে পারা যায়, তাহলে এই মিষ্টি একাডেমি থেকে যেটা হতে পারে যে এই তিনটে, এই এই মিষ্টি ব্যবসাটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়ার আছে, লেভেল 2-তে নিয়ে যাওয়ার আছে, এবং তারপর লেভেল 3-তে নিয়ে যাওয়ার দরকার আছে। হ্যাঁ, তো এই ভাবনা চিন্তা নিয়েই শুরু হয়েছে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: ইম্পর্টেন্ট জায়গায় টাচ আপন করলেন এই যে মানে গ্লোবাল মার্কেটটাকে ট্যাপ করা, তো এটার জন্য ইন্টারন্যাশনালাইজেশন অফ বেঙ্গলি সুইটস ইন টার্মস অফ ফ্লেভার।
1: যেমন যেমন ধরো আমি আমি আমি একটা এক্সাম্পল দিই, এই ধোসা যেমন ইট ইজ এ অল ওভার দ্য ওয়ার্ল্ড মার্কেট, তো আমাদের সরু চাকরি বা কেন হতে পারবে না?
0: এক্স্যাক্টলি।
1: হ্যাঁ, আর আমাদের নলেন গুড়ের
0: পাটি সাপটাই বা কেন
1: কেন হতে পারবে না? আমরা ঠিক করে প্রমোট করি নি, আমরা এটা নিয়ে খাটি নি, পরিশ্রম বিমুখ হলে যা হয় আমরা সেই থেকে যা হয় সেইটাই হয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে, এখান থেকে বেরিয়ে এসে কাউকে না কাউকে এগিয়ে এসে একটা একটা পজিটিভ স্ট্যান্স নিতে হবে দ্যাট উই মাস্ট এনক্যাশ আওয়ার স্ট্রেংথ। তো মিষ্টিটা একটা বড় ঐতিহ্য প্রিজার্ভ করা দরকার, মিষ্টি বাংলার মিষ্টি বাংলার কৃষ্টি কেমন
0: ওইটা কি আমাদের অল ওভার ওয়ার্ল্ড পৌঁছে দিতে হবে,
1: অল ওভার ওয়ার্ল্ড পৌঁছে দিতে হবে, সহজ নয় কিন্তু অসম্ভব না।
0: এই যে ধরুন এই এখন অনেক মানে ট্র্যাডিশনাল মিষ্টি মেকাররাই ব্ল্যাক কারেন্ট ফ্লেভার, কিউইস ফ্লেভার,
1: এইটা এটা যে এই যে ফিউশনটা তৈরি হচ্ছে এটা বিপজ্জনক।
0: আচ্ছা,
1: তার কারণ হচ্ছে এতে আমাদের যে সাবেকে যে মিষ্টি এবং তার সাবেকে স্বাদ এটা হারিয়ে যাচ্ছে, এটা হারাতে হারাতে এমন হয়ে যাবে যে বাংলার মিষ্টি তাকে বলা হবে কিন্তু সেটা বাংলার মিষ্টি নয়, তো সেটা খুব দুঃখের হবে। এবং এইটা যাতে না হয় এই কালচারটা বা এই হেরিটেজটা প্রিজার্ভ করার জন্যই এই ইনস্টিটিউটটা করা বা এই একাডেমিটা করা,
0: এটাতে করে মানে আমরা একটা ডিপ্লোমা বা এই ধরনের সার্টিফিকেট
1: না, এখানে আমরা তিন ধরনের ভেবেছি, একটা ছ মাসে, একটা তিন মাসে, আর একটা এক মাসে,
0: মানে এটা একদম শর্ট টার্ম।
1: হ্যাঁ, এবং তার বেশি লাগে না, এবং আমরা এই তিনটে প্রোগ্রাম যেটা করব এই ছ মাস তিন মাস এক মাস সেটা রেসিডেন্সিয়ালও করার চেষ্টা করছি, যাতে এই ধরনের একটা মানে ডিপ্লোমা বা সার্টিফিকেট হলে তারা মিষ্টির দোকানে বা নিজেরাও মিষ্টির দোকান করে ভালোভাবে চালাতে পারবে। আমাদের নিজেদের কয়েকটা কনসেপ্ট আছে, যেমন আমরা একটা রসগোল্লা স্টেশন বলে একটা কনসেপ্ট করেছি, সেটা হচ্ছে আনটাচড বাই হ্যান্ড অটোমেটিক রসগোল্লা, মেশিন অ্যাভেলেবল আছে কিন্তু সেটাকে সাজিয়ে গুছিয়ে ব্র্যান্ডিং করার জন্য একটা চেইন অফ স্টোর্স ফ্র্যাঞ্চাইজি মডেলে
0: অনলি রসগোল্লা।
1: হ্যাঁ, নামই তার রসগোল্লা স্টেশন, ইট ইজ প্যান ইন্ডিয়ান। ইনফ্যাক্ট একটা ফেসবুকে এটা নিয়ে একটু ফ্লোট করেছিলাম, আই গট 1000 ইনকোয়ারিজ ফ্রম অল ওভার ইন্ডিয়া দ্যাট দে আর ইন্টারেস্টেড। তেমনি আমরা রাবড়ি স্টেশন নিয়ে একটা প্রজেক্ট করেছি, সেটার কস্ট হচ্ছে 2 লাখ টাকা, সেখানে আমরা যে রাবড়ি করব সেটা আনটাচড বাই হ্যান্ড অটোমেটিক মেশিনে, এবং সেই রাবড়িটা আমরা বিভিন্ন ফ্লেভারেও করবো, যেমন রুয়াজা রাবড়ি, যেমন মথুরা রাবড়ি। অ্যাকচুয়ালি দু রকমের রাবড়ি স্কুল আছে, একটা হচ্ছে মথুরা আর একটা হচ্ছে বেনারস, কিন্তু তার এখন অনেক ভ্যারিয়েশনও আছে, যেমন আমরা করেছি চা রাবড়ি আর কফি রাবড়ি, উইচ ইজ এক্সেলেন্ট।
0: এটার মধ্যেও তো একটু ফিউশন ব্যাপার থাকছে
1: না, এতে খালি ফ্লেভারটা থাকছে, অরিজিনাল রাবড়ি প্লেন রাবড়ি তার সঙ্গে কেউ যদি একটু ফ্লেভার নেয় তাহলে ওটা অতটা ডাইলুট হচ্ছে না, এমনি ফ্লেভার
0: ফ্লেভার।
1: এইসব নিয়ে এখন মানে কি বলবো ভাবনা চিন্তা চলছে, এবং আশা করছি যে এই মিষ্টি একাডেমিটাকে আমি দাঁড় করিয়ে দিতে পারবো।
0: আর এখানে যেমন আপনি বলছিলেন যে ওই মহিলারা শিখে তিন দিনের মধ্যেই করে বিক্রিও করা শুরু করে দেন,
1: কারণ মিষ্টি তো বলো লোকে এমনি সপ্তাহে একদিন দুদিন খায়, আর একটা স্টেডি মার্কেট আছে। এখন যদি কেউ ভালো মিষ্টি তৈরি করে এবং লোকে যদি বোঝে ভালো মিষ্টিটা কোয়ালিটি আছে এবং হাইজেনিকভাবে তৈরি বাড়িতে হোম মেড এবং এটা দামে ঠিকঠাক আছে, তার কোনো কারণ নেই সে তার থেকে নেবে না, আর সে অনেক ভ্যারাইটি দিতে পারবে, কারণ ছোট স্কেলে করছে তো সে অনেক ভ্যারাইটিও দিতে পারবে যেটা একটা দোকান দিতে পারবে না। আপনি যদি একটা দোকানে গিয়ে বলেন আমার 50টা রসগোল্লা চাই, তো দোকানে যেতে হবে।

0: আর একটা, আপনি অনেকদিন বাদে শব্দটা শুনলাম, আপনি কিছুক্ষণ আগে কথা বলতে বলতে বললেন যে বিলবো আঙুলগুলো দিয়ে মিষ্টি বানানো,
1: এটা ঘটনা। আপনি দেখবেন যে এই যে জুয়েলারি বিজনেস, তাতে বাঙালি ছেলেরা প্রচুর কাজ করে, আহমেদাবাদ, জয়পুর সবে। কেন করে? বাঙালি ছেলে মেয়েরা যারা বিশেষ করে মিদনাপুর থেকে আসে, তাদের আঙুলগুলো মেয়েদের মতো।
0: আমি ওইটাই আসছিলাম, সেক্ষেত্রে মেয়েদের দিয়ে বানানোটাই অনেক বেশি,
1: মেয়েরা খুব ওয়াকি বাহাল। কিন্তু আমি তো গেছি জয়পুরে বলো, রাজস্থানে, অন্যান্য জায়গায় মিষ্টি, গুজরাটে মিষ্টির দোকান দেখলেই আমি, কিন্তু আমি তো গেছি জয়পুরে বলো রাজস্থানে অন্যান্য জায়গায় মিষ্টি গুজরাটে

0: আর মালিক আমাদের খুব ভালোবাসে, কারণ ওই মিষ্টি বাঙালি মিষ্টি বাঙালি কারিগর ছাড়া অবাঙালি কারিগর দিকে হবে না। আমি জন্যই বললাম যে পেলব আঙুল না হলে ভালো মিষ্টি হবে না,
1: মানে পেলব শব্দটাই আজকাল আর শোনা যায় না।
0: আর আর মিষ্টির নিয়ে মজাও অনেক আছে, যেমন মুর্শিদাবাদের নবাব খুব মিষ্টি খেতে ভালোবাসতেন, তো উনি প্রায় 50টা মিষ্টি তৈরি করেছিলেন নানা রকমের, সেখানে অনেকটাই হারিয়ে গেছে। আবার আছে কিছু, মনোহরা বলে একটা মিষ্টি উনি করিয়েছিলেন, তো সেটা এখনো আছে, কিন্তু তার চরিত্র বদলে গেছে,
1: জনাইয়ের মনোহরা হিসেবে।
0: হ্যাঁ, জনাইয়েরও মনোহরা আছে, ওটা ওখান থেকেই এসছে এখানে। তো যাই হোক, অনেক মিষ্টি আছে, যেমন আমি বলি তোমাকে যে বাংলাদেশে অনেক মিষ্টি আছে যারা নামই তোমরা শোনোনি কেউ। হ্যাঁ,
1: ওপার বাংলার মিষ্টি,
0: ওটাও তো বাংলা
1: একদম।
0: বগুড়ার দই আছে, অনেক মিষ্টি আছে, নাম বললে প্রায় আমি 50টা নাম বলতে পারি, তো ওটার মধ্যে যাচ্ছি না, ওটাও বাংলারই মিষ্টি, কিন্তু আমরা কখনো খেয়ে দেখিনি। ঝুড়ি দই বলে একরকমের দই হয়,
1: ঝুড়ি দইটা কিরকম
0: অত ডিটেলে আমি বলতে পারবো না, এইটুকু বলতে পারি দইটা কিন্তু যখন দেওয়া হয় একটা ছোট ঝুড়িতে দেওয়া হয়,
1: আচ্ছা,
0: এবং দইটা তৈরি করার সময় একটা ঝুড়ি রাখে, তৈরি হওয়ার পর মানে হার্ড দই অ্যাকচুয়ালি। হ্যাঁ, এরকম অনেক আছে। রসমঞ্জরি বলে একটা মিষ্টি আছে, নামই হয়তো তোমরা শোনোনি, এদিকে কেউ শোনেও নেই। তো ওদেরও যে ডিস্ট্রিক্টগুলো আছে, চিটাগাং থেকে বগুড়া থেকে ময়মনসিংহ, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ওদেরও ইউনিক মিষ্টিস আছে যেগুলো আমরা জানিও না, এবং ভালো ভালো মিষ্টি আছে। তো এইসব নিয়ে একটা তো চর্চা করার জায়গা থাকা দরকার, হ্যাঁ, যাতে আজকের প্রজন্ম কিছুটা জানতে পারে। এবং একটা মজার ব্যাপার হলো, আমাকে যেহেতু আমি দিল্লির ছেলে এবং আমার অবাঙালি বন্ধু বান্ধব অনেক আছে ছোটবেলা থেকেই, তারপরে তাদের একজন আমাকে একদিন জিজ্ঞেস করেছিল যে বাংলায় এত মিষ্টি কি করে হয়, আমাদের পাঞ্জাবে তো একটাই মিষ্টি আছে লাড্ডু, এর কারণটা কি? এটা কিন্তু একটা ভালো প্রশ্ন,
1: ভাবার মতো ব্যাপার।
0: কেন? তো অনেক খুঁজে আমার মনে হলো যে বাংলায় এত মিষ্টি কারণ বাংলায় এত ঘাস আর এত গরু ছিল যে দুধের অভাব কোনোদিন হয়নি, কিন্তু পাঞ্জাবে তো সেটা ছিল না, পাঞ্জাবে অত গরুও ছিল না অত ঘাসও ছিল না, ঘাস না হলে গরুও থাকে না, সেই কারণে ওদের কোনো মিষ্টি নেই। সো উই আর ভেরি লাকি, বাট আনফর্চুনেটলি
1: নর্দার্ন ইন্ডিয়াটাকেই তো কাউ বেল্ট বলা হয়।
0: হ্যাঁ, কিন্তু র মেটেরিয়াল থাকলেই যে সেখানে তোমার ইস্পাতের কারখানা হবে এরকম কোনো ব্যাপার নেই, তাহলে তো উড়িষ্যায় সব থেকে আগে ইস্পাতের কারখানা হওয়া উচিত ছিল। ওই
1: আর্ট অফ মিষ্টি মেকিংটা ছিল না।
0: হ্যাঁ, ওটা একটা আর্ট, ইউ হ্যাভ চোজেন দ্য রাইট ওয়ার্ড, দ্য আর্ট, মিষ্টি মেকিং ইজ আর্ট, এটা ওদের জিনগত নয়, আমাদের এটা জিনগত, নইলে বড়িকে ওরকম সাজিয়ে যেটা কিছুক্ষণ পরে খেয়ে ফেলবো কেউ করবে না,
1: কাপড়ের উপর নানান সাইজের।
0: হ্যাঁ,
1: ওখানে আবার বুড়ো বুড়ি দেয়,
0: অনেক কিছু আছে,
1: এবার প্রত্যেকটার মধ্যে একটা স্টোরিও থাকে, মানে
0: হ্যাঁ স্টোরি থাকে। দেখো, স্টোরি না হলে আর্ট হয় না, যেখানে ন্যারেটিভ আছে সেই ন্যারেটিভ থেকেই অ্যাকচুয়ালি এক্সটেনশন অফ ইমাজিনেশন হয়, এক্সটেনশন অফ ইমাজিনেশন না হলে, এক্সটেনশন অফ ইমাজিনেশন না হলে কোনো, হ্যাঁ, কোনো ফর্ম ডাইনামিক হয় না,
1: ইভলভ করে না,
0: হ্যাঁ ডাইনামিক হয় না।

0: যারা আপনাদের একাডেমিতে শিখলো বানালো, তারপরে তারা হাইজিনিক্যালি ওটা ক্যাটার করছে কিনা এইটাকে
1: ওরা তো যারা না তারা তো প্রশিক্ষণ পেয়ে তারা তো এমপ্লয়ি হবে, সে তার হাতে ওটা হাইজিনিক হবে কি না হবে তার হাতে নয়, সেটা তো মালিককে হাইজিনিক হতে হবে। কিন্তু ও যদি নিজে কিছু করে তবে ও হাইজিনিক হবে, উই উইল সেন্সিটাইজ হিম অর হার দ্যাট ইউ শুড নেভার ডু এনিথিং আনহাইজিনিক উইথ ফুড প্রোডাক্টস। এই ভ্যালু সিস্টেমটা ওদের মধ্যে ঢোকালে ওরা যদি নিজেরা করে সেখানে ওরা দে উইল টেক কেয়ার, আর যদি কোথাও কাজও করে সেখানে অন্তত মালিককে একবার বলবে যে এটা আরো হাইজিনিক করা দরকার। মালিকরাও মডার্নাইজ করছে নিজের থিঙ্কিং। তো আমার মনে হয় যেহেতু পশ্চিমবাংলা একটা 700 কোটি টাকার টার্নওভারের একটা সেক্টর বা একটা ইন্ডাস্ট্রি, সেখানে কোনো রিসার্চ আরএনডির কোনো প্রচেষ্টা নেই বা কোনো সংস্থা নেই, প্যাকেজিংয়ের উপরে, নিউট্রিশনের উপরে, ব্র্যান্ডিংয়ের উপরে কোনো সংস্থা নেই, আমার মনে হলো এই গ্যাপটা যদি ফুলফিল করা যায় তাহলে আমরা মিষ্টির যে কি বলবো পিছনে চলে যাবার যে ব্যাপারটা সেটা অনেকটাই রুখে দিতে পারি এবং এটাকে একটা ইন্ডাস্ট্রি করে দিতে পারি। যেমনভাবে টাইপরাইটার থেকে কম্পিউটার, কম্পিউটার থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা ইভলভ করেছে তো। তো এই মিষ্টিটাকে আমরা যদি না ইভলভ করি, এটাকে যদি একটা আধুনিক জায়গায় না নিয়ে যায়, তাহলে একটা দিন এমন হবে যখন এই মিষ্টিটাকে আমি খুঁজে পাবো না, সেটা বড় দুঃখের হবে। হ্যাঁ, সেটা বড় বাঙালির পক্ষে বড় দুঃখের হবে,
0: একদম মিষ্টতাটা হারিয়ে যাবে।
1: হ্যাঁ, হারিয়ে যাবে। আর আমরা ইটস লাইক সেলিং গ্র্যান্ডমাস জুয়েলারি, দিদিমা ঠাকুমার গয়না বিক্রি করার মতো, ইট ইজ দ্যাট কাইন্ড অফ এ লস আমরা যদি হারিয়ে ফেলি। তো এটার একটা প্রিজারভেশনের দরকার আছে, এটাকে মডার্নাইজ করার দরকার আছে। সেইটাই আমি একা আর কি করতে পারি, কিন্তু যেটুকু করতে পারি সেটুকু করবার জন্যই মিষ্টি একাডেমি।
0: আপনি যেহেতু ভীষণভাবে স্টার্ট আপ ইকোসিস্টেমটার সঙ্গে জড়িত, বহু স্টার্ট আপকে গড়ে তুলতে সাহায্য করেন, সেই জন্য এটা জিজ্ঞাসা যে মানে ধরুন ট্রেনিং নিল একটা পার্ট, এবার তারা যদি নিজেরাই কিছু করতে চায় এই ফিল্ডে, তাদেরকে হেল্প করা, ইনকিউবেট করা, এই সংক্রান্ত
1: অ্যাকচুয়ালি তুমি একদম রাইট জায়গায় এই প্রশ্নটা করেছো। আমরা এই যে মডিউলটা হচ্ছে স্কিল ট্রেনিংয়ে, এই মডিউলটার সঙ্গে একটা এন্টারপ্রেনারশিপের মডিউলও আছে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অনেক স্কিম আছে যাতে ইয়াং ছেলেমেয়েরা এই মিষ্টির দোকানটা করতে পারে, তার জন্য ব্যাংক লোনও অ্যাভেলেবল আছে। প্র্যাকটিক্যালি আমি যে তোমায় যেটা বললাম রাবড়ি স্টেশন, এটা প্র্যাকটিক্যালি কোনো টাকাই লাগবে না, এমনভাবে স্কিমটা তৈরি করা যায় যে ঘর থেকে 10-12 হাজার টাকা জোগাড় করলেই প্রজেক্টটা হতে পারে। কিন্তু তুমি তো জানোই আমাদের ইয়াং ছেলেমেয়েরা বিশেষ করে গ্রামের দিকে আর মফস্বলের দিকে, একটা সেক্টর আছে যেটা খুব অ্যাগ্রেসিভ, প্রোগ্রেসিভ, ডাইনামিক, প্রচুর পরিশ্রম করতে পারে, আর একটা সেক্টর আছে তারা খালি স্কুল মাস্টারের চাকরি খোঁজে, যেখানে খেটে খেতে হবে না অথচ মাস গেলে মাইনে পাবে। এটাও একটা এর সঙ্গে জড়িত আছে,
0: মানসিকতার পরিবর্তন
1: সেটা হচ্ছে, মানে দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট। এখন অনেক ছেলে, আমি তো এই নিয়েই কাজ করি, অনেক ছেলে মেয়েই আসছে, কিন্তু প্রচুর তাদের কি বলবো অনেক রাইডার আছে, অনেক বাধা বিপত্তি তার ক্রস করতে হচ্ছে। আর কি প্রশ্ন আছে বলো?
0: না, এই যে এগিয়ে আসছে বললেন, এইটাই মানে যেহেতু মিষ্টি নিয়েই আলোচনা এবং একটা প্রভাবই আছে যে মধুর এনো সমাপয়, আমার মনে হয় আজকের আলোচনাটা যেটা হলো সেটা ওই মধুরেন সমাপয়তের মতো। লেটেস্ট এন্ড অন দিস সুইট নোট, যে অনেক বেশি বাঙালি এগিয়ে আসছে, তারা রবীন্দ্রবাবুর একাডেমিতে ট্রেনিং নিয়ে মডার্নাইজ করে, এবং বাঙালির এই যে হারাতে হারাতেও বাঙালির যেগুলো এখনো থেকে গেছে তার মধ্যে মিষ্টিটা একটা, এই মিষ্টি শিল্পটাকে যথার্থভাবেই সব অর্থে একটা শিল্পের মর্যাদায় তকমা দিয়ে আরও এগিয়ে নিয়ে যাবে। আমরাও মিষ্টি খাবো, এবং প্রফেটস অফ ডুম বা যারা ডায়াবেটিসের তত্ত্ব বা বিভিন্ন সুগারের তত্ত্ব নিয়ে আসেন, স্বাস্থ্য তো আমরা সচেতন হবই, কিন্তু সেগুলোকে ফর দ্য টাইম বিং একটু ভুলে থেকে মিষ্টি খেলেই যে হবে তার কোনো মানে নেই। কাজেই ওটাকে আমরা একটা বাঙালির ঐতিহ্য হিসেবেই আরও এগিয়ে নিয়ে যাব, এবং সেক্ষেত্রে রবীনবাবুর এই মিষ্টি একাডেমি একটা বড় ভূমিকা পালন করবে এই আশা রেখে আজকের মতো এই আড্ডা শেষ করছি। আমি নিশ্চিত আবার পরে ওনাকে আমরা আমাদের স্টুডিওয়ে পাবো, যখন ওনার একাডেমিটা একদম ইন ফুল ক্রাই চলবে এবং অলরেডি ওখান থেকে অনেকে বেরিয়ে এসে এই শিল্পের সঙ্গে যুক্ত হবে। আপনারা দেখতে থাকুন ক্যালকলিং, শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন।

ডানের পাখিকে কাঁদতে আমরা বারণ করছি, কিন্তু 21 সেপ্টেম্বর 2026 সালে নিভে গেল বাংলা ছবির 70-এর দশকের এক মিষ্টির প্রতীক। কিন্তু সেই শিল্পী সত্যিই কি কখনো হারিয়ে গিয়েছেন, হারিয়ে যাবেন? হয়তো না। পর্দা থেকে তারা হয়তো দূরে সরে যান, কিন্তু স্মৃতির পাতায় চিরকাল থেকে যাবেন, এটাই আমার বিশ্বাস। আমি সুহায়ন আজকের আড্ডা জাংশন উৎসর্গ করছি অভিনেত্রী মিঠু মুখার্জিকে। 1955 সালের 19শে জুন উত্তর কলকাতার এক বনেদি একান্নবর্তী পরিবারে জন্ম হয় তার। তারপর বাংলা চলচ্চিত্রের পথ চলায় শেষ পর্ব, মর্জিনা আবদুল্লাহ, মৌচাক, স্বয়ং সিদ্ধা, আস্মিতার মতন একের পর এক ছবিতে অভিনয় করে তিনি তৈরি করেছিলেন নিজের এক আলাদা পরিচয়। চলুন ফিরে যাই তাহলে একেবারে শুরুতে। 1972 সাল পরিচালক চিত্ত বসুর শেষ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ মিঠু মুখার্জির। ছবির গান প্রশংসিত, পরিচালকও প্রতিষ্ঠিত, সঙ্গীতও বেশ জমজমাট, তাই ছবিটি সেরম বাণিজ্যিক সাফল্য না পেলেও সিনেমা পেয়ে গেল এক নতুন মুখ, মিঠু মুখার্জি। যাক না, মন যদি ভেসে যেতে চায়, কী পেয়েছি আর কী পাইনি সে হিসেব না হয় নাই কষলাম আমরা।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com-এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

গানের ওপারে ফিরলাম আমি শুভায়ন আড্ডা জাংশনে, তবে একেবারে এবার ফিরে যাব 1973 সালে। বাংলা সিনেমার ইতিহাসে যেমন গুরুত্বপূর্ণ একটি বছর, তেমনই মিঠু মুখার্জির জীবনেও, কারণ এই বছরই মুক্তি পেয়েছিল সেই ছবি যা তার ভাগ্যই বদলে দিয়েছিল, মর্জিনা আবদুল্লাহ। আর মিঠু মুখার্জি হয়ে উঠেছিলেন সেই দস্যি বুদ্ধিমতী প্রাণবন্ত মর্জিনা, যাকে এক ঝলক দেখি বাঙালি দর্শক আপন করে নিয়েছিল। ছবিটি তাকে রাতারাতি তারকার আসরে বসিয়ে দিল। এক কথায় বলতে গেলে যেন আলিও আবার গুহার দরজা খুলে গিয়েছিল তার জন্যই। চেচিং ফাক উচ্চারণের সঙ্গে সঙ্গেই যেমন খুলে যায় গুপ্তধনের দরজা, তেমনই মর্জিনা আবদুল্লাহ খুলে দিয়েছিল মিঠু মুখার্জির সাফল্যের দরজা। শুধু হিট নয়, ছবিটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক মাইলস্টোন। আর মিঠু মুখার্জিও হয়ে ওঠেন সারা বাংলার ঘরের মেয়ে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

এরপর পাড়ি দেব 1975 সালে মিঠু মুখার্জির জীবনের সোনালি অধ্যায়, স্বয়ং সিদ্ধা একেবারে হাত বাড়ালেন মৌচাকে। এই ছবিতে যতখানি উত্তম কুমার, যতখানি সাবিত্রী চট্টোপাধ্যায় আর রঞ্জিত মল্লিক, ঠিক ততটাই মিঠু মুখার্জি। তার স্বাভাবিক মডার্ন এরার অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ আর চোখে চোখ রেখে টান টান অভিনয় ছবির প্রাণ হয়ে উঠেছিল সেই সময় কলেজ পড়ুয়াদের ওয়ার্ড অফ মাউথ। বেশ করেছি, প্রেম করেছি, করবই তো।

ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ

0: ITS helps optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়নাটাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
2: পুরুষে

0: ড্যানির মাথা।
1: হাতটি ধরে সাতটি পাকে ঘোরা
0: কচুপুরে
1: অত কিম
0: ঘোরা।

পূজা, আমি নিয়ে যাচ্ছি, তুই ছুটবে নিয়ে যা।

0: দাড়ি পাল্লায় ওজন করো, বুঝবে তবে পুরুষ নারীর দুজনেরই কে যে বড়।
1: মোটেই না, মোটেই না, নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ।
0: নারী পুরুষ সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ্য ভেদে কামালে যে উঠবে না তোমার দাড়ি, বুঝলে নারী? ওই লক্ষ্য ভেদে কামালে যে উঠবে না তো ভূপার দাড়ি। ও পাগল।

পাগলা গারদ কোথায় আছে নেই কি তোমার জানা? হ্যাঁ, সেটা হয়তো জানা গেল না, কিন্তু সেই একই বছর 1975 সালে আরেকটি ব্লকবাস্টার কিন্তু জানান দিল চলচ্চিত্রের ইতিহাসে, স্বয়ং সিদ্ধা, আবারও রঞ্জিত মল্লিক, কিন্তু এবার গল্পের কেন্দ্রবিন্দু নায়িকা নিজেই। এখানে আমরা আর মৌচাকে সেই সরল হাসির মেয়েটিকে দেখিনি, দেখেছি দৃঢ় ব্যক্তিত্বের এক নারীকে। মিঠু যেন প্রমাণ করে দিলেন তিনি শুধু মিষ্টি নায়িকা নন, তিনি একজন শক্তিশালী অভিনেত্রীও, যিনি আলো দিয়ে আলো রাখেন আর ঘুম পাড়ানি গানে ভরিয়ে রেখে দেন দর্শকদের মনকে।

0: আমি শুভান আড্ডা জাংশনে এবার আপনাদের নিয়ে যাই 1976 সালে, সেই মুহূর্তে যখন প্রকাশিত হলো বা মুক্তি পেল উত্তম কুমারের সঙ্গে সেই ছবি হোটেল স্নো ফক্স। দর্শকদের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া, পরপর হিট দিচ্ছেন মিঠু মুখার্জি, তারপর রয়েছেন স্বয়ং উত্তম কুমার। মানুষের এক্সপেকটেশন তো থাকবেই, কিন্তু সব সমীকরণ সবসময় সাফল্য আনে না। ছবিটি প্রত্যাশা মতো ফল করতে পারেনি ঠিকই, কিন্তু মহানায়ক উত্তম কুমার থাকবেন আর একেবারে হিট হবে না তা কি হয়।
1: ঠোঁটে মেখে নাও টোট

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.কম 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট.কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

এরপর এলো বোম্বের ডাক, সেই 1976 সালে দুলাল গুপ্তের হাত ধরেই বোম্বে যাত্রা। খানদোস, তারপর দিল লাগি, সাফেদ ঝুট, দো লড়কে দো নোকড়কে, পরিচালক বাসু চট্টোপাধ্যায়। কিন্তু বাণিজ্যিক সাফল্য পেলেন না, বলতে গেলে দেখা যেতেই পারে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি ঠিক মতন ব্যবহার করতে পারলেন না মিঠু মুখার্জিকে। তবে ওই যে এগুলো ভাবতে ভাবতেই মনের মধ্যে যেন গানগুলো ভেসে আসে, সাজে না তোমায় ভালোবেসে, কোনো কিছু হারাবে না, মন জানে না মনের কথা, এইগুলো ঠিক গান নয়, প্রশ্নের মতো মনের গভীরে আনাচে কানাচে ঘুরে বেড়ায়। আসুন না উত্তরগুলো খুঁজি গানে গানে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

হিন্দি ছবির যাত্রা খুব একটা সুখের হয়নি। একের পর এক ছবি করলেও সেই কাঙ্ক্ষিত সাফল্য অধরাই রয়ে গেল। তবে মিঠু মুখার্জি কখনো হার মানার মানুষ ছিলেন না, আবারও ফিরে এলেন বাংলা ছবিতে। আর ফিরে এসেই করলেন ভাগ্যচক্র। ছবিটি হয়তো মর্জিনা আবদুল্লাহ বা মৌচাকের মতো বড় ঝড় তুলতে পারেনি, কিন্তু দর্শকের ভালোবাসা পেয়েছিল। আর মিঠুও প্রমাণ করেছিলেন যে তিনি এখনও লড়াই করতে পারেন। আসলে জীবনের মতোই তার কেরিয়ারেও ছিল এটি ভাগ্যচক্র। কখনো আকাশ ছোঁয়া সাফল্য, কখনো বা হতাশা, কিন্তু থেমে যাননি, বারবার ফিরে এসেছেন নতুন উদ্যমে। হয়তো সেই কারণেই এই ছবির গানটাও যেন তার জীবনকেই মনে করিয়ে দেয়। কারণ ভাগ্যের চাকা থেমে থাকলে চলে না, তাকে ঘুরিয়ে নিয়ে চলতেই হয় নিজের জেদ, পরিশ্রম আর আত্মবিশ্বাস দিয়ে।

এরপর এলো সন্ধি। না, পুরনো ব্লকবাস্টারের ঝলক না থাকলেও ছবিটি দর্শকের নজর কেড়েছিল, কারণ দর্শকদের ভালোবাসা সারা তখনও তার সঙ্গে ছিল। সন্ধি সেই ভালোবাসারই আরেকটি অধ্যায়। আসলে 80-এর দশকে দাঁড়িয়ে মিঠু মুখার্জির কেরিয়ারটা যেন ওই ছবির নামের মতনই ছিল, এক সন্ধি। একদিকে সোনালি অতীতের স্মৃতি, অন্যদিকে নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা, আর ছবির গানগুলো যেন জীবনের নানা প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করেছিল। প্রেম কি, সংসার কি, আর এই পৃথিবীটাই বা কেমন? সত্যিই তো এই দুনিয়াটা ভাই আজব কারখানা। বলতো কী করে ঘর বাঁধা যায়, কখন কাকে কোথায় নিয়ে যাবে কে বলতে পারে।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: এই দুনিয়াটা ভাই আজব কারখানা।

চড়ছে বা কেউ মোটর গাড়ি, কোন জানায় দিচ্ছে পাড়ি। চড়ছে বা কেউ মোটর গাড়ি, কোন জানায় দিচ্ছে পাড়ি। মন্দ কপাল আবার কারো, হাসবে হাসি, হাসতে মানা মন।

ফিরলাম আড্ডা জাংশনের আসরে আমি শুভায়ন, প্রশ্ন নয় উত্তরের খোঁজে। তবে এসে দেখলাম প্রশ্নটা সেই একই রয়ে গেছে। আজব কারখানা সত্যি, নয়তো মৌচাক, স্বয়ং সিদ্ধা, মর্জিনা আবদুল্লার মতন ছবির নায়িকা আরেকটি ব্লকবাস্টার কেন পেলেন না? 1984 সালে দুজনে প্রত্যাশা মতো না চলায় তিনি প্রায় অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিলেন। অথচ তখনও তার অনেক কিছু দেওয়ার বাকি ছিল। তখনও তা দেখানো হয়নি যে তিনি রূপলী পর্দার রানী।

অন্য লোকের

তবে ছাড়তে আসি, বস তরি তরি কিন্তু থাকে না কো সদা তর কাছে, ইতি উতি ঘরে সদাই পরের কথায় নাসে। কও কি কইয়া ফেলাও, রয় রয় সোজা কইরা দিতে আসি।

0: আর হয়ে রইল যে পথ, সেই তো দুঃখের মূল। দুঃখ দুঃখ দুঃখ তো মনে হয় মন
1: খাইছে রে।

0: কোথায় থাকে কুসুম বলো, কোথায় কোথায় ফোটে কঠিন দেয়াল ভেঙে দিয়ে প্রাণ হয়েছে ছোটে।
1: তোমার কাছেই শেখা সবই মা, করবে তুমি পার, যদি আমি না পারি তো মা বকো না জানো আর।
2: এবার
1: আমি
0: না হলো না,

শেষবারের মতো ফিরে আসা, তারপর যেন হঠাৎই আলোটা একটু ফিকে হয়ে গেল। 1984 সালে দুজনের কথা তো বলছিলাম, যা প্রত্যাশিত সাফল্য না আনতে পারায় মিঠু মুখার্জি ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিলেন চলচ্চিত্রের জগৎ থেকে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, শেষ হয়ওনি। 6 বছরের দীর্ঘ বিরতির পর 1990 সালে তিনি ফিরে এলেন বড় পর্দায় আশ্রিতা ছবি নিয়ে। ছবির পরিচালক ছিলেন অমিতাভ বচ্চন অভিনীত কালোজয়ী ডন ফিচার ফিল্মের নির্মাতা চন্দ্র বারট, আর তার বিপরীতে ছিলেন কানওয়ালজিৎ। ছবিটি আবারও দর্শকের বিপুল ভালোবাসা জয় করে আর বাণিজ্যিকভাবে সাফল্যও অর্জন করে। এবং যেন শেষবারের মতো তিনি সবাইকে মনে করিয়ে দিলেন, মিঠু মুখার্জিও পারেন, এখনও পর্দা জুড়ে তার স্ক্রিন প্রেজেন্স অনুভব করাতে পারেন, এখনও দর্শকের হৃদয় জয় করার সেই জাদুটা তার অটুট। কিন্তু কে জানতো সেটাই হবে তার শেষ ছবি আশ্রিত। কিন্তু সেই শেষটার থেকেও এই 21 সেপ্টেম্বর 2026-এর শেষটা আরও বড় ধাক্কা দিয়ে গেল। বাংলা চলচ্চিত্রের আকাশ থেকে আরেকটি উজ্জ্বল নক্ষত্র হারিয়ে গেল। মিঠু মুখার্জি পাড়ি দিলেন সেই নীল নীল আকাশের দেশে, যেখানে হয়তো আজও ভেসে বেড়ায় তার অভিনয় স্মৃতি আর সেই চিরচেনা হাসি। আজকের মতো বিদায় নিচ্ছি আমি শুভায়ন আড্ডা জাংশনের আসর থেকে। ততক্ষণ না হয় সেই নীল আকাশের রেশ থাকুক আপনার আমার মনেও, আর স্মৃতিতে বেঁচে থাকুক অটুট হয়ে চিরকাল মিঠু মুখার্জি।

শুনছেন রেডিও বাংলা ডট কম, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আজকে শনিবারের বাজারে আমাদের আড্ডার আসরে কিন্তু জমে উঠতে চলেছে এমন কয়েকজন মানুষকে নিয়ে যাদের কাজ আমরা সেভাবে ডাইরেক্টলি দেখি না, কিন্তু তাদের কাজ দেখতে, তাদের কাছের কথা পড়তে আমাদের একদম মন আনমন হয়ে ওঠে, মানে একদম উসকুস উসকুস করতে থাকে। কথা বলছি গোয়েন্দাদের। আগে হ্যাঁ, গোয়েন্দা ডিটেকটিভ, এদের কাজ, এদের কর্মকাণ্ড সত্যি বলতে কি গোটা পৃথিবীর মানুষের কাছে একটা রোমান্টিসাইজড পর্যায়ে পৌঁছে গেছে একদম সেই ছোটবেলা থেকে, অ্যাটলিস্ট আমার কাছে তো তাই। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে এই গোয়েন্দাদের নিয়েই আড্ডা জমে থাকবে, কিন্তু সবই জমে থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নাইট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

0: চিন্তা করলেই আমার সামনে এমন একজনের চেহারা ভেসে ওঠে যিনি কিনা সর্বগুণ সম্পন্ন এবং তার নলেজ প্রখর। সে সব ক্রাইমেরই একদম চুটকি বাজিয়ে সমাধান করে দেবে। কিন্তু গল্পটা কিন্তু সেরকম নয়, জানেন, মানে অ্যাকচুয়ালি রিয়েল লাইফে যারা গোয়েন্দা আছেন তারা কিন্তু সবাই প্রত্যেকে বিভিন্ন ক্রাইমের ডিটেকশন করেন না। মানে গল্পটা হচ্ছে তদন্তেরও ভাগ আছে, মানে এমন কিছু গোয়েন্দা আছেন যারা কিনা ধরুন হোমিসাইডের তদন্ত করলেন, আবার এমন কিছু গোয়েন্দা আছেন যারা কিনা ফাইন্যান্সিয়াল ক্রাইমের তদন্ত করলেন। এই হোমিসাইডের গোয়েন্দা কখনো ফাইন্যান্সিয়াল তদন্ত করতে যাবেন না, আবার ফাইন্যান্সিয়াল গোয়েন্দা কখনো হোমিসাইড তদন্ত করতে যাবেন না। এরকম কম্পার্টমেন্টালাইজড করা আছে গোয়েন্দাদের কাজটিও। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে গোয়েন্দাদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।
1: নববর্ষা আমার খুব প্রিয় কবিতা, যদিও আপনারা গান হিসেবে হয়তো এটি বেশি শুনেছেন। হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে হৃদয় নাচে।

0: রাম খাও খাও বুধ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল।
1: কি
0: সর্ষে ফুল?

0: चला फोरा जिनशेरी शैंपेन
1: গোয়েন্দাদের কথা উঠলেই একটা ছবি মনের সামনে ভেসে ওঠে, সেটা হচ্ছে যে অত্যন্ত হ্যান্ডসাম সুপুরুষ একটি ব্যক্তি অথবা অত্যন্ত সুন্দরী একজন মেয়ে, যিনি কিনা গোয়েন্দা হিসেবে আসবেন এবং তাকে দেখেই সবাই অবাক হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু সেরকম নয়। গোয়েন্দা হওয়ার অন্যতম শর্ত হচ্ছে আন্ডার কাভার হিসেবে কাজ করতে পারা, এবং তার সঙ্গে জড়িয়ে আছে আরও একটা ব্যাপার, সেটা হলো তার লুকস হতে হবে অত্যন্ত সাদা মাটা, যাতে কি না সাধারণ লোকজন তাকে আলাদা করে খেয়াল করতে নাই পারে। তাহলেই তো সে আন্ডার কাভার হিসেবে খুব ভালোভাবে কাজ করতে পারবে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে গোয়েন্দাদের নিয়ে। তো এই গোয়েন্দাদের নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট কুঁচকে রেখের উপরান্তে। এই গোয়েন্দাদের নিয়েই অনেক কথা ওয়েট করবে আপনার জন্য, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

রেডিও বাংলার ডট কমে শুনছেন হারানো সুর, গৌরব বসে আছে আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা যাই আছে গোয়েন্দাদের নিয়ে। স্যার আর্থার কোনান ডয়েল নিজের মন পাল্টে শার্লক হোমসের নাম শার্লক হোমস করে দেন, ভাগ্যিস করেছিলেন, না হলে এরকম একটা অমর ব্যাপার সৃষ্টি হতো বলুন তো। রেডিও বাংলার ডট কমে আমাদের হারানো সুরের আড্ডার আসরে গোয়েন্দাদের নিয়ে আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

এই যে গোয়েন্দাদের সঙ্গে অঙ্কের একটা নিবিড় সম্পর্ক আছে, আপনি মানবেন কি? মানেন না? সত্যি আছে জানেন, মানে যখন কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি তাদের জন্য গোয়েন্দা রিক্রুট করে, সেই পরীক্ষায় কিন্তু সব থেকে বেশি থাকে অঙ্ক এবং লজিক্যাল রিজনিং। তার কারণ হচ্ছে যে যে কোনো কেস সলভ করার ক্ষেত্রে, যে কোনো কেস সলভ করার ক্ষেত্রে যে ব্যাপারটা সব থেকে বেশি করে দরকার হয় সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল সেন্স, এবং সেটা পরিমাপ করার অন্যতম এই দুটো ব্যাপারই হচ্ছে একদম চোখের সামনে থাকে, অঙ্ক আর লজিক্যাল রিজনিং। সুতরাং গোয়েন্দা হতে গেলে অঙ্কে কিন্তু ভালো হতেই হবে। রেডিও বাংলার ডটকমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে গোয়েন্দাদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলা নেট .com।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

শার্লক হোমসের থেকে অনুপ্রাণিত হয়ে সারা পৃথিবীতে বহু গল্প, বহু গোয়েন্দা চরিত্রের জন্ম হয়েছে। কিন্তু আপনি জানেন কি যে শার্লক হোমস চরিত্রটিও একজনের থেকে অনুপ্রাণিত হয়ে জন্মগ্রহণ করেছিলেন? আগে হ্যাঁ, স্যার আর্থার কোনান ডয়েল, ডক্টর প্রফেসর জোসেফ বেলের থেকে অত্যন্ত বেশি করে অনুপ্রাণিত হয়েছিলেন। জোসেফ বেল ছিলেন ইউনিভার্সিটি অফ এডিনবরার একজন প্রফেসর এবং একজন ডক্টর, যিনি শুধুমাত্র দেখেই পেশেন্টদের ডায়াগনোস করে দিতে পারতেন। মানে তার ডায়াগনোসিস স্কিল এতটাই ভালো ছিল যে তিনি শুধুমাত্র পেশেন্টদের দেখেই অর্ধেক বলে দিতে পারতেন তার কোন রোগ হয়েছে না হয়েছে। তার এই ব্যাপারটাই স্যার আর্থার কোনান ডয়েল ফুটিয়ে তুলেছেন নিজের চরিত্র শার্লক হোমসের মধ্যে। তো রেডিও বাংলানেট.কমে আজকে শার্লক হোমসের জন্মদিনে আমি গৌরব আপনার সঙ্গে বসে আছি গোয়েন্দাদের নিয়ে আড্ডা দিতে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

গোয়েন্দা হতে গেলে কিন্তু অনেক বিষয়ের ওপর বেশ ভালোভাবে দখল থাকা দরকার। যেমন ধরুন, যে বিষয় নিয়ে আপনি তদন্ত করছেন সেটা যদি ফাইন্যান্সিয়াল ক্রাইম হয়, তাহলে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সম্পর্কে যথেষ্ট আইডিয়া আপনাকে থাকতে হবে, শেয়ার মার্কেট সম্পর্কে। আবার হোমিসাইড নিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে ওই বায়োলজি থেকে আরম্ভ করে ফিজিওলজি সব বিষয়েই মোটামুটি জ্ঞান আপনাকে রাখতে হবে। তবে একটা বিষয় কিন্তু বিভিন্ন ফিল্ডের গোয়েন্দাদের একটা কমন ব্যাপার আছে, সেটা হচ্ছে একটা কমন বিষয়ে তাদের প্রত্যেকের একদম খুঁটিনাটি জ্ঞান রাখতে হবে, সেটা হচ্ছে যে দেশের হয়ে আপনি তদন্ত করছেন সেই দেশের ল, সে দেশের আইন কানুন আপনাকে পুঙ্খানুপুঙ্খ জানতে হবে, না হলে আপনি মোটেই ভালো গোয়েন্দা হতে পারবেন না। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে গোয়েন্দাদের নিয়ে, আর সেটিই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট।

কথায় বলে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে লেজেন্ডসদের শুরুটা কিন্তু খুব একটা ভালো হয় না, একদম প্রথম থেকেই ফাটিয়ে ব্যাপারটা করে আসছেন, এরকম খুব কম সংখ্যক লেজেন্ডসই আছেন। আর এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পুরোপুরি খেটে যায় শার্লক হোমসের ক্ষেত্রেও। মানে শার্লক হোমসের প্রথম যে সলভ কেস হিস্ট্রি অর্থাৎ স্টাডি ইন স্কারলেট, সেটি কিন্তু যখন প্রকাশিত হয় খুব একটা পাঠক মনে সাড়া ফেলতে পারেনি। ইনফ্যাক্ট স্যার আর্থার কোনান ডয়েল যখন ম্যানুস্ক্রিপ্টটা লিখেছিলেন তখন সেটা পাবলিশ করতেও কোনো পাবলিশার সেভাবে রাজি হননি, একটি ম্যাগাজিনে বেরোয় এবং সেটি মানে রিজেক্টেডই হয়েছিল বলতে পারেন পাঠককুলের দ্বারা। তারপরের ঘটনা তো আমরা প্রত্যেকে দেখতেই পাচ্ছি কি অবস্থায় গিয়েছিলেন তারপর শার্লক হোমস। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে শার্লক হোমসের জন্মদিনে গোয়েন্দাদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। আর একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছে এখন, যার উপরান্তে এই গোয়েন্দাদের নিয়ে আরও অনেক কথা ওয়েট করবে আপনাদের জন্য। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও লিওন রেডিও বাংলানেট ডট কম।

শার্লক হোমসের অনুপ্রেরণায় সারা পৃথিবীতে বহু গোয়েন্দা চরিত্র তৈরি হয়েছে। তার মধ্যে বাংলায় অবশ্যই রয়েছেন আমাদের ব্যোমকেশ বক্সী। কিন্তু ব্যোমকেশ বক্সীর ক্ষেত্রে একটা ব্যাপার কিন্তু আমার মনে হয়, সেটা হচ্ছে যে শার্লক হোমসের অনুপ্রেরণায় তৈরি হলেও ব্যোমকেশ বক্সী একদম আপাদ মস্তক বাঙালি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে শার্লক হোমসের জন্মদিনে আমাদের আড্ডাটা জারি আছে গোয়েন্দাদের নিয়ে। তো শার্লক হোমসের যে অ্যাসিস্ট্যান্ট জন ওয়াটসন, অ্যাকচুয়ালি তার নামও কিন্তু শুরুতে জন ওয়াটসন ছিল না, তার নাম ছিল অরম্যান্ড। এখন পরবর্তীকালে জন ওয়াটসন নামটা কেন হয়েছিল সেই নিয়ে কোনো রকম তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায় না, তার জন্য একটা আলাদা গোয়েন্দা রাখবে আর কি। তো রেডিও বাংলা নেট ডট কমে এই গোয়েন্দাদের নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

কিছু ক্ষেত্রে কিন্তু গল্পের গোয়েন্দা এবং বাস্তবের গোয়েন্দা হাত ধরে পথ হেঁটেছেন। কীরকম বলছি আপনাকে শুনুন। ধরুন এরকম বেশ কিছু গোয়েন্দা গল্প আছে যেগুলো কিনা রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশনের ওপর তৈরি করে লেখা, অর্থাৎ রিয়েল ক্রাইম সিন, রিয়েল ক্রাইম কেসের ওপর নির্ভর করে লেখা। এমনকি পুলিশের কিছু অদ্ভুত সলভড ক্রাইমের কথাও, ক্রাইম কেসের কথাও প্রকাশিত হয়েছে বিভিন্ন ভাষায়, এমনকি আমাদের বাংলাতেও প্রকাশিত হয়েছে। সেগুলো কিন্তু রীতিমতন সুখপাঠ্য। আবার গল্পের গোয়েন্দাদের থেকে ইনফ্লুয়েন্স নিয়ে রিয়েল ওয়ার্ল্ডের গোয়েন্দারা কেস সলভ করেছেন, এরকম নজিরও আছে। মানে এরকম কিছু ক্রাইম কেস তৈরি হলো যার সঙ্গে মিলে যাচ্ছে কোনো ক্রিমিনাল স্টোরির স্টোরি লাইন, এবং সেখানে যিনি গোয়েন্দা ছিলেন, অর্থাৎ গোয়েন্দা চরিত্র, তিনি যেভাবে অ্যানালিটিক্যাল প্রসেসটা ফলো করেছিলেন, সেই প্রসেস ফলো করেও রিয়েল ওয়ার্ল্ডের গোয়েন্দারা সাকসেস পেয়েছেন, এটাও দেখা গেছে। কাজেই বলছিলাম না যে কিছু কিছু ক্ষেত্রে গল্পের গোয়েন্দা এবং রিয়েল গোয়েন্দা হাত ধরাধরি করে চলেছেন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে কিংবদন্তি গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের জন্মদিনে আপনার সঙ্গে শেয়ার করলাম গোয়েন্দাদের নিয়ে কিছু কথা। কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন হারানো সুর @radiobanglanet.com অ্যাড্রেসে, হারানো সুর HARANUSUR@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

শরত মেঘে নতুন আলো, কাশ ফুলেতে রং মাখালো, ছুটির মেজাজ মন মাতালো, বছর ঘুরে পুজো এলো এলো এলো এলো এলো এলো শরৎ মেঘে নতুন আলো, কাশ ফুলেতে রং মাখালো, ছুটির মেজাজ মন।

0: কথাকার কথায় বলে যে বাঙালির ওই শেষ পাতে মিষ্টি, মানে পাতটা বা খাওয়াটা শেষ হয় না যতক্ষণ না শেষ পাতে একটা মিষ্টি পড়ে। কিন্তু আজকে আমরা একটু সেই নিয়মের ব্যতিক্রম ঘটাবো, একটা গোড়ার পাতেই আমরা একটা মিষ্টি বা মিষ্টি নিয়ে আলোচনা করব। কারণ আজকে থেকে ক্যালকানিংয়ের একটা নতুন যাত্রা শুরু হচ্ছে, মানে অ্যাজ উই সেট আউট অন এ নিউ জার্নি। এতদিন ধরে ক্যালকানিংয়ে অন্য নানান ধরনের কভারেজ হওয়ার পরে আমরা একটু বিজনেস ফোকাস একটা নতুন চ্যানেলে যাত্রা শুরু করছি, BizBuzz 24/7। ক্যালকলিং তো থাকছেই, তো আজকের আমাদের এই প্রথম দিনের আড্ডাতেই আমরা ওই মিষ্টি দিয়ে শুরু করব একটা মিষ্টি আলোচনা, এবং যাকে বলা যেতে পারে একেবারে লিটারেলি মিষ্টি ম্যান, মানে কুইন্টিসেন্সলি মিষ্টি ম্যান অফ বেঙ্গল। আমাদের আজকে একটা অত্যন্ত ডিস্টিংগুইশ বলবো, এক্সট্রিমলি ডিস্টিংগুইশ অতিথি আমাদের ক্যালকলিংয়ের আড্ডায় আছেন, মিস্টার রবিন ঘোষ। ওনার অনেক পরিচয়, উনি ইকোনমিস্ট তো বটেই, ইকোনমিস্ট ছাড়া বেঙ্গল চেম্বার অফ কমার্সের উনি দীর্ঘদিন ইকোনমিস্ট, কনসালটেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশনস ছিলেন, বহু সরকারি এবং বেসরকারি সংস্থার উচ্চ পদে আসীন থেকেছেন। ইদানিং উনি স্টার্ট আপ ইকোসিস্টেমের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িত, কীভাবে নানান সেক্টরে স্টার্ট আপকে আরও বড় করে গড়ে তোলা যায়। নিজের সংস্থা ছাড়াও উনি ওনার এই দীর্ঘ জীবনে অনেক কোম্পানি গড়ে তুলেছেন, মানে লিটারেলি হাতে করে গড়ে তুলেছেন। আজকে আমাদের অতিথি রবিন ঘোষ। রবিনবাবু, উনি একটা খুব অদ্ভুত কাজ করছেন, আমরা তো সবাই মিষ্টিটা খেয়েই বড় হই ছোট থেকে, কিন্তু উনি এই মিষ্টিটাকেই আরও কীভাবে উপাদেয় আরও স্বাস্থ্যসম্মত করে আমাদের পাতে দেওয়া যায় তার জন্য একটা অদ্ভুত পরিকল্পনা নিয়েছেন, মিষ্টি একাডেমি গড়ে তোলা। তো আমি প্রথমেই জানতে চাইব যে আপনার একটা সেই সুদীর্ঘ কর্পোরেট বা সংস্থা পরিচালনা এবং সংস্থা গড়ে তোলার অভিজ্ঞতা, তার থেকে হঠাৎ এই নতুন ধরনের একটা আইডিয়া মিষ্টি একাডেমি, এটা কীভাবে এলো?
1: দেখো, আমার এই দীর্ঘ 30-35 বছরের যে কাজ আমি করেছি তার মধ্যে অ্যাজ এ ইকোনমিস্ট তো কাজ করেছি, অ্যাজ এ ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন কনসালট্যান্ট কাজ করেছি, আর বাঙালি মানেই হচ্ছে একটু মিষ্টি প্রেমিক। তার একটা কারণ হচ্ছে আমি হচ্ছি প্রবাসী বাঙালি। এখন এই প্রবাসী বাঙালি হওয়ার দরুন আমরা যখন ছোটবেলায় বড় হয়েছি অ্যারাউন্ড 60s 70s, আমি দিল্লিতেই পড়াশোনা করেছি, আমি
0: জন্ম
1: কলকাতায় কিন্তু বড় হয়েছি দিল্লিতে, পড়াশোনাও দিল্লিতে, আমি আমর্ত্যদার ছাত্র। তো আমরা যখন ছোটবেলায় দিল্লিতে বড় হয়েছি তখন কি হচ্ছিল জানো, তখন গোটা দিল্লি শহরে দুটো কি তিনটে মিষ্টির দোকান ছিল। কিন্তু আমরা বাঙালিরা, যে বিশেষ করে যারা সরকারি চাকরি করে সেই সব বাঙালিরা থাকতেন অনেক দূরে, লোদী রোড, বিনয়নগর, মতিবাগ, এগুলো প্রায় ওই গোল মার্কেটের থেকে প্রায় ধরে নাও 12-14 কিলোমিটার দূরে। আর তখন তো যানবাহন এত ছিল না,
0: যোগাযোগ।
1: হ্যাঁ, তো তখন কি হতো, আমরা মিষ্টির জন্য হাপিত্যেস করে বসে থাকতাম। তখন ইন এ ভেরি প্রাইমারি ফর্ম একটা হোম ডেলিভারি সিস্টেম ছিল, অর্থাৎ ওই মিষ্টির দোকানগুলো 4-5 জন মিষ্টি বিক্রি করতে পারে, সাইকেলে মিষ্টি নিয়ে যেতে পারে, এরকম 4-5 জনকে ওরা মিষ্টি লোড করে দিত, এবং সেই মিষ্টিটা এই বাঙালি পাড়ায়, যেখানে বাঙালি অধ্যুষিত বা কলোনি যেগুলো, সেখানে বৃহস্পতিবার তারা আসতে। তো ওখানে এই বাঙালি পাড়ায় বৃহস্পতিবার দিনটা খুব, কিন্তু
0: লক্ষ্মীবারের সঙ্গে কোনো
1: সেটা বোধ হয় নয়, কিন্তু হয়তো তাদের শিডিউল এমন ভাবে ছিল যে বৃহস্পতিবার দিনে ওরা এই কাজটা করবে। তখন মিষ্টি, ওই মিষ্টিওয়ালা সাইকেলের পেছনে এক ঝাঁক মিষ্টি নিয়ে আসতো এবং বাড়ি বাড়ি গিয়ে সেই মিষ্টি বিক্রি করত, এবং বাঙালিরা মিষ্টি ছাড়া থাকতেই পারে না, তো তারা মিষ্টি কিছুটা স্টকের জন্য আর কিছুটা ছেলে মেয়েদের তখনই একটা অফার দিতেন যে আজকে তুমি যদি মিষ্টি খাও, তুমি যতগুলো মিষ্টি খেতে চাও খেতে পারো। তো সেই থেকে মিষ্টির উপর একটা দুর্বলতা আমার গ্রো করেছে, যেটা খুব একটা হেলদি ব্যাপার নয়, কিন্তু এই কলকাতায় এই 30-35 বছর থাকতে থাকতে যেটা আমি দেখলাম যে মিষ্টি যে বিজনেসটা বা বিজনেস যে ইকোসিস্টেমটা সেইটা খুবই বড়, কিন্তু আনঅর্গানাইজড।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

0: অ্যাকচুয়ালি কোনো রকম ঠিক সার্ভে কোনো নেই যেখানে আমরা এই বাংলা মিষ্টির মার্কেটটা মানে পশ্চিমবঙ্গে কতটা ঠিক জানা যায় না, কিন্তু আন্দাজে একটা বোঝা যায় তাতে মনে হয় প্রায় 700 কোটি টাকার মতন অ্যানুয়াল টার্নওভার আছে। একটা আনঅফিসিয়াল এস্টিমেট আছে যে প্রায় 700 কোটি টাকার মতন টার্নওভার, এটা কিন্তু কম নয়। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে সফটওয়্যার এক্সপোর্ট দেখো, এটা কিন্তু এর থেকে মানে সফটওয়্যার এক্সপোর্টের থেকে বেশি। কিন্তু আনফর্চুনেটলি
1: এটা তো সেইভাবে কোনোদিন শিল্পের মর্যাদা বা স্বীকৃতিও পায়নি
0: না, এবং এই শিল্পের মর্যাদা না পাওয়ার দরুন যেটা হয়েছে এই বিজনেসটা টোটালি আনঅর্গানাইজড হয়ে গেছে, এবং একটা আইল্যান্ড অফ অর্গানাইজড বিজনেস আছে কিন্তু বেশিরভাগটাই আনঅর্গানাইজড। আর একটা প্রবলেম যেটা হয়েছে যে এই ইন্ডাস্ট্রির যারা মালিক বা যারা এই ইন্ডাস্ট্রি চালান তাদেরও এই ইন্ডাস্ট্রিটাকে নতুন দিনের সঙ্গে নতুন প্রযুক্তির সঙ্গে নতুনভাবে নতুন মার্কেটিং টেকনিকে নতুন প্যাকেজিংয়ে নতুন নিউট্রিশনে কোনো রকম ভাবনা চিন্তা তারা করেননি, যার ফলে কি হয়েছে এই মিষ্টিটা এই বাবা এই মিষ্টির বিজনেসটা একটা পুরনো চালে সাবেকি চালে চলছে। কিন্তু এখনকার যারা কাস্টমার
1: হেলথ কনসিয়াস
0: তারা কিন্তু এই সাবেকি স্টাইলে মিষ্টির দোকান থেকে আর মিষ্টি কিনে খাবেন না, কিন্তু তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই বিজনেসটাকে অর্গানাইজ সেক্টরের মতন অ্যাটলিস্ট সেই অভিমুখের দিকে যাওয়ার দরকার আছে। তো মিষ্টি একাডেমিটা আমি যেভাবে ভিজুয়ালাইজ করেছি সেটা হলো যে ইনফ্যাক্ট মানে এই মিষ্টির যে এত কারিগর লাগে এই কারিগর করার কোনো ট্রেনিং ইনস্টিটিউট নেই।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

0: পারিবারিক ভাবে মানে বাবা ময় ময়রা ছিল, ছেলে হয়ে গেছে, সেও বানাচ্ছে, এইভাবেই চলে আসছিল।
1: হ্যাঁ, মানে কোনো স্কিল ডেভেলপমেন্ট সেন্টার নেই, কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার নেই। নতুন দিনের যে ফুড টেকনোলজি যেটা এসছে, সেটা কী করে এর সঙ্গে সিঙ্ক্রোনাইজ করা যায় এবং কী করে এর থেকে অপটিমাল ভ্যালু গ্যাদার করে যায়, সেটা নিয়েও কেউ ভাবনা চিন্তা করেনি। অর্থাৎ কিছু মিষ্টি ব্যবসায়ী নিজেদের মিষ্টিটা বিক্রি করে তার মুনাফা নিয়ে বাড়ি টাড়ি করেছেন, কিন্তু ইন্ডাস্ট্রির দিকে তার খুব একটা মানে আদরই বলো বা তার জন্য তার কিছু ত্যাগ স্বীকার করার দরকার, সেটাতে তার আদৌ ইন্টারেস্টেড না। সেই গ্যাপটাতে আমার মনে হয়েছে যদি আমরা একটা মিষ্টি একাডেমি করি, যেখানে যদি আমরা ঠিক মতো মিষ্টির কারিগর তৈরি করতে পারি, যারা নতুন নতুন ফুড প্রসেসর বলো বা ফুড ম্যানুফ্যাকচারিং মেশিন বলো, সেটার সঙ্গে তারা ওয়াকিবহাল হয়, তারা সেই স্কিলটা গ্যাদার করতে পারে, প্লাস প্যাকেজিং, হাইজিন, এইগুলো তাদের মধ্যে যদি সেন্সিটাইজ করা যায়, তাহলে আগামী দিনে কিন্তু এই মিষ্টিটা এইভাবেই চলবে। আর এইভাবে চলতে চলতে একদিন হঠাৎ এটা বন্ধও হয়ে যাবে। এটা খুব আনফর্চুনেট যে আজকে ভারতবর্ষের যে কোনো জায়গায়, আমি তো অনেক জায়গায় ঘুরি, যে কোনো জায়গায় যাওয়া, যেহেতু আমি নর্থ ইন্ডিয়াতেই মানুষ, দিল্লিতেই মানুষ, সেখানে অবাঙালিরা বেঙ্গল সুইট হোম বলে ব্যবসা করে, কিন্তু সেগুলো আদৌ বাঙালি মিষ্টি নয় এবং সেই কোয়ালিটিরও মিষ্টি নয়।
0: তো যেমন ওই বেনারসে আপনার বিশ্বনাথগুলির বাইরে সবাই বাঙালি পান জর্দার দোকান লিখে রাখে।
1: হ্যাঁ, তো এখন এটা খুব আনফর্চুনেট যে আমরা আমাদের কোনো ব্র্যান্ড তৈরি করতে পারলাম না প্যান ইন্ডিয়াতে, রাইট? যেমন ধোসা একটা প্যান ইন্ডিয়ান, রাদার ওয়ার্ল্ড ওয়াইড একটা আইটেম, আমরা সেরকম কোনো কিছু, কোনো প্রোডাক্টকে ফোকাস করে আমরা কোনো ব্র্যান্ড তৈরি করতে পারলাম না।

0: আপনার একাডেমির একটা উদ্দেশ্য তাহলে থাকছে একটা ব্র্যান্ড হিসেবে বেঙ্গলি সুইটস একটা জেনারিক ব্র্যান্ড হিসেবে উঠে,
1: তা না করলে আমরা আমাদের যে স্ট্রেংথ এরিয়া অর্থাৎ আমাদের যারা মিষ্টির কারিগর, তাদের পেলব আঙুল, তাদের আর্টিস্টিক সেন্স, তার ডেকোরেশনের সেন্স, হ্যাঁ, মিষ্টির ভ্যারাইটি, তুমি আশ্চর্য হবে, আমি এক জায়গায় পড়েছিলাম যে 1908 বাংলা মিষ্টির একটা বই বেরিয়েছিল, তাতে প্রায় 108 মিষ্টি ছিল, এখন সেই মিষ্টি প্রায় 70% হারিয়ে গেছে, না আছে তার কারিগর, না আছে তার রেসিপি, না আছে সেই সম্বন্ধে কোনো ইন্টারেস্ট। তো আর একটা উদ্দেশ্য মিষ্টি একাডেমির হলো যে আমরা এই হারিয়ে যাওয়া মিষ্টিগুলোকে আমরা ফিরিয়ে আনতে চাই, যাতে যাতে আমরা এই যে মিষ্টি যেগুলো হারিয়ে গেছে সেগুলোকে যদি ফেরত আনতে পারি এবং তার জন্য যদি কারিগর তৈরি করতে পারি, তাহলে এটা একটা বিরাট, মানে ইন টার্মস অফ প্রিজারভেশন অফ হেরিটেজ, একটা একটা বড় কাজ হবে।
0: কারণ ঐতিহ্য মিষ্টিটা একটা বাঙালির বাংলার ঐতিহ্য,
1: যেমন বাঁকুড়ার ঘোড়া, হ্যাঁ, বা তাঁতের শাড়ি, তো বাঙালির একটা বড় প্রোডাক্ট হচ্ছে মিষ্টি, বিগ রেপার্টোয়ার। তো যে কোনো কারণেই হোক, আমরা এইটাকে শোকেস করতে পারিনি, এটাকে নিয়ে কোনো ব্র্যান্ড বিল্ড আপ করতে পারিনি। আর একটা মজার ব্যাপার হলো এটা খুব লেবার ইনটেন্সিভ, যতই এর মধ্যে অটোমেশন থাকুক, ইট ইজ স্টিল লেবার ইনটেন্সিভ।

0: মানে এমপ্লয়মেন্ট জেনারেশনেরও একটা সুযোগ থাকে।
1: আছে, হ্যাঁ, আমরা যদি একটা গোটা ভারতবর্ষে বাঙালি মিষ্টির যদি একটা চেন তৈরি করতে পারে, অথেন্টিক বাঙালি মিষ্টি, ইউ ক্যান ইম্যাজিন, একটা মিষ্টির দোকান প্রায় 7-8 জনের এমপ্লয়মেন্ট জেনারেট করে,
0: মিনিমাম
1: তো করে, তাহলে এটার মধ্যে একটা এমপ্লয়মেন্ট পোটেনশিয়ালও কিন্তু লুকিয়ে আছে। হ্যাঁ, আর একটা প্রামাণ্য কাজও দরকার, যে আমরা যেসব মিষ্টি হারিয়ে ফেলেছি তাদেরকে ফিরিয়ে আনতে হবে, এবং একটা মিষ্টির মিউজিয়াম আমরা ভাবতে পারি। এটা আমাদের বড় হেরিটেজ, আমাদের পোড়ামাটির মন্দির যেমন আমাদের বাঙালির একটা বড় হেরিটেজ পোড়ামাটির কাজ, তেমনি এটাও একটা বড় হেরিটেজ। এই হেরিটেজটাকে নষ্ট হতে দেওয়া উচিত না, এবং সামবডি হ্যাজ টু ডু সামথিং। তা আমি মনে করেছি যদি আমি মিষ্টি একাডেমি করি, তাহলে এই রিসার্চ ওয়ার্কটাও আমরা সঙ্গে সঙ্গে করব। ইনফ্যাক্ট আমরা সম্প্রতি একটা কম্পিটিশন লঞ্চ করছি, যে পুরনো বাংলা মিষ্টির যদি কারুর কাছে কোনো রেসিপি থাকে ঠাকুরমার ঝুলিতে, মায়ের বাক্সে, এবং সেটা যদি আমাদের পাঠিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের যে ওয়েবসাইট আছে তাতে তো ওটা প্রকাশিত হবেই, আর যেটা হবে আমরা সেই সিলেক্টেড রেসিপির জন্য 500 টাকা করে পুরস্কার হলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: ইন্ডাস্ট্রিটাকে একটা আধুনিক ব্যবসায় যদি আনতে হয় তাহলে সামবাডি হ্যাজ টু প্লে দ্য রোল, যেখানে বা সাম ইনস্টিটিউশন হ্যাজ টু প্লে দ্য রোল। অবভিয়াসলি গভর্নমেন্ট সাপোর্ট পেলে ভালো হয়, কিন্তু গভর্নমেন্টের সাপোর্টের দিকে না তাকিয়েও সামবাডি হ্যাজ টু
1: নিজেকে এগিয়ে এসে
0: হ্যাঁ এটা করতে হবে। তারপর সবসময় ভালো কাজের জন্য সঙ্গী সাথী জুটেই যায় এবং এটা হতেও পারে। আর বাঙালি মিষ্টির একটা বড় মার্কেট হচ্ছে বেঙ্গলের বাইরে, সেই মার্কেটটা তুমি যদি মনে করো সেই মার্কেটটা একটা হিউজ মার্কেট, তার থেকে যথেষ্ট পরিমাণ রেভিনিউ, যথেষ্ট পরিমাণ এমপ্লয়মেন্ট জেনারেট হতে পারে।
1: এবং এটা শুধু দেশের মধ্যে বাংলার বাইরে নয়, দেশের বাইরেও একটা বিরাট মার্কেট এবং গ্রো করছে।
0: হ্যাঁ, যদি ওয়াও মোমো নেপালে গিয়ে ওয়াও মোমো খুলতে পারে, যদি ওয়াও মোমো নর্থ ইন্ডিয়াতে ডিস্ট্রিক্ট টাউনে খুলতে পারে, তাহলে আমরা একটা রসগোল্লা স্টেশন বা একটা পিঠে এক্সপ্রেস কেন খুলতে পারবো না, কেন খুলতে পারবো না?
1: খোলা উচিত তো, ভীষণভাবে খোলা উচিত।
0: এটা তো সত্যিকারের একটা, আমাদের মিষ্টি তো জেম। ভারতবর্ষের অন্য কোনো প্রদেশের যে কোনো মিষ্টির থেকে আমাদের মিষ্টির ভ্যারাইটি অনেক বেশি, আমাদের মিষ্টির লুক অনেক অ্যাট্রাকটিভ, তার মধ্যে একটা আর্ট। গয়না বড়ি ফর এক্সাম্পল, আমার মনে হয় ভারতবর্ষে কোথাও কেউ ভাবতেও পারবে না যে বড়ি আবার তার জন্য এত কিছু। তো এই ভেবে তিনটে পয়েন্ট আছে। একটা হচ্ছে যে আগামী দিনে মিষ্টি ব্যবসায়ীটাকে ব্যবসাটাকে সিরিয়াসলি নেওয়ার দরকার আছে, এটাতে নতুন চিন্তাভাবনা করার দরকার আছে ইন টার্মস অফ ব্র্যান্ডিং, প্যাকেজিং, হাইজিন, নিউট্রিশন। আর তৃতীয় হচ্ছে ইউ হ্যাভ টু জেনারেট স্কিল্ড পিপল, আদারওয়াইজ এই ব্যবসাটাকে আধুনিক করাও যাবে না। তো এই তিনটে উদ্দেশ্য নিয়েই করা। এখন তোমাদের মতন যারা আছেন তারা যদি আমাকে একটুখানি সাপোর্ট দেন, আমার মনে হয় এটা একটা ভালো কাজ হবে।

0: খেয়ে যদি সাপোর্ট দেওয়া বলেন তাহলে আমরা সবসময় এগিয়ে আছি, এবং আমি শিওর যে খেয়ে, এই যেহেতু এটা খাবারই জিনিস, যারা খায় তাদেরও একটা বিরাট ভূমিকা আছে। মানে সাপ্লাই অফ সুইটস যেমন, তেমনি ডিম্যান্ড ফর সুইটসটাও একটা খুব ইম্পর্টেন্ট জায়গা প্লে করবে আর কি।
1: হ্যাঁ, আর একটা ব্যাপার হলো আমাদের যে প্রজন্ম, এখনকার যে প্রজন্ম, তারা আমাদের পুরনো দিনের অনেক কিছুই জানে না। তার মধ্যে একটা হচ্ছে আমরা মিষ্টির রাজা। হ্যাঁ, আমাদের মতন মিষ্টি কেউ করতে পারে না, এই জন্য অবাঙালির দোকানেও বাঙালি সুইটস লেখা থাকে।
0: ঠিক, ওরা এনক্যাশ করছে ওইটা।
1: হ্যাঁ, তো আমরা এই জায়গাটা কেন নেব না? আমরা তো এই জায়গাটা নিতেই পারি, আমরাই বা কেন আধুনিক হব না?
0: তো আপনার এই যে একাডেমিটা করছেন, তাহলে এখানে কি মূলত যারা এক্সিস্টিং ময়রা বা মিষ্টির দোকানে কাজ করছে কারিগর, তাদেরকে টার্গেট, না নতুন কেউ হয়তো, মানে এইটা ক্যান ইমার্জ অ্যাজ অ্যান ইন্টারেস্টিং প্রফেশন অলসো?
1: হ্যাঁ, আমাদের মিষ্টি একাডেমিতে অলরেডি আমরা একটা প্রোগ্রাম করেছি, সেই প্রোগ্রামটা আমরা করেছি বোলপুর শান্তিনিকেতনে, যেখানে আমাদের এনজিও আছে, সেখানে আমরা 20 জন মেয়েকে ট্রেনিং করেছি। তারা কিন্তু সবাই ওমেন সেলফ হেল্প গ্রুপ, তাদেরকে আমরা 10টা মিষ্টি শিখিয়েছি, এবং মিষ্টি শেখানোর পরে তারা 3-4 দিনের মধ্যে মিষ্টি বাড়িতে তৈরি করে বিক্রি করতেও শুরু করে দিয়েছে। হ্যাঁ, কারণ মিষ্টির একটা বড় মার্কেট, মানে অন্নপ্রাশন থেকে শ্রাদ্ধ অব্দি মিষ্টির সাইকেল চলে বিজনেস, তাই তো? তো একবার কিনে ফেললে আর দ্বিতীয়বার লোকে খাবে না। সব মিলিয়ে আমার মনে হয় প্যাকেজটা ভালো। একদিকে ইতিহাস আছে, কি মিষ্টি আমাদের ছিল সেটা জানার দরকার, দ্বিতীয় হচ্ছে যে একটা কর্মসংস্থানের একটা ব্যাপার আছে, আর তৃতীয় হলো যে যে ফুড টেকনোলজি, ফুড সেটার ইন্ট্রোডাকশন করারও একটা জায়গা আছে। আধুনিক, মানে আধুনিক না হলে কিন্তু এই ব্যবসাটাকে আগামী দিনে রান করাও যাবে না। আর যেটা আমার মনে হয়েছে যে আমাদের যেমন করেই হোক একটা আদার দ্যান বেঙ্গল যে এরিয়াটা আছে, বিদেশকে ইনক্লুড করেই বলছি, সেখানে একটা বড় জায়গা লুকিয়ে আছে যেটা আমরা ট্যাপ করতে পারি, এটাই মূল উদ্দেশ্য। এবং আমার মনে হয় মিষ্টি একাডেমি যদি করতে পারা যায়, তাহলে এই মিষ্টি একাডেমি থেকে যেটা হতে পারে যে এই তিনটে, এই এই মিষ্টি ব্যবসাটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়ার আছে, লেভেল 2-তে নিয়ে যাওয়ার আছে, এবং তারপর লেভেল 3-তে নিয়ে যাওয়ার দরকার আছে। হ্যাঁ, তো এই ভাবনা চিন্তা নিয়েই শুরু হয়েছে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: ইম্পর্টেন্ট জায়গায় টাচ আপন করলেন এই যে মানে গ্লোবাল মার্কেটটাকে ট্যাপ করা, তো এইটার জন্য ইন্টারন্যাশনালাইজেশন অফ বেঙ্গলি সুইট ইন টার্মস অফ ফ্লেভার।
1: যেমন যেমন ধরো আমি আমি আমি একটা এক্সাম্পল দিই, এই ধোসা যেমন ইট ইজ এ অল ওভার দ্য ওয়ার্ল্ড মার্কেট, তো আমাদের সরু চাকলি বা কেন হতে পারবে না?
0: এক্স্যাক্টলি।
1: হ্যাঁ হ্যাঁ, আর আমাদের নলেন গুড়ের
0: পাটি সাপটাই বা কেন
1: কেন হতে পারবে না? আমরা ঠিক করে প্রমোট করি নি, আমরা এটা নিয়ে খাটিনি, পরিশ্রম বিমুখ হলে যা হয় আমরা সেই থেকে যা হয় সেইটাই হয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে, এখান থেকে বেরিয়ে এসে কাউকে না কাউকে এগিয়ে এসে একটা একটা পজিটিভ স্ট্যান্স নিতে হবে দ্যাট উই মাস্ট এনক্যাশ আওয়ার স্ট্রেংথ। তো মিষ্টিটা একটা বড় ঐতিহ্য প্রিজার্ভ করা দরকার, মিষ্টি বাংলার মিষ্টি বাংলার কৃষ্টি কেমন,
0: ওইটা কি আমাদের অল ওভার ওয়ার্ল্ড পৌঁছে দিতে হবে,
1: অল ওভার ওয়ার্ল্ড পৌঁছে দিতে হবে, সহজ নয় কিন্তু অসম্ভব না।
0: এই যে ধরুন এই এখন অনেক মানে ট্র্যাডিশনাল মিষ্টি মেকাররাই ব্ল্যাক কারেন্ট ফ্লেভার, কিউইস ফ্লেভার,
1: এইটা এটা যে এই যে ফিউশনটা তৈরি হচ্ছে এটা বিপজ্জনক।
0: আচ্ছা,
1: তার কারণ হচ্ছে এতে আমাদের যে সাবেকে যে মিষ্টি এবং তার সাবেকে স্বাদ এটা হারিয়ে যাচ্ছে, এটা হারাতে হারাতে এমন হয়ে যাবে যে বাংলার মিষ্টি তাকে বলা হবে কিন্তু সেটা বাংলার মিষ্টি নয়, তো সেটা খুব দুঃখের হবে। এবং এইটা যাতে না হয় এই কালচারটা বা এই হেরিটেজটা প্রিজার্ভ করার জন্যই এই ইনস্টিটিউটটা করা বা এই একাডেমিটা করা,
0: এটাতে করে মানে আমরা একটা ডিপ্লোমা বা এই ধরনের সার্টিফিকেট
1: না, এখানে আমরা তিন ধরনের ভেবেছি, একটা ছ মাসের, একটা তিন মাসের, আর একটা এক মাসের,
0: মানে এটা একদম শর্ট টার্ম।
1: হ্যাঁ, এবং তার বেশি লাগে না, এবং আমরা এই তিনটে প্রোগ্রাম যেটা করব এই ছ মাস তিন মাস এক মাস সেটা রেসিডেন্সিয়ালও করার চেষ্টা করছি, যাতে এই ধরনের একটা মানে ডিপ্লোমা বা সার্টিফিকেট হলে তারা মিষ্টির দোকানে বা নিজেরাও মিষ্টির দোকান করে ভালোভাবে চালাতে পারবে। আমাদের নিজেদের কয়েকটা কনসেপ্ট আছে, যেমন আমরা একটা রসগোল্লা স্টেশন বলে একটা কনসেপ্ট করেছি, সেটা হচ্ছে আনটাচড বাই হ্যান্ড অটোমেটিক রসগোল্লা, মেশিন অ্যাভেলেবল আছে কিন্তু সেটাকে সাজিয়ে গুছিয়ে ব্র্যান্ডিং করার জন্য একটা চেইন অফ স্টোর্স ফ্র্যাঞ্চাইজি মডেলে
0: অনলি রসগোল্লা,
1: হ্যাঁ নামই তার রসগোল্লা স্টেশন, ইট ইজ প্যান ইন্ডিয়ান। ইনফ্যাক্ট একটা ফেসবুকে এটা নিয়ে একটু ফ্লোট করেছিলাম, আই গট 1000 এনকোয়ারিজ ফ্রম অল ওভার ইন্ডিয়া দ্যাট দে আর ইন্টারেস্টেড। তেমনি আমরা রাবড়ি স্টেশন নিয়ে একটা প্রজেক্ট করেছি, সেটার কস্ট হচ্ছে 2 লাখ টাকা, সেখানে আমরা যে রাবড়ি করব সেটা আনটাচড বাই হ্যান্ড অটোমেটিক মেশিনে, এবং সেই রাবড়িটা আমরা বিভিন্ন ফ্লেভারেও করব, যেমন রুয়াজা রাবড়ি, যেমন মথুরা রাবড়ি। অ্যাকচুয়ালি দু রকমের রাবড়ি স্কুল আছে, একটা হচ্ছে মথুরা আর একটা হচ্ছে বেনারস, কিন্তু তার এখন অনেক ভ্যারিয়েশনও আছে, যেমন আমরা করেছি চা রাবড়ি আর কফি রাবড়ি, উইচ ইজ এক্সেলেন্ট।
0: এটার মধ্যে তো একটু ফিউশন ব্যাপার থাকছে
1: না, এতে খালি ফ্লেভারটা থাকছে, অরিজিনাল রাবড়ি প্লেন রাবড়ি তার সঙ্গে কেউ যদি একটু ফ্লেভার নেয় তাহলে ওটা অতটা ডাইলুট হচ্ছে না, এমনি ফ্লেভার
0: ফ্লেভার।
1: এইসব নিয়ে এখন মানে কি বলবো ভাবনা চিন্তা চলছে, এবং আশা করছি যে এই মিষ্টি একাডেমিটাকে আমি দাঁড় করিয়ে দিতে পারবো।
0: আর এখানে যেমন আপনি বলছিলেন যে ওই মহিলারা শিখে তিন দিনের মধ্যেই করে বিক্রিও করা শুরু করে দেন,
1: কারণ মিষ্টি তো বলো লোকে এমনি সপ্তাহে একদিন দুদিন খায়,
0: ওর
1: একটা স্টেডি মার্কেট আছে। এখন যদি কেউ ভালো মিষ্টি তৈরি করে এবং লোকে যদি বোঝে ভালো মিষ্টিটা কোয়ালিটি আছে এবং হাইজেনিকভাবে তৈরি বাড়িতে হোম মেড এবং এটা দামে ঠিকঠাক আছে, তার কোনো কারণ নেই সে তার থেকে নেবে না, আর সে অনেক ভ্যারাইটি দিতে পারবে, কারণ ছোট স্কেলে করছে তো সে অনেক ভ্যারাইটিও দিতে পারবে যেটা একটা দোকান দিতে পারবে না। আপনি যদি একটা দোকানে গিয়ে বলেন আমার 50টা রসগোল্লা চাই, তো দোকানে যেতে হবে।

0: আর একটা, আপনি অনেকদিন বাদে শব্দটা শুনলাম, আপনি কিছুক্ষণ আগে কথা বলতে বলতে বললেন যে পেলবো আঙুলগুলো দিয়ে মিষ্টি বানানো।
1: এটা ঘটনা, আপনি দেখবেন যে এই যে জুয়েলারি বিজনেস, তাতে বাঙালি ছেলেরা প্রচুর কাজ করে, আহমেদাবাদ, জয়পুর সবে। কেন করে? বাঙালি ছেলেমেয়েরা যারা বিশেষ করে মেদিনীপুর থেকে আসে, তাদের আঙুলগুলো মেয়েদের মতো।
0: আমি ওইটাই আসছিলাম, সেক্ষেত্রে মেয়েদের দিয়ে বানানোটাই অনেক বেশি।
1: মেয়েরা খুব ওয়াকি বহাল, কিন্তু আমি তো গেছি জয়পুরে বলো, রাজস্থানে, অন্যান্য জায়গায়, মিষ্টি গুজরাটে মিষ্টির দোকান দেখলেই আমি চলে যাই দোকানে, গিয়ে জিজ্ঞেস করি যে এই মিষ্টি কন বানাতা হে ইয়াহ, তো বলতাম ও বঙ্গাল সে হ্যাঁ লড়কে লোক হ্যাঁ ওই বানাতে হ্যাঁ, আমাকে বুলাও। তো ওর সঙ্গে কথা বলি, তো ওকে জিজ্ঞেস করি যে ভাই তুমি কতদিন আছো, বলে আমি 3 বছর, কেউ বলে 4 বছর। কত মাইনে পাও? বলে খাওয়া দাওয়া মালিক দেয় আমাদের 12 থেকে 15 হাজার টাকা মাইনে দেয়। কত মাইনে পাও? বলে খাওয়া দাওয়া মালিক দেয় আমাদের 12 থেকে 15 হাজার।

0: নানা রকমের, সেখানে অনেকটাই হারিয়ে গেছে। আবার আছে কিছু, মনোহরা বলে একটা মিষ্টি উনি করিয়েছিলেন, তো সেটা এখনো আছে, কিন্তু তার চরিত্র বদলে গেছে।
1: জনাইয়ের মনোহরা হিসেবে,
0: হ্যাঁ জনাইয়েরও মনোহরা আছে, ওটা ওখান থেকেই এসছে এখানে। তো যাই হোক, অনেক মিষ্টি আছে, যেমন আমি বলি তোমাকে যে বাংলাদেশে অনেক মিষ্টি আছে যারা নামই তোমরা শোনোনি কেউ। হ্যাঁ,
1: ওপার বাংলার মিষ্টি,
0: ওটাও তো বাংলা
1: একদম।
0: বগুড়ার দই আছে, অনেক মিষ্টি আছে, নাম বললে প্রায় আমি 50টা নাম বলতে পারি, তো ওটার মধ্যে যাচ্ছি না, ওটাও বাংলারই মিষ্টি, কিন্তু আমরা কখনো খেয়ে দেখিনি। ঝুড়ি দই বলে একরকমের দই হয়,
1: ঝুড়ি দইটা কিরকম
0: অত ডিটেলে আমি বলতে পারবো না, এইটুকু বলতে পারি দইটা কিন্তু যখন দেওয়া হয় একটা ছোট ঝুড়িতে দেওয়া হয়, এবং দইটা তৈরি করার সময় একটা ঝুড়ি রাখে, তৈরি হওয়ার পর মানে হার্ড দই অ্যাকচুয়ালি। হ্যাঁ, এরকম অনেক আছে। রসমঞ্জরি বলে একটা মিষ্টি আছে, নামই হয়তো তোমরা শোনোনি, এদিকে কেউ শোনেও না। তো ওদেরও যে ডিস্ট্রিক্টগুলো আছে, চিটাগাং থেকে বগুড়া থেকে ময়মনসিংহ, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ওদেরও ইউনিক মিষ্টিস আছে যেগুলো আমরা জানিও না, এবং ভালো ভালো মিষ্টি আছে। তো এইসব নিয়ে একটা তো চর্চা করার জায়গা থাকা দরকার, হ্যাঁ, যাতে আজকের প্রজন্ম কিছুটা জানতে পারে। এবং একটা মজার ব্যাপার হলো, আমাকে যেহেতু আমি দিল্লির ছেলে এবং আমার অবাঙালি বন্ধু বান্ধব অনেক আছে ছোটবেলা থেকেই, তারপরে তাদের একজন আমাকে একদিন জিজ্ঞেস করেছিল যে বাংলায় এত মিষ্টি কি করে হয়, আমাদের পাঞ্জাবে তো একটাই মিষ্টি আছে, লাড্ডু, এর কারণটা কি? এটা কিন্তু একটা ভালো প্রশ্ন,
1: ভাবার মতো ব্যাপার।
0: কেন? তো অনেক খুঁজে আমার মনে হলো যে বাংলায় এত মিষ্টি কারণ বাংলায় এত ঘাস আর এত গরু ছিল যে দুধের অভাব কোনোদিন হয়নি, কিন্তু পাঞ্জাবে তো সেটা ছিল না, পাঞ্জাবে অত গরুও ছিল না অত ঘাসও ছিল না, ঘাস না হলে গরুও থাকে না, সেই কারণে ওদের কোনো মিষ্টি নেই। সো উই আর ভেরি লাকি, বাট আনফর্চুনেটলি
1: নর্দার্ন ইন্ডিয়াটাকেই তো কাউ বেল্ট বলা হয়।
0: হ্যাঁ, কিন্তু র মেটেরিয়াল থাকলেই যে সেখানে তোমার ইস্পাতের কারখানা হবে এরকম কোনো ব্যাপার নেই, তাহলে তো উড়িষ্যায় সব থেকে আগে ইস্পাতের কারখানা হওয়া উচিত ছিল। ওই
1: আর্ট অফ মিষ্টি মেকিং তো ছিল না।
0: হ্যাঁ, ওটা একটা আর্ট, ইউ হ্যাভ চোজেন দ্য রাইট ওয়ার্ড, দ্য আর্ট, মিষ্টি মেকিং ইজ আর্ট, এটা ওদের জিনগত নয়, আমাদের এটা জিনগত, নইলে বড়িকে ওরকম সাজিয়ে যেটা কিছুক্ষণ পরে খেয়ে ফেলবো কেউ করবে না,
1: কাপড়ের উপর নানান সাইজের।
0: হ্যাঁ, অনেক কিছু আছে,
1: প্রত্যেকটার মধ্যে একটা স্টোরিও থাকে, মানে
0: হ্যাঁ স্টোরি থাকে। দেখো, স্টোরি না হলে আর্ট হয় না, যেখানে ন্যারেটিভ আছে সেই ন্যারেটিভ থেকেই অ্যাকচুয়ালি এক্সটেনশন অফ ইমাজিনেশন হয়, এক্সটেনশন অফ ইমাজিনেশন না হলে, এক্সটেনশন অফ ইমাজিনেশন না হলে কোনো, হ্যাঁ কোনো ফর্ম ডাইনামিক হয় না,
1: ইভলভ করে না,
0: হ্যাঁ ডাইনামিক হয় না।

0: যারা আপনাদের একাডেমিতে শিখলো বানালো, তারপরে তারা হাইজিনিক্যালি ওটা ক্যাটার করছে কিনা এইটাকে
1: ওরা তো যারা না তারা তো প্রশিক্ষণ পেয়ে তারা তো এমপ্লয়ি হবে, সে তার হাতে ওটা হাইজিনিক হবে কি না হবে তার হাতে নয়, সেটা তো মালিককে হাইজিনিক হতে হবে। কিন্তু ও যদি নিজে কিছু করে তবে ও হাইজিনিক হবে, উই উইল সেন্সিটাইজ হিম অর হার দ্যাট ইউ শুড নেভার ডু এনিথিং আনহাইজিনিক উইথ ফুড প্রোডাক্টস। এই ভ্যালু সিস্টেমটা ওদের মধ্যে ঢোকালে ওরা যদি নিজেরা করে সেখানে ওরা দে উইল টেক কেয়ার, আর যদি কোথাও কাজও করে সেখানে অন্তত মালিককে একবার বলবে যে এটা আরো হাইজিনিক করা দরকার। মালিকরাও মডার্নাইজ করছে নিজের থিঙ্কিং। তো আমার মনে হয় যেহেতু পশ্চিমবাংলা একটা 700 কোটি টাকার টার্নওভারের একটা সেক্টর বা একটা ইন্ডাস্ট্রি, সেখানে কোনো রিসার্চ আরএনডির কোনো প্রচেষ্টা নেই বা কোনো সংস্থা নেই, প্যাকেজিংয়ের উপরে, নিউট্রিশনের উপরে, ব্র্যান্ডিংয়ের উপরে কোনো সংস্থা নেই, আমার মনে হলো এই গ্যাপটা যদি ফুলফিল করা যায় তাহলে আমরা মিষ্টির যে কি বলবো পিছনে চলে যাবার যে ব্যাপারটা সেটা অনেকটাই রুখে দিতে পারি এবং এটাকে অ্যান ইন্ডাস্ট্রি করে দিতে পারি। যেমনভাবে টাইপরাইটার থেকে কম্পিউটার, কম্পিউটার থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা ইভলভ করেছে তো। তো এই মিষ্টিটাকে আমরা যদি না ইভলভ করি, এটাকে যদি একটা আধুনিক জায়গায় না নিয়ে যায়, তাহলে একটা দিন এমন হবে যখন এই মিষ্টিটাকে আমি খুঁজে পাবো না, সেটা বড় দুঃখের হবে। হ্যাঁ, সেটা বড় বাঙালির পক্ষে বড় দুঃখের হবে,
0: একদম মিষ্টতাটা হারিয়ে যাবে।
1: হ্যাঁ, হারিয়ে যাবে। আর আমরা ইটস লাইক সেলিং গ্র্যান্ডমাস জুয়েলারি, দিদিমা ঠাকুমার গয়না বিক্রি করার মতো, ইট ইস দ্যাট কাইন্ড অফ এ লস আমরা যদি হারিয়ে ফেলি। তো এটার একটা প্রিজারভেশনের দরকার আছে, এটাকে মডার্নাইজ করার দরকার আছে। সেইতেই আমি একা আর কি করতে পারি, কিন্তু যেটুকু করতে পারি সেটুকু করবার জন্যে মিষ্টি একাডেমি।
0: আপনি যেহেতু ভীষণভাবে স্টার্ট আপ ইকোসিস্টেমটার সঙ্গে জড়িত, বহু স্টার্ট আপকে গড়ে তুলতে সাহায্য করেন, সেই জন্য এটা জিজ্ঞাসা যে মানে ধরুন ট্রেনিং নিল একটা পার্ট, এবার তারা যদি নিজেরাই কিছু করতে চায় এই ফিল্ডে, তাদেরকে হেল্প করা, ইনকিউবেট করা, এই সংক্রান্ত
1: অ্যাকচুয়ালি তুমি একদম রাইট জায়গায় এই প্রশ্নটা করেছো। আমরা এই যে মডিউলটা হচ্ছে স্কিল ট্রেনিংয়ে, এই মডিউলটার সঙ্গে একটা এন্টারপ্রেনারশিপের মডিউলও আছে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অনেক স্কিম আছে যাতে ইয়াং ছেলেমেয়েরা এই মিষ্টির দোকানটা করতে পারে, তার জন্য ব্যাংক লোনও অ্যাভেলেবল আছে। প্র্যাকটিক্যালি আমি যে তোমায় যেটা বললাম রাবড়ি স্টেশন, এটা প্র্যাকটিক্যালি কোনো টাকাই লাগবে না, এমনভাবে স্কিমটা তৈরি করা যায় যে ঘর থেকে 10-12 হাজার টাকা জোগাড় করলেই প্রজেক্টটা হতে পারে। কিন্তু তুমি তো জানোই আমাদের ইয়াং ছেলেমেয়েরা বিশেষ করে গ্রামের দিকে আর মফস্বলের দিকে, একটা সেক্টর আছে যেটা খুব অ্যাগ্রেসিভ, প্রোগ্রেসিভ, ডাইনামিক, প্রচুর পরিশ্রম করতে পারে, আর একটা সেক্টর আছে তারা খালি স্কুল মাস্টারের চাকরি খোঁজে, যেখানে খেটে খেতে হবে না অথচ মাস গেলে মাইনে পাবে। এটাও একটা এর সঙ্গে জড়িত আছে,
0: মানসিকতার পরিবর্তন
1: সেটা হচ্ছে, মানে দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট। এখন অনেক ছেলে, আমি তো এই নিয়েই কাজ করি, অনেক ছেলে মেয়েই আসছে, কিন্তু প্রচুর তাদের কি বলবো অনেক রাইডার আছে, অনেক বাধা বিপত্তি তার ক্রস করতে হচ্ছে। আর কি প্রশ্ন আছে বলো?
0: না, এই যে এগিয়ে আসছে বললেন, এইটাই মানে যেহেতু মিষ্টি নিয়েই আলোচনা এবং একটা প্রভাবই আছে যে মধুর এনো সমাপয়, সো আমার মনে হয় আজকের আলোচনাটা যেটা হলো সেটা ওই মধুরেণ সমাপয়তের মতো। লেটেস্ট এন্ড অন দিস সুইট নোট, যে অনেক বেশি বাঙালি এগিয়ে আসছে, তারা রবীন্দ্রবাবুর একাডেমিতে ট্রেনিং নিয়ে মডার্নাইজ করে, এবং বাঙালির এই যে হারাতে হারাতেও বাঙালির যেগুলো এখনো থেকে গেছে তার মধ্যে মিষ্টিটা একটা, এই মিষ্টি শিল্পটাকে যথার্থভাবেই সবর্থে একটা শিল্পের মর্যাদায় তকমা দিয়ে আরও এগিয়ে নিয়ে যাবে, আমরাও মিষ্টি খাবো, এবং প্রফেটস অফ ডুম বা যারা ডায়াবেটিসের তত্ত্ব বা বিভিন্ন সুগারের তত্ত্ব নিয়ে আসেন, স্বাস্থ্য তো আমরা সচেতন হবই, কিন্তু সেগুলোকে ফর দ্য টাইমিং একটু ভুলে থেকে মিষ্টি খেলেই যে হবে তার কোনো মানে নেই, কাজেই ওটাকে আমরা একটা বাঙালির ঐতিহ্য হিসেবেই আরও এগিয়ে নিয়ে যাব। এবং সেক্ষেত্রে রবীনবাবুর এই মিষ্টি একাডেমি একটা বড় ভূমিকা পালন করবে, এই আশা রেখে আজকের মতো এই আড্ডা শেষ করছি। আমি নিশ্চিত আবার পরে ওনাকে আমরা আমাদের স্টুডিওয়ে পাবো, যখন ওনার একাডেমিটা একদম ইন ফুল ক্রাই চলবে এবং অলরেডি ওখান থেকে অনেকে বেরিয়েছে এই শিল্পের সঙ্গে যুক্ত হবে। আপনারা দেখতে থাকুন ক্যালকলিং, শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন।

গানের পাখিকে কাঁদতে আমরা বারণ করছি, কিন্তু 21 সেপ্টেম্বর 2026 সালে নিভে গেল বাংলা ছবির 70-এর দশকের এক মিষ্টির প্রতীক। কিন্তু সেই শিল্পী সত্যিই কি কখনো হারিয়ে গিয়েছেন, হারিয়ে যাবেন? হয়তো না। পর্দা থেকে তারা হয়তো দূরে সরে যান, কিন্তু স্মৃতির পাতায় চিরকাল থেকে যাবেন, এটাই আমার বিশ্বাস। আমি সুভায়ন আজকের আড্ডা জাংশন উৎসর্গ করছি অভিনেত্রী মিঠু মুখার্জিকে। 1955 সালের 19শে জুন উত্তর কলকাতার এক বনেদি একান্নবর্তী পরিবারে জন্ম হয় তার। তারপর বাংলা চলচ্চিত্রের পথ চলায় শেষ পর্ব, মর্জিনা আবদুল্লা, মৌচাক, স্বয়ং সিদ্ধা, আশ্রিতার মতন একের পর এক ছবিতে অভিনয় করে তিনি তৈরি করেছিলেন নিজের এক আলাদা পরিচয়। চলুন ফিরে যাই তাহলে একেবারে শুরুতে। 1972 সাল পরিচালক চিত্ত বসুর শেষ ছবির মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ মিঠু মুখার্জির। ছবির গান প্রশংসিত, পরিচালক প্রতিষ্ঠিত, সঙ্গীত বেশ জমজমার, তাই ছবিটি সেরম বাণিজ্যিক সাফল্য না পেলেও সিনেমা পেয়ে গেল এক নতুন মুখ, মিঠু মুখার্জি। যাক না, মন যদি ভেসে যেতে চায়, কি পেয়েছি আর কি পাইনি সে হিসেব না হয় নাই কষলাম আমরা।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

গানের ওপারে ফিরলাম আমি শুভায়ন আড্ডা জাংশনে, তবে একেবারে এবার ফিরে যাব 1973 সালে। বাংলা সিনেমার ইতিহাসে যেমন গুরুত্বপূর্ণ একটি বছর, তেমনই মিঠু মুখার্জির জীবনেও, কারণ এই বছরই মুক্তি পেয়েছিল সেই ছবি যা তার ভাগ্যই বদলে দিয়েছিল, মর্জিনা আবদুল্লাহ। আর মিঠু মুখার্জি হয়ে উঠেছিলেন সেই দস্যি বুদ্ধিমতী প্রাণবন্ত মর্জিনা, যাকে এক ঝলক দেখি বাঙালি দর্শক আপন করে নিয়েছিল। ছবিটি তাকে রাতারাতি তারকার আসরে বসিয়ে দিল। এক কথায় বলতে গেলে যেন আলিও আবার গুহার দরজা খুলে গিয়েছিল তার জন্যই। চেচিং ফাক উচ্চারণের সঙ্গে সঙ্গেই যেমন খুলে যায় গুপ্তধনের দরজা, তেমনই মর্জিনা আবদুল্লাহ খুলে দিয়েছিল মিঠু মুখার্জির সাফল্যের দরজা। শুধু হিট নয়, ছবিটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক মাইলস্টোন। আর মিঠু মুখার্জিও হয়ে ওঠেন সারা বাংলার ঘরের মেয়ে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

এরপর পাড়ি দেব 1975 সালে মিঠু মুখার্জির জীবনের সোনালী অধ্যায়, স্বয়ং সিদ্ধা একেবারে হাত বাড়ালেন মৌচাকে। এই ছবিতে যতখানি উত্তম কুমার, যতখানি সাবিত্রী চট্টোপাধ্যায় আর রঞ্জিত মল্লিক, ঠিক ততটাই মিঠু মুখার্জি। তার স্বাভাবিক মডার্ন এরার অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ আর চোখে চোখ রেখে টান টান অভিনয় ছবির প্রাণ হয়ে উঠেছিল সেই সময় কলেজ পড়ুয়াদের ওয়ার্ড অফ মাউথ। বেশ করেছি, প্রেম করেছি, করবই তো।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The rest over governance and optimization across your entire digital ecosystem with Eto services, that level of clarity and control isn't a dream.

চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

0: ড্যানির মাথা।
1: হাতটি ধরে সাতটি পাকে ঘোরা
0: কচুপুরে
1: অতক্ষণ।

पूजा, हम यही जाची, तू छूट में नहीं जा।

যতই নারী পুরুষ সাজুক পোশাকে হাফ খাবে, নারীর গড় নারীর ধরন বদলে কি আর যাবে, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলা মানা, শাস্ত্র মতে তাই তো নারীর

0: সমান আছে যে তার অনেক প্রমাণ।
1: নারী পুরুষ সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ্য বেজে কামালে যে উঠবে না তবু পার দাড়ি, বুঝলে নারী? ওই লক্ষ্য বেজে কামালে যে উঠবে না তবু পার দাড়ি। ও পাগলা।

পাগলা গারদ কোথায় আছে নেই কি তোমার জানা? হ্যাঁ, সেটা হয়তো জানা গেল না, কিন্তু সেই একই বছর 1975 সালে আরেকটি ব্লকবাস্টার কিন্তু জানান দিল চলচ্চিত্রের ইতিহাসে, স্বয়ং সিদ্ধা। আবারও রঞ্জিত মল্লিক, কিন্তু এবার গল্পের কেন্দ্রবিন্দু নায়িকা নিজেই। এখানে আমরা আর মৌচাকে সেই সরল হাসির মেয়েটিকে দেখিনি, দেখেছি দৃঢ় ব্যক্তিত্বের এক নারীকে। মিঠু যেন প্রমাণ করে দিলেন তিনি শুধু মিষ্টি নায়িকা নন, তিনি একজন শক্তিশালী অভিনেত্রীও, যিনি আলো দিয়ে আলো রাখেন আর ঘুমপাড়ানি গানে ভরিয়ে রেখে দেন দর্শকদের মনকে।

0: আমি শুভান আড্ডা জাংশনে এবার আপনাদের নিয়ে যাই 1976 সালে, সেই মুহূর্তে যখন প্রকাশিত হলো বা মুক্তি পেল উত্তম কুমারের সঙ্গে সেই ছবি হোটেল স্নো ফক্স। দর্শকদের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। পরপর হিট দিচ্ছেন মিঠু মুখার্জি, তারপর রয়েছেন স্বয়ং উত্তম কুমার। মানুষের এক্সপেকটেশন তো থাকবেই, কিন্তু সব সমীকরণ সবসময় সাফল্য আনে না। ছবিটি প্রত্যাশা মতো ফল করতে পারেনি ঠিকই, কিন্তু মহানায়ক উত্তম কুমার থাকবেন আর একেবারে হিট হবে না তা কি হয়।
1: আঙুরেরই রস ঠোঁটে মেখে নাও, ঠোঁট ফেলাচ্ছি।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

এরপর এলো বোম্বের ডাক। সেই 1976 সালে দুলাল গুপ্তের হাত ধরেই বোম্বে যাত্রা। খানদোস, তারপর দিল্লাগি, সাফেদ জুট, দো লড়কে দো নৌকড়কে, পরিচালক বাসু চট্টোপাধ্যায়। কিন্তু বাণিজ্যিক সাফল্য পেলেন না। বলতে গেলে দেখা যেতেই পারে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি ঠিক মতন ব্যবহার করতে পারলেন না মিঠু মুখার্জিকে। তবে ওই যে এগুলো ভাবতে ভাবতেই মনের মধ্যে যেন গানগুলো ভেসে আসে, সাজে না তোমায় ভালোবেসে, কোনো কিছু হারাবে না, মন জানে না মনের কথা। এইগুলো ঠিক গান নয়, প্রশ্নের মতো মনের গভীরে আনাচে কানাচে ঘুরে বেড়ায়। আসুন না উত্তরগুলো খুঁজি গানে গানে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে Lions Kolkata এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

হিন্দি ছবির যাত্রা খুব একটা সুখের হয়নি। একের পর এক ছবি করলেও সেই কাঙ্ক্ষিত সাফল্য অধরাই রয়ে গেল। তবে মিঠু মুখার্জি কখনো হার মানার মানুষ ছিলেন না, আবারও ফিরে এলেন বাংলা ছবিতে। আর ফিরে এসেই করলেন ভাগ্যচক্র। ছবিটি হয়তো মর্জিনা আবদুল্লাহ বা মৌচাকের মতো বড় ঝড় তুলতে পারেনি, কিন্তু দর্শকের ভালোবাসা পেয়েছিল। আর মিঠুও প্রমাণ করেছিলেন যে তিনি এখনও লড়াই করতে পারেন। আসলে জীবনের মতোই তার কেরিয়ারেও ছিল এটি ভাগ্যচক্র। কখনো আকাশ ছোঁয়া সাফল্য, কখনো বা হতাশা, কিন্তু থেমে যাননি, বারবার ফিরে এসেছেন নতুন উদ্যমে। হয়তো সেই কারণেই এই ছবির গানটাও যেন তার জীবনকেই মনে করিয়ে দেয়। কারণ ভাগ্যের চাকা থেমে থাকলে চলে না, তাকে ঘুরিয়ে নিয়ে চলতেই হয় নিজের জেদ, পরিশ্রম আর আত্মবিশ্বাস দিয়ে।

এরপর এলো সন্ধি। না, পুরনো ব্লকবাস্টারের ঝলক না থাকলেও ছবিটি দর্শকের নজর কেড়েছিল, কারণ দর্শকদের ভালোবাসা সাড়া তখনও তার সঙ্গে ছিল। সন্ধি সেই ভালোবাসারই আরেকটি অধ্যায়। আসলে আশির দশকে দাঁড়িয়ে মিঠু মুখার্জির কেরিয়ারটা যেন ওই ছবির নামের মতনই ছিল, এক সন্ধি। একদিকে সোনালি অতীতের স্মৃতি, অন্যদিকে নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা, আর ছবির গানগুলো যেন জীবনের নানা প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করেছিল। প্রেম কি, সংসার কি, আর এই পৃথিবীটাই বা কেমন? সত্যিই তো এই দুনিয়াটা ভাই আজব কারখানা। বলতো কী করে ঘর বাঁধা যায়, কখন কাকে কোথায় নিয়ে যাবে কে বলতে পারে।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম বাংলার গান বাঙালির প্রাণ।
1: এই দুনিয়াটা ভাই আজব কারখানা।

চড়ছে বাকে মোটর গাড়ি, কোন জানায় দিচ্ছে পাড়ি, চড়ছে বাকে মোটর গাড়ি, কোন জানায় দিচ্ছে পাড়ি, মন্দ কপাল আবার কারো, হাসবে হাসি হাসতে মানা মন্দ।

ফিরলাম আড্ডা জাংশনের আসরে আমি শুভায়ন, প্রশ্ন নয় উত্তরের খোঁজে। তবে এসে দেখলাম প্রশ্নটা সেই একই রয়ে গেছে। আজব কারখানা সত্যি, নয়তো মৌচাক, স্বয়ং সিদ্ধা, মর্জিনা আবদুল্লার মতন ছবির নায়িকা আরেকটি ব্লকবাস্টার কেন পেলেন না? 1984 সালে দুজনে প্রত্যাশা মতো না চলায় তিনি প্রায় অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিলেন। অথচ তখনও তার অনেক কিছু দেওয়ার বাকি ছিল। তখনও তা দেখানো হয়নি যে তিনি রূপলী পর্দার রানী।

0: একেবারে ফাইটটা পড়তা সস জিহ্বা হড়কাইয়া আচ্ছাই কইয়া ফেলাই সস
1: ওগো আচ্ছাই নয় হাস রায় গুনি জানি কইতে পারে তোমার কর্ম নয়
0: আচ্ছা তেরা বুদ্ধি কা ঢাকনা খুল গিয়া
1: হ্যাঁ গো তবে আর বলছি কি পরব করে দেখো না

Thank you.

তরি তরি কিন্তু থাকে না কো সদা তর কাছে, ইতি উতি ঘরে সদাই পরের কথায় নাসে। কও কি কইয়া ফেলাও, রয় রয় সোজা কইরা দিতে আসি।

0: মার হয়েও রইল যে পথ, সেই তো দুঃখের মূল। দুঃখ দুঃখ দুঃখ তো মনে হয় মন
1: খাইছে রে।

0: থাকে কুসুম বলো কোথায় কোথায় ফোটে, কঠিন দেয়াল ভেঙে দিয়ে প্রাণ হয়েছে ছোটে। তোমার কাছেই শেখা সবই মা, করবে তুমি পার, যদি আমি না পারি তো মা বকো না জানো আর।
1: এবার
0: আমি না হলো না, হ্যাঁ গো

শেষবারের মতো ফিরে আসা, তারপর যেন হঠাৎই আলোটা একটু ফিকে হয়ে গেল। 1984 সালে দুজনের কথা তো বলছিলাম, যা প্রত্যাশিত সাফল্য না আনতে পারায় মিঠু মুখার্জি ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিলেন চলচ্চিত্রের জগৎ থেকে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, শেষ হয়ও নি। 6 বছরের দীর্ঘ বিরতির পর 1990 সালে তিনি ফিরে এলেন বড় পর্দায় আস্থিতা ছবি নিয়ে। ছবির পরিচালক ছিলেন অমিতাভ বচ্চন অভিনীত কালোজয়ী ডন ফিচার ফিল্মের নির্মাতা চন্দ্র বারট, আর তার বিপরীতে ছিলেন কানওয়ালজিৎ। ছবিটি আবারও দর্শকের বিপুল ভালোবাসা জয় করে আর বাণিজ্যিকভাবে সাফল্যও অর্জন করে। এবং যেন শেষবারের মতো তিনি সবাইকে মনে করিয়ে দিলেন, মিঠু মুখার্জিও পারেন, এখনও পর্দা জুড়ে তার স্ক্রিন প্রেজেন্স অনুভব করাতে পারেন, এখনও দর্শকের হৃদয় জয় করার সেই জাদুটা তার অটুট। কিন্তু কে জানতো সেটাই হবে তার শেষ ছবি আস্থিতা। কিন্তু সেই শেষটার থেকেও এই 21 সেপ্টেম্বর 2026-এর শেষটা আরও বড় ধাক্কা দিয়ে গেল। বাংলা চলচ্চিত্রের আকাশ থেকে আরেকটি উজ্জ্বল নক্ষত্র হারিয়ে গেল। মিঠু মুখার্জি পাড়ি দিলেন সেই নীল নীল আকাশের দেশে, যেখানে হয়তো আজও ভেসে বেড়ায় তার অভিনয় স্মৃতি আর সে চিরচেনা হাসি। আজকের মতো বিদায় নিচ্ছি আমি শুভায়ন আড্ডা জাংশনের আসর থেকে। ততক্ষণ না হয় সেই নীল আকাশের রেস থাকুক আপনার আমার মনেও, আর স্মৃতিতে বেঁচে থাকুক অটুট হয়ে চিরকাল মিঠু মুখার্জি।

শুনছেন রেডিও বাংলা ডট কম, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আজকে শনিবারের বাজারে আমাদের আড্ডার আসরে কিন্তু জমে উঠতে চলেছে এমন কয়েকজন মানুষকে নিয়ে যাদের কাজ আমরা সেভাবে ডাইরেক্টলি দেখি না, কিন্তু তাদের কাজ দেখতে, তাদের কাছের কথা পড়তে আমাদের একদম মন আনমন হয়ে ওঠে, মানে একদম উস্কুস উস্কুস করতে থাকে। কথা বলছি গোয়েন্দাদের আগে। হ্যাঁ, গোয়েন্দা, ডিটেকটিভ, এদের কাজ, এদের কর্মকাণ্ড সত্যি বলতে কি গোটা পৃথিবীর মানুষের কাছে একটা রোমান্টিসাইজড পর্যায়ে পৌঁছে গেছে একদম সেই ছোটবেলা থেকে, অ্যাটলিস্ট আমার কাছে তো তাই। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে এই গোয়েন্দাদের নিয়েই আড্ডা জমে থাকবে, কিন্তু সবই জমে থাকবে একটা ছোট্ট টেকের উপান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নাইট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

0: বললেই আমার সামনে এমন একজনের চেহারা ভেসে ওঠে যিনি কিনা সর্বগুণ সম্পন্ন এবং তার নলেজ প্রখর। সে সব ক্রাইমেরই একদম চুটকি বাজিয়ে সমাধান করে দেবে। কিন্তু গল্পটা কিন্তু সেরকম নয় জানেন, মানে অ্যাকচুয়ালি রিয়েল লাইফে যারা গোয়েন্দা আছেন তারা কিন্তু সবাই প্রত্যেকে বিভিন্ন ক্রাইমের ডিটেকশন করেন না। মানে গল্পটা হচ্ছে তদন্তেরও ভাগ আছে, মানে এমন কিছু গোয়েন্দা আছেন যারা কিনা ধরুন হোমিসাইডের তদন্ত করলেন, আবার এমন কিছু গোয়েন্দা আছেন যারা কিনা ফাইন্যান্সিয়াল ক্রাইমের তদন্ত করলেন। এই হোমিসাইডের গোয়েন্দা কখনো ফাইন্যান্সিয়াল তদন্ত করতে যাবেন না, আবার ফাইন্যান্সিয়াল গোয়েন্দা কখনো হোমিসাইড তদন্ত করতে যাবেন না। এরকম কম্পার্টমেন্টালাইজড করা আছে গোয়েন্দাদের কাজটিও। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে গোয়েন্দাদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।
1: নববর্ষা আমার খুব প্রিয় কবিতা, যদিও আপনারা গান হিসেবে হয়তো এটি বেশি শুনেছেন। হৃদয় আমার নাচেরে আজিকে, ময়ূরের মতো নাচেরে হৃদয়ে না।

0: চালাও ভরা জিনসেরি শ্যাম্পেন
1: গোয়েন্দাদের কথা উঠলেই একটা ছবি মনের সামনে ভেসে ওঠে, সেটা হচ্ছে যে অত্যন্ত হ্যান্ডসাম সুপুরুষ একটি ব্যক্তি অথবা অত্যন্ত সুন্দরী একজন মেয়ে, যিনি কিনা গোয়েন্দা হিসেবে আসবেন এবং তাকে দেখেই সবাই অবাক হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু সেরকম নয়। গোয়েন্দা হওয়ার অন্যতম শর্ত হচ্ছে আন্ডার কাভার হিসেবে কাজ করতে পারা, এবং তার সঙ্গে জড়িয়ে আছে আরও একটা ব্যাপার, সেটা হলো তার লুকস হতে হবে অত্যন্ত সাদা মাটা, যাতে কি না সাধারণ লোকজন তাকে আলাদা করে খেয়াল করতে নাই পারে। তাহলেই তো সে আন্ডার কাভার হিসেবে খুব ভালোভাবে কাজ করতে পারবে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে গোয়েন্দাদের নিয়ে। তো এই গোয়েন্দাদের নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে, একটা ছোট্ট কুঁচকে রেখের উপরান্তে এই গোয়েন্দাদের নিয়ে অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

রেডিও বাংলার ডট কমে শুনছেন হারানো সুর, গৌরব বসে আছে আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা যাই আছে গোয়েন্দাদের নিয়ে। স্যার আর্থার কোনান ডয়েল নিজের মন পাল্টে শার্লক হোমসের নাম শার্লক হোমস করে দেন, ভাগ্যিস করেছিলেন, না হলে এরকম একটা অমর ব্যাপার সৃষ্টি হতো বন্ধু। তো রেডিও বাংলার ডট কমে আমাদের হারানো সুরের আড্ডা আসরে গোয়েন্দাদের নিয়ে আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

যে গোয়েন্দাদের সঙ্গে অঙ্কের একটা নিবিড় সম্পর্ক আছে, আপনি মানবেন কি? মানেন না? সত্যি আছে জানেন, মানে যখন কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি তাদের জন্য গোয়েন্দা রিক্রুট করে, সেই পরীক্ষায় কিন্তু সব থেকে বেশি থাকে অঙ্ক এবং লজিক্যাল রিজনিং। তার কারণ হচ্ছে যে যে কোনো কেস সলভ করার ক্ষেত্রে, যে কোনো কেস সলভ করার ক্ষেত্রে যে ব্যাপারটা সব থেকে বেশি করে দরকার হয় সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল সেন্স, এবং সেটা পরিমাপ করার অন্যতম এই দুটো ব্যাপারই হচ্ছে একদম চোখের সামনে থাকে, অঙ্ক আর লজিক্যাল রিজনিং। সুতরাং গোয়েন্দা হতে গেলে অঙ্কে কিন্তু ভালো হতেই হবে। রেডিও বাংলার .com-এ আজকে হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে গোয়েন্দাদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা .com।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

শার্লক হোমসের থেকে অনুপ্রাণিত হয়ে সারা পৃথিবীতে বহু গল্প, বহু গোয়েন্দা চরিত্রের জন্ম হয়েছে। কিন্তু আপনি জানেন কি যে শার্লক হোমস চরিত্রটিও একজনের থেকে অনুপ্রাণিত হয়ে জন্মগ্রহণ করেছিলেন? আগে হ্যাঁ, স্যার আর্থার কোনান ডয়েল, ডক্টর প্রফেসর জোসেফ বেলের থেকে অত্যন্ত বেশি করে অনুপ্রাণিত হয়েছিলেন। জোসেফ বেল ছিলেন ইউনিভার্সিটি অফ এডিনবরার একজন প্রফেসর এবং একজন ডক্টর, যিনি শুধুমাত্র দেখেই পেশেন্টদের ডায়াগনোস করে দিতে পারতেন। মানে তার ডায়াগনোসিস স্কিল এতটাই ভালো ছিল যে তিনি শুধুমাত্র পেশেন্টদের দেখেই অর্ধেক বলে দিতে পারতেন তার কোন রোগ হয়েছে না হয়েছে। তার এই ব্যাপারটাই স্যার আর্থার কোনান ডয়েল ফুটিয়ে তুলেছেন নিজের চরিত্র শার্লক হোমসের মধ্যে। তো রেডিও বাংলার .com-এ আজকে শার্লক হোমসের জন্মদিনে আমি গৌরব আপনার সঙ্গে বসে আছি গোয়েন্দাদের নিয়ে আড্ডা দিতে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা .com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

গোয়েন্দা হতে গেলে কিন্তু অনেক বিষয়ের ওপর বেশ ভালোভাবে দখল থাকা দরকার। যেমন ধরুন, যে বিষয় নিয়ে আপনি তদন্ত করছেন সেটা যদি ফাইন্যান্সিয়াল ক্রাইম হয়, তাহলে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সম্পর্কে যথেষ্ট আইডিয়া আপনাকে থাকতে হবে, শেয়ার মার্কেট সম্পর্কে। আবার হোমিসাইড নিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে ওই বায়োলজি থেকে আরম্ভ করে ফিজিওলজি সব বিষয়েই মোটামুটি জ্ঞান আপনাকে রাখতে হবে। তবে একটা বিষয় কিন্তু বিভিন্ন ফিল্ডের গোয়েন্দাদের একটা কমন ব্যাপার আছে, সেটা হচ্ছে একটা কমন বিষয়ে তাদের প্রত্যেকের একদম খুঁটিনাটি জ্ঞান রাখতে হবে, সেটা হচ্ছে যে দেশের হয়ে আপনি তদন্ত করছেন সেই দেশের ল, সে দেশের আইন কানুন আপনাকে পুঙ্খানুপুঙ্খ জানতে হবে, না হলে আপনি মোটেই ভালো গোয়েন্দা হতে পারবেন না। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে গোয়েন্দাদের নিয়ে, আর সেটিই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট।

কথায় বলে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে লেজেন্ডসদের শুরুটা কিন্তু খুব একটা ভালো হয় না, একদম প্রথম থেকেই ফাটিয়ে ব্যাপারটা করে আসছেন, এরকম খুব কম সংখ্যক লেজেন্ডসই আছেন। আর এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পুরোপুরি খেটে যায় শার্লক হোমসের ক্ষেত্রেও। মানে শার্লক হোমসের প্রথম যে সলভ কেস হিস্ট্রি অর্থাৎ স্টাডি ইন স্কারলেট, সেটি কিন্তু যখন প্রকাশিত হয় খুব একটা পাঠক মনে সাড়া ফেলতে পারেনি। ইনফ্যাক্ট স্যার আর্থার কোনান ডয়েল যখন ম্যানুস্ক্রিপ্টটা লিখেছিলেন তখন সেটা পাবলিশ করতেও কোনো পাবলিশার সেভাবে রাজি হননি, একটি ম্যাগাজিনে বেরোয় এবং সেটি মানে রিজেক্টেডই হয়েছিল বলতে পারেন পাঠককুলের দ্বারা। তারপরের ঘটনা তো আমরা প্রত্যেকে দেখতেই পাচ্ছি কি অবস্থায় গিয়েছিলেন তারপর শার্লক হোমস। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে শার্লক হোমসের জন্মদিনে গোয়েন্দাদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। আর একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছে এখন, যার উপরান্তে এই গোয়েন্দাদের নিয়েই আরও অনেক কথা ওয়েট করবে আপনাদের জন্য। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও লিওন রেডিও বাংলানেট ডট কম।

ঠাকুর, বলনি কোথায় তোমার বাস, বলেছো অনেক কালো রাখো সে ঘরে অনেক নীলাকাশ, জানোই তো আকাশ প্রেমিক আমি।

শার্লক হোমসের অনুপ্রেরণায় সারা পৃথিবীতে বহু গোয়েন্দা চরিত্র তৈরি হয়েছে। তার মধ্যে বাংলায় অবশ্যই রয়েছেন আমাদের ব্যোমকেশ বক্সী। কিন্তু ব্যোমকেশ বক্সীর ক্ষেত্রে একটা ব্যাপার কিন্তু আমার মনে হয়, সেটা হচ্ছে যে শার্লক হোমসের অনুপ্রেরণায় তৈরি হলেও ব্যোমকেশ বক্সী একদম আপাদ মস্তক বাঙালি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে শার্লক হোমসের জন্মদিনে আমাদের আড্ডাটা জারি আছে গোয়েন্দাদের নিয়ে। তো শার্লক হোমসের যে অ্যাসিস্ট্যান্ট জন ওয়াটসন, অ্যাকচুয়ালি তার নামও কিন্তু শুরুতে জন ওয়াটসন ছিল না, তার নাম ছিল অরম্যান্ড। এখন পরবর্তীকালে জন ওয়াটসন নামটা কেন হয়েছিল সেই নিয়ে কোনো রকম তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায় না, তার জন্য একটা আলাদা গোয়েন্দা রাখবে আর কি। তো রেডিও বাংলা নেট ডট কমে এই গোয়েন্দাদের নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

কিছু ক্ষেত্রে কিন্তু গল্পের গোয়েন্দা এবং বাস্তবের গোয়েন্দা হাত ধরে পথ হেঁটেছেন। কীরকম বলছি আপনাকে শুনুন। ধরুন এরকম বেশ কিছু গোয়েন্দা গল্প আছে যেগুলো কিনা রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশনের ওপর তৈরি করে লেখা, অর্থাৎ রিয়েল ক্রাইম সিন, রিয়েল ক্রাইম কেসের ওপর নির্ভর করে লেখা। এমনকি পুলিশের কিছু অদ্ভুত সলভ ক্রাইমের কথাও, ক্রাইম কেসের কথাও প্রকাশিত হয়েছে বিভিন্ন ভাষায়, এমনকি আমাদের বাংলাতেও প্রকাশিত হয়েছে। সেগুলো কিন্তু রীতিমতন সুখপাঠ্য। আবার গল্পের গোয়েন্দাদের থেকে ইনফ্লুয়েন্স নিয়ে রিয়েল ওয়ার্ল্ডের গোয়েন্দারা কেস সলভ করেছেন, এরকম নজিরও আছে। মানে এরকম কিছু ক্রাইম কেস তৈরি হলো যার সঙ্গে মিলে যাচ্ছে কোনো ক্রিমিনাল স্টোরির স্টোরি লাইন, এবং সেখানে যিনি গোয়েন্দা ছিলেন, অর্থাৎ গোয়েন্দা চরিত্র, তিনি যেভাবে অ্যানালিটিক্যাল প্রসেসটা ফলো করেছিলেন, সেই প্রসেস ফলো করেও রিয়েল ওয়ার্ল্ডের গোয়েন্দারা সাকসেস পেয়েছেন, এটাও দেখা গেছে। কাজেই বলছিলাম না যে কিছু কিছু ক্ষেত্রে গল্পের গোয়েন্দা এবং রিয়েল গোয়েন্দা হাত ধরাধরি করে চলেছেন। তো রেডিও বাংলানে .com-এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে কিংবদন্তি গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের জন্মদিনে আপনার সঙ্গে শেয়ার করলাম গোয়েন্দাদের নিয়ে কিছু কথা। কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur HARANOSUR@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট .com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com।

শরৎ মেঘে নতুন আলো, কাশ ফুলেতে রং মাখালো, ছুটির মেজাজ মন মাতালো, বছর ঘুরে পুজো এলো এলো এলো এলো এলো এলো শরৎ মেঘে নতুন আলো, কাশ ফুলেতে রং মাখালো, ছুটির মেজাজ মন।

0: সংস্কার কথায় বলে যে বাঙালির ওই শেষ পাতে মিষ্টি, মানে পাতটা বা খাওয়াটা শেষ হয় না যতক্ষণ না শেষ পাতে একটা মিষ্টি পড়ে। কিন্তু আজকে আমরা একটু সেই নিয়মের ব্যতিক্রম ঘটাবো, একটা গোড়ার পাতেই আমরা একটা মিষ্টি বা মিষ্টি নিয়ে আলোচনা করব। কারণ আজকে থেকে ক্যালকানিং এর একটা নতুন যাত্রা শুরু হচ্ছে, মানে অ্যাজ উই সেট আউট অন এ নিউ জার্নি। এতদিন ধরে ক্যালকানিং এ অন্য নানান ধরনের কভারেজ হওয়ার পরে আমরা একটু বিজনেস ফোকাস একটা নতুন চ্যানেলের যাত্রা শুরু করছি, বিজবাস 24/7। ক্যালকলিং তো থাকছেই, তো আজকের আমাদের এই প্রথম দিনের আড্ডাতেই আমরা ওই মিষ্টি দিয়ে শুরু করব একটা মিষ্টি আলোচনা, এবং যাকে বলা যেতে পারে একেবারে লিটারেলি মিষ্টি ম্যান, মানে কুইন্টিসেন্সলি মিষ্টি ম্যান অফ বেঙ্গল। আমাদের আজকে একটা অত্যন্ত ডিস্টিংগুইশ বলবো এক্সট্রিমলি ডিস্টিংগুইশ অতিথি আমাদের ক্যালকলিংয়ের আড্ডায় আছেন, মিস্টার রবীন ঘোষ। ওনার অনেক পরিচয়, উনি ইকোনমিস্ট তো বটেই, ইকোনমিস্ট ছাড়া বেঙ্গল চেম্বার অফ কমার্সের উনি দীর্ঘদিন ইকোনমিস্ট, কনসালটেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশনস ছিলেন, বহু সরকারি এবং বেসরকারি সংস্থার উচ্চ পদে আসীন থেকেছেন। ইদানিং উনি স্টার্ট আপ ইকোসিস্টেমের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িত, কীভাবে নানান সেক্টরের স্টার্ট আপকে আরও বড় করে গড়ে তোলা যায়। নিজের সংস্থা ছাড়াও উনি ওনার এই দীর্ঘ জীবনে অনেক কোম্পানি গড়ে তুলেছেন, মানে লিটারেলি হাতে করে গড়ে তুলেছেন। আজকে আমাদের অতিথি রবীন ঘোষ। রবীনবাবু, উনি একটা খুব অদ্ভুত কাজ করছেন, আমরা তো সবাই মিষ্টিটা খেয়েই বড় হই ছোট থেকে, কিন্তু উনি এই মিষ্টিটাকেই আরও কীভাবে উপাদেয় আরও স্বাস্থ্যসম্মত করে আমাদের পাতে দেওয়া যায় তার জন্য একটা অদ্ভুত পরিকল্পনা নিয়েছেন, মিষ্টি একাডেমি গড়ে তোলা। তো আমি প্রথমেই জানতে চাইবো যে আপনার একটা সেই সুদীর্ঘ কর্পোরেট বা সংস্থা পরিচালনা এবং সংস্থা গড়ে তোলার অভিজ্ঞতা, তার থেকে হঠাৎ এই নতুন ধরনের একটা আইডিয়া মিষ্টি একাডেমি, এটা কীভাবে এলো?
1: দেখো, আমার এই দীর্ঘ 30-35 বছরের যে কাজ আমি করেছি তার মধ্যে অ্যাজ এ ইকোনমিস্ট তো কাজ করেইছি, অ্যাজ এ ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন কনসালট্যান্ট কাজ করেছি, আর বাঙালি মানেই হচ্ছে একটু মিষ্টি প্রেমিক। তার একটা কারণ হচ্ছে আমি হচ্ছি প্রবাসী বাঙালি। এখন এই প্রবাসী বাঙালি হওয়ার ধরুন, আমরা যখন ছোটোবেলায় বড় হয়েছি অ্যারাউন্ড 60s and 70s, আমি দিল্লিতেই পড়াশোনা করেছি, আমি জন্ম কলকাতায় কিন্তু বড় হয়েছি দিল্লিতে, পড়াশোনাও দিল্লিতে, আমি আমর্তদার ছাত্র। তো আমরা যখন ছোটোবেলায় দিল্লিতে বড় হয়েছি তখন কি হচ্ছিল জানো, তখন গোটা দিল্লি শহরে দুটো কি তিনটে মিষ্টির দোকান ছিল, কিন্তু আমরা বাঙালিরা যে বিশেষ করে যারা সরকারি চাকরি করে সেই সব বাঙালিরা থাকতেন অনেক দূরে, নদী রোড, বিনয়নগর, মতিবাগ, এগুলো প্রায় ওই গোল মার্কেটের থেকে প্রায় ধরে নাও 12-14 কিলোমিটার দূরে। আর তখন তো যানবাহন এত ছিল না,
0: যোগাযোগ, হ্যাঁ,
1: তো তখন কি হতো, আমরা মিষ্টির জন্য হাপিত্যেশ করে বসে থাকতাম। তখন ইনে ভেরি প্রাইমারি ফর্ম একটা হোম ডেলিভারি সিস্টেম ছিল, অর্থাৎ ওই মিষ্টির দোকানগুলো 4-5 জন মিষ্টি বিক্রি করতে পারে, সাইকেলে মিষ্টি নিয়ে যেতে পারে, এরকম 4-5 জনকে ওরা মিষ্টি লোড করে দিত, এবং সেই মিষ্টিটা এই বাঙালি পাড়ায় যেখানে বাঙালি অধ্যুষিত বা কলোনি যেগুলো, সেখানে বৃহস্পতিবার তারা আসতেন। তো ওখানে এই বাঙালি পাড়ায় বৃহস্পতিবার দিনটা খুব, কিন্তু
0: লক্ষ্মীবারের সঙ্গে কোনো
1: সেটা বোধ হয় নয়, কিন্তু হয়তো তাদের শিডিউল এমন ভাবে ছিল যে বৃহস্পতিবার দিনে ওরা এই কাজটা করবে। তখন মিষ্টি, ওই মিষ্টিওয়ালা সাইকেলের পেছনে এক ঝাঁক মিষ্টি নিয়ে আসতো এবং বাড়ি বাড়ি গিয়ে সেই মিষ্টি বিক্রি করতো, এবং বাঙালিরা মিষ্টি ছাড়া থাকতেই পারে না, তো তারা মিষ্টি কিছুটা স্টকের জন্য আর কিছুটা ছেলে মেয়েদের তখনই একটা অফার দিতেন যে আজকে তুমি যদি মিষ্টি খাও, তুমি যতগুলো মিষ্টি খেতে চাও খেতে পারো। তো সেই থেকে মিষ্টির উপর একটা দুর্বলতা আমার গ্রো করেছে, যেটা খুব একটা হেলদি ব্যাপার নয়। কিন্তু এই কলকাতায় এই 30-35 বছর থাকতে থাকতে যেটা আমি দেখলাম যে মিষ্টি যে বিজনেসটা বা বিজনেস যে ইকোসিস্টেমটা সেইটা খুবই বড় কিন্তু আনঅর্গানাইজড।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

0: অ্যাকচুয়ালি কোনো রকম ঠিক সার্ভে কোনো নেই যেখানে আমরা এই বাংলা মিষ্টির মার্কেটটা মানে পশ্চিমবঙ্গে কতটা ঠিক জানা যায় না, কিন্তু আন্দাজে একটা বোঝা যায় তাতে মনে হয় প্রায় 700 কোটি টাকার মতন অ্যানুয়াল টার্নওভার আছে। একটা আনঅফিসিয়াল এস্টিমেট আছে যে প্রায় 700 কোটি টাকার মতন টার্নওভার, এটা কিন্তু কম নয়। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে সফটওয়্যার এক্সপোর্ট দেখো, এটা কিন্তু এর থেকে মানে সফটওয়্যার এক্সপোর্টের থেকে বেশি। কিন্তু আনফর্চুনেটলি
1: এটা তো সেইভাবে কোনোদিন শিল্পের মর্যাদা বা স্বীকৃতিও পায়নি
0: না, এবং এই শিল্পের মর্যাদা না পাওয়ার দরুন যেটা হয়েছে এই বিজনেসটা টোটালি আনঅর্গানাইজড হয়ে গেছে, এবং একটা আইল্যান্ড অফ অর্গানাইজড বিজনেস আছে কিন্তু বেশিরভাগটাই আনঅর্গানাইজড। আর একটা প্রবলেম যেটা হয়েছে যে এই ইন্ডাস্ট্রির যারা মালিক বা যারা এই ইন্ডাস্ট্রি চালান তাদেরও এই ইন্ডাস্ট্রিটাকে নতুন দিনের সঙ্গে নতুন প্রযুক্তির সঙ্গে নতুনভাবে নতুন মার্কেটিং টেকনিকে নতুন প্যাকেজিংয়ে নতুন নিউট্রিশনে কোনো রকম ভাবনা চিন্তা তারা করেননি, যার ফলে কি হয়েছে এই মিষ্টিটা এইভাবে এই মিষ্টির বিজনেসটা একটা পুরনো চালে সাবেকি চালে চলছে। কিন্তু এখনকার যারা কাস্টমার
1: হেলথ কনসিয়াস
0: তারা কিন্তু এই সাবেকি স্টাইলে মিষ্টির দোকান থেকে আর মিষ্টি কিনে খাবেন না, কিন্তু তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই বিজনেসটাকে অর্গানাইজ সেক্টরের মতন অ্যাটলিস্ট সেই অভিমুখের দিকে যাওয়ার দরকার আছে। তো মিষ্টি একাডেমিটা আমি যেভাবে ভিজুয়ালাইজ করেছি সেটা হলো যে ইনফ্যাক্ট মানে এই মিষ্টির যে এত কারিগর লাগে এই কারিগর করার কোনো ট্রেনিং ইনস্টিটিউট নেই।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

0: সেও পারিবারিক ভাবে মানে বাবা ময়রা ছিল, ছেলে হয়ে গেছে, সেও বানাচ্ছে, এইভাবেই চলে আসছিল।
1: হ্যাঁ, মানে কোনো স্কিল ডেভেলপমেন্ট সেন্টার নেই, কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার নেই। নতুন দিনের যে ফুড টেকনোলজি যেটা এসছে, সেটা কী করে এর সঙ্গে সিঙ্ক্রোনাইজ করা যায় এবং কী করে এর থেকে অপটিমাল ভ্যালু গ্যাদার করে যায়, সেটা নিয়েও কেউ ভাবনা চিন্তা করেনি। অর্থাৎ কিছু মিষ্টি ব্যবসায়ী নিজেদের মিষ্টিটা বিক্রি করে তার মুনাফা নিয়ে বাড়ি টাড়ি করেছেন, কিন্তু ইন্ডাস্ট্রির দিকে তার খুব একটা মানে আদরই বলো বা তার জন্য তার কিছু ত্যাগ স্বীকার করার দরকার, সেটাতে তার আদৌ ইন্টারেস্টেড না। সেই গ্যাপটাতে আমার মনে হয়েছে যদি আমরা একটা মিষ্টি একাডেমি করি, যেখানে যদি আমরা ঠিক মতো মিষ্টি কারিগর তৈরি করতে পারি, যারা নতুন নতুন ফুড প্রসেসর বলো বা ফুড ম্যানুফ্যাকচারিং মেশিন বলো সেটার সঙ্গে তারা ওয়াকিবহাল হয়, তারা সেই স্কিলটা গ্যাদার করতে পারে, প্লাস প্যাকেজিং হাইজিন এইগুলো তাদের মধ্যে যদি সেন্সিটাইজ করা যায়, তাহলে আগামী দিনে কিন্তু এই মিষ্টিটা এইভাবেই চলবে। আর এইভাবে চলতে চলতে একদিন হঠাৎ এটা বন্ধ হয়ে যাবে। এটা খুব আনফর্চুনেট যে আজকে ভারতবর্ষের যে কোনো জায়গায়, আমি তো অনেক জায়গায় ঘুরি, যে কোনো জায়গায় যাওয়া, যেহেতু আমি নর্থ ইন্ডিয়াতেই মানুষ, দিল্লিতেই মানুষ, সেখানে অবাঙালিরা বেঙ্গল সুইট হোম বলে ব্যবসা করে, কিন্তু সেগুলো আদৌ বাঙালি মিষ্টি নয় এবং সেই কোয়ালিটিরও মিষ্টি নয়।
0: তো যেমন ওই বেনারসে আপনার বিশ্বনাথ গুলির বাইরে সবাই বাঙালি পান জর্দার দোকান লিখে রাখে।
1: হ্যাঁ, তো এখন এটা খুব আনফর্চুনেট যে আমরা আমাদের কোনো ব্র্যান্ড তৈরি করতে পারলাম না প্যান ইন্ডিয়াতে, রাইট? যেমন ধোসা একটা প্যান ইন্ডিয়ান রাদার ওয়ার্ল্ড ওয়াইড একটা আইটেম, আমরা সেরকম কোনো কিছু কোনো প্রোডাক্টকে ফোকাস করে আমরা কোনো ব্র্যান্ড তৈরি করতে পারলাম না।

0: আপনার একাডেমির একটা উদ্দেশ্য তাহলে থাকছে একটা ব্র্যান্ড হিসেবে বেঙ্গলি সুইটস একটা জেনারিক ব্র্যান্ড হিসেবে উঠে,
1: তা না করলে আমরা আমাদের যে স্ট্রেংথ এরিয়া অর্থাৎ আমাদের যারা মিষ্টির কারিগর, তাদের পেলব আঙুল, তাদের আর্টিস্টিক সেন্স, তার ডেকোরেশনের সেন্স, হ্যাঁ, মিষ্টির ভ্যারাইটি, তুমি আশ্চর্য হবে, আমি এক জায়গায় পড়েছিলাম যে 1908 বাংলা মিষ্টির একটা বই বেরিয়েছিল, তাতে প্রায় 108 মিষ্টি ছিল। এখন সেই মিষ্টি প্রায় 70% হারিয়ে গেছে, না আছে তার কারিগর, না আছে তার রেসিপি, না আছে সেই সম্বন্ধে কোনো ইন্টারেস্ট। তো আর একটা উদ্দেশ্য মিষ্টি একাডেমির হলো যে আমরা এই হারিয়ে যাওয়া মিষ্টিগুলোকে আমরা ফিরিয়ে আনতে চাই, যাতে যাতে আমরা এই যে মিষ্টি যেগুলো হারিয়ে গেছে সেগুলোকে যদি ফেরত আনতে পারি এবং তার জন্য যদি কারিগর তৈরি করতে পারি, তাহলে এটা একটা বিরাট, মানে ইন টার্মস অফ প্রিজারভেশন অফ হেরিটেজ, একটা একটা বড় কাজ হবে।
0: কারণ ঐতিহ্য মিষ্টিটা একটা বাঙালির, বাংলার ঐতিহ্যের,
1: যেমন বাঁকুড়ার ঘোড়া, হ্যাঁ, বা তাঁতের শাড়ি, তো বাঙালির একটা বড় প্রোডাক্ট হচ্ছে মিষ্টি, বিগ রেপার্টোয়ার। তো যে কোনো কারণেই হোক, আমরা এইটাকে শোকেস করতে পারিনি, এটাকে নিয়ে কোনো ব্র্যান্ড বিল্ড আপ করতে পারিনি। আর একটা মজার ব্যাপার হলো, এটা খুব লেবার ইনটেন্সিভ, যতই এর মধ্যে অটোমেশন থাকুক, ইট ইজ স্টিল লেবার ইনটেন্সিভ,
0: মানে এমপ্লয়মেন্ট জেনারেশনেরও একটা সুযোগ থাকে
1: আছে। হ্যাঁ, আমরা যদি একটা গোটা ভারতবর্ষে বাঙালি মিষ্টির যদি একটা চেন তৈরি করতে পারে, অথেন্টিক বাঙালি মিষ্টি, ইউ ক্যান ইম্যাজিন, একটা মিষ্টির দোকান প্রায় 7-8 জনের এমপ্লয়মেন্ট জেনারেট করে
0: মিনিমাম,
1: তো করে, তাহলে এটার মধ্যে একটা এমপ্লয়মেন্ট পোটেনশিয়ালও কিন্তু লুকিয়ে আছে। হ্যাঁ, আর একটা প্রামাণ্য কাজও দরকার, যে আমরা যেসব মিষ্টি হারিয়ে ফেলেছি তাদেরকে ফিরিয়ে আনতে হবে, এবং একটা মিষ্টি মিউজিয়াম আমরা ভাবতে পারি, এটা আমাদের বড় হেরিটেজ, আমাদের পোড়ামাটি।

মন্দির মন্দির যেমন আমাদের বাঙালির একটা বড় হেরিটেজ, পোড়ামাটির কাজ, তেমনি এটাও একটা বড় হেরিটেজ। এই হেরিটেজটাকে নষ্ট হতে দেওয়া উচিত না, এবং সামবডি হ্যাজ টু ডু সামথিং। তা আমি মনে করেছি যদি আমি মিষ্টি একাডেমি করি তাহলে এই রিসার্চ ওয়ার্কটাও আমরা সঙ্গে সঙ্গে করব। ইনফ্যাক্ট আমরা সম্প্রতি একটা কম্পিটিশন লঞ্চ করছি যে পুরনো বাংলা মিষ্টির যদি কারুর কাছে কোনো রেসিপি থাকে ঠাকুরমার ঝুলিতে, মায়ের বাক্সে, এবং সেটা যদি আমাদের পাঠিয়ে দেওয়া হয় তাহলে আমাদের যে ওয়েবসাইট আছে তাতে তো ওটা প্রকাশিত হবেই, আর যেটা হবে আমরা সেই সিলেক্টেড রেসিপির জন্য 500 টাকা করে পুরস্কার হতো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: ইন্ডাস্ট্রিটাকে একটা আধুনিক ব্যবসায় যদি আনতে হয় তাহলে সামবডি হ্যাজ টু প্লে দ্য রোল, যেখানে বা সাম ইনস্টিটিউশন হ্যাজ টু প্লে দ্য রোল। অবভিয়াসলি গভর্নমেন্ট সাপোর্ট পেলে ভালো হয়, কিন্তু গভর্নমেন্টের সাপোর্টের দিকে না তাকিয়েও সামবডি হ্যাজ টু
1: নিজেকে এগিয়ে এসে,
0: হ্যাঁ, এটা করতে হবে। তারপর সবসময় ভালো কাজের জন্য সঙ্গী সাথী জুটেই যায় এবং এটা হতেও পারে। আর বাঙালি মিষ্টির একটা বড় মার্কেট হচ্ছে বেঙ্গলের বাইরে, সেই মার্কেটটা তুমি যদি মনে করো সেই মার্কেটটা একটা হিউজ মার্কেট, তার থেকে যথেষ্ট পরিমাণ রেভিনিউ, যথেষ্ট পরিমাণ এমপ্লয়মেন্ট জেনারেট হতে পারে।
1: এবং এটা শুধু দেশের মধ্যে বাংলার বাইরে নয়, দেশের বাইরেও একটা বিরাট মার্কেট এবং গ্রো করছে।
0: হ্যাঁ, যদি ওয়াও মোমো নেপালে গিয়ে ওয়াও মোমো খুলতে পারে, যদি ওয়াও মোমো নর্থ ইন্ডিয়াতে ডিস্ট্রিক্ট টাউনে খুলতে পারে, তাহলে আমরা একটা রসগোল্লা স্টেশন বা একটা পিঠে এক্সপ্রেস কেন খুলতে পারবো না, কেন খুলতে পারবো না?
1: খোলা উচিত তো, ভীষণভাবেই খোলা উচিত।
0: এটা তো সত্যিকারের একটা, আমাদের মিষ্টি তো জেম। ভারতবর্ষের অন্য কোনো প্রদেশের যে কোনো মিষ্টির থেকে আমাদের মিষ্টির ভ্যারাইটি অনেক বেশি, আমাদের মিষ্টির লুক অনেক অ্যাট্রাকটিভ। তার মধ্যে একটা আর্ট, গয়না বড়ি ফর এক্সাম্পল, আমার মনে হয় ভারতবর্ষে কোথাও কেউ ভাবতেও পারবে না যে বড়ি আবার তার জন্য এত কিছু। তো এই ভেবে তিনটে পয়েন্ট আছে। একটা হচ্ছে যে আগামী দিনে মিষ্টি ব্যবসায়ীটাকে, ব্যবসাটাকে সিরিয়াসলি নেওয়ার দরকার আছে, এটাতে নতুন চিন্তাভাবনা করার দরকার আছে ইন টার্মস অফ ব্র্যান্ডিং, প্যাকেজিং, হাইজিন, নিউট্রিশন। আর তৃতীয় হচ্ছে ইউ হ্যাভ টু জেনারেট স্কিলড পিপল, আদারওয়াইজ এই ব্যবসাটাকে আধুনিক করাও যাবে না। তো এই তিনটে উদ্দেশ্য নিয়েই করা। এখন তোমাদের মতন যারা আছেন তারা যদি আমাকে একটুখানি সাপোর্ট দেন, আমার মনে হয় এটা একটা ভালো কাজ হবে।

0: খেয়ে যদি সাপোর্ট দেওয়া বলেন তাহলে আমরা সবসময় এগিয়ে আছি, এবং আমি শিওর যে খেয়ে, এই যেহেতু এটা খাবারই জিনিস,
1: হ্যাঁ,
0: যারা খায় তাদেরও একটা বিরাট ভূমিকা আছে। মানে সাপ্লাই অফ সুইটস যেমন, তেমনি ডিমান্ড ফর সুইটসটাও একটা খুব ইম্পর্টেন্ট জায়গা প্লে করবে আর কি।
1: হ্যাঁ, আর একটা ব্যাপার হলো আমাদের যে প্রজন্ম, এখনকার যে প্রজন্ম, তারা আমাদের পুরনো দিনের অনেক কিছুই জানে না। তার মধ্যে একটা হচ্ছে আমরা মিষ্টির রাজা, হ্যাঁ, আমাদের মতন মিষ্টি কেউ করতে পারে না, এই জন্য অবাঙালির দোকানেও বাঙালি সুইটস লেখা থাকে।
0: ঠিক, ওরা এনক্যাশ করছে ওইটা।
1: হ্যাঁ, তো আমরা এই জায়গাটা কেন নেবো না? আমরা তো এই জায়গাটা নিতেই পারি, আমরাই বা কেন আধুনিক হব না?
0: তো আপনার এই যে একাডেমিটা করছেন, তাহলে এখানে কি মূলত যারা এক্সিস্টিং ময়রা বা মিষ্টির দোকানে কাজ করছে কারিগর, তাদেরকে টার্গেট, না নতুন কেউ হয়তো, মানে এইটা ক্যান ইমার্জ অ্যাজ অ্যান ইন্টারেস্টিং প্রফেশন অলসো?
1: হ্যাঁ, আমাদের মিষ্টি একাডেমিতে অলরেডি আমরা একটা প্রোগ্রাম করেছি, সেই প্রোগ্রামটা আমরা করেছি বোলপুর শান্তিনিকেতনে, যেখানে আমাদের এনজিও আছে, সেখানে আমরা 20 জন মেয়েকে ট্রেনিং করেছি। তারা কিন্তু সবাই ওমেন সেলফ হেল্প গ্রুপ, তাদেরকে আমরা 10টা মিষ্টি শিখিয়েছি, এবং মিষ্টি শেখানোর পরে তারা 3-4 দিনের মধ্যে মিষ্টি বাড়িতে তৈরি করে বিক্রি করতেও শুরু করে দিয়েছে। হ্যাঁ, কারণ মিষ্টিটা একটা বড় মার্কেট, মানে অন্নপ্রাশন থেকে শ্রাদ্ধ অব্দি মিষ্টি সাইকেল চলে বিজনেস, তাই তো? তো একবার কিনে ফেললে আর দ্বিতীয়বার লোকে খাবে না। সব মিলিয়ে আমার মনে হয় প্যাকেজটা ভালো। একদিকে ইতিহাস আছে, কি মিষ্টি আমাদের ছিল সেটা জানার দরকার, দ্বিতীয় হচ্ছে যে একটা কর্মসংস্থানের একটা ব্যাপার আছে, আর তৃতীয় হলো যে যে ফুড টেকনোলজি, ফুড সেটার ইন্ট্রোডাকশন করারও একটা জায়গা আছে। আধুনিক, মানে আধুনিক না হলে কিন্তু এই ব্যবসাটাকে আগামী দিনে রান করাও যাবে না। আর যেটা আমার মনে হয়েছে যে আমাদের যেমন করেই হোক একটা আদার দ্যান বেঙ্গল যে এরিয়াটা আছে, বিদেশকে ইনক্লুড করেই বলছি, সেখানে একটা বড় জায়গা লুকিয়ে আছে যেটা আমরা ট্যাপ করতে পারি, এটাই মূল উদ্দেশ্য। এবং আমার মনে হয় মিষ্টি একাডেমি যদি করতে পারা যায়, তাহলে এই মিষ্টি একাডেমি থেকে যেটা হতে পারে যে এই তিনটে, এই এই মিষ্টি ব্যবসাটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়ার আছে, লেভেল 2-তে নিয়ে যাওয়ার আছে, এবং তারপর লেভেল 3-তে নিয়ে যাওয়ার দরকার আছে। হ্যাঁ, তো এই ভাবনা চিন্তা নিয়েই শুরু হয়েছে।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: ইম্পর্টেন্ট জায়গায় টাচ আপন করলেন এই যে মানে গ্লোবাল মার্কেটটাকে ট্যাপ করা, তো এটার জন্য ইন্টারন্যাশনালাইজেশন অফ বেঙ্গলি সুইটস ইন টার্মস অফ ফ্লেভার।
1: যেমন যেমন ধরো আমি আমি আমি একটা এক্সাম্পল দিই, এই ধোসা যেমন ইট ইজ এ অল ওভার দ্য ওয়ার্ল্ড মার্কেট, তো আমাদের সরু চাকলি বা কেন হতে পারবে না?
0: এক্স্যাক্টলি।
1: হ্যাঁ হ্যাঁ, আর আমাদের নলেনগুড়ের
0: পাটিসাপটাই বা কেন
1: কেন হতে পারবে না? আমরা ঠিক করে প্রমোট করি নি, আমরা এটা নিয়ে খাটিনি, পরিশ্রম বিমুখ হলে যা হয় আমরা সেই থেকে যা হয় সেইটাই হয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে, এখান থেকে বেরিয়ে এসে কাউকে না কাউকে এগিয়ে এসে একটা একটা পজিটিভ স্ট্যান্স নিতে হবে দ্যাট উই মাস্ট এনক্যাশ আওয়ার স্ট্রেংথ। তো মিষ্টিটা একটা বড় ঐতিহ্য প্রিজার্ভ করা দরকার, মিষ্টি বাংলার মিষ্টি বাংলার কৃষ্টি, কেমন
0: ওইটা কি আমাদের অল ওভার ওয়ার্ল্ড পৌঁছে দিতে হবে?
1: অল ওভার ওয়ার্ল্ড পৌঁছে দিতে হবে, সহজ নয় কিন্তু অসম্ভব না।
0: এই যে ধরুন এই এখন অনেক মানে ট্র্যাডিশনাল মিষ্টি মেকাররাই ব্ল্যাক কারেন্ট ফ্লেভার, কিউইস ফ্লেভার,
1: এইটা এটা যে এই যে ফিউশনটা তৈরি হচ্ছে এটা বিপজ্জনক। তার কারণ হচ্ছে এতে আমাদের যে সাবেকে যে মিষ্টি এবং তার সাবেকি স্বাদ এটা হারিয়ে যাচ্ছে, এটা হারাতে হারাতে এমন হয়ে যাবে যে বাংলার মিষ্টি তাকে বলা হবে কিন্তু সেটা বাংলার মিষ্টি নয়, তো সেটা খুব দুঃখের হবে। এবং এইটা যাতে না হয় এই কালচারটা বা এই হেরিটেজটা প্রিজার্ভ করার জন্যই এই ইনস্টিটিউটটা করে বা এই একাডেমিতে করা,
0: এটাতে করে মানে আমরা একটা ডিপ্লোমা বা এই ধরনের সার্টিফিকেট
1: না, এখানে আমরা তিন ধরনের ভেবেছি, একটা ছ মাসের, একটা তিন মাসের আর একটা এক মাসের,
0: মানে এটা একদম শর্ট টার্ম।
1: হ্যাঁ, এবং তার বেশি লাগে না। এবং আমরা এই তিনটে প্রোগ্রাম যেটা করব এই ছ মাস তিন মাস এক মাস সেটা রেসিডেন্সিয়ালও করার চেষ্টা করছে, যাতে এই ধরনের একটা মানে ডিপ্লোমা বা সার্টিফিকেট হলে তারা মিষ্টির দোকানে বা নিজেরাও মিষ্টির দোকান করে ভালোভাবে চালাতে পারবে। আমাদের নিজেদের কয়েকটা কনসেপ্ট আছে, যেমন আমরা একটা রসগোল্লা স্টেশন বলে একটা কনসেপ্ট করেছি, সেটা হচ্ছে আনটাচড বাই হ্যান্ড অটোমেটিক রসগোল্লা, মেশিন অ্যাভেলেবল আছে কিন্তু সেটাকে সাজিয়ে গুছিয়ে ব্র্যান্ডিং করার জন্য একটা চেইন অফ স্টোর্স ফ্র্যাঞ্চাইজি মডেলে
0: অনলি রসগোল্লা।
1: হ্যাঁ, নামই তার রসগোল্লা স্টেশন, ইট ইজ প্যান ইন্ডিয়ান। ইনফ্যাক্ট একটা ফেসবুকে এটা নিয়ে একটু ফ্লোট করেছিলাম, আই গট 1000 এনকোয়ারিজ ফ্রম অল ওভার ইন্ডিয়া দ্যাট দে আর ইন্টারেস্টেড। তেমনি আমরা রাবড়ি স্টেশন নিয়ে একটা প্রজেক্ট করেছি, সেটার কস্ট হচ্ছে 2 লাখ টাকা। সেখানে আমরা যে রাবড়ি করব সেটা আনটাচড বাই হ্যান্ড অটোমেটিক মেশিনে, এবং সেই রাবড়িটা আমরা বিভিন্ন ফ্লেভারেও করবো, যেমন রুয়াজা রাবড়ি, যেমন মথুরা রাবড়ি। অ্যাকচুয়ালি দু রকমের রাবড়ি স্কুল আছে, একটা হচ্ছে মথুরা আর একটা হচ্ছে বেনারস, কিন্তু তার এখন অনেক ভ্যারিয়েশনও আছে। যেমন আমরা করেছি চা রাবড়ি আর কফি রাবড়ি, উইচ ইজ এক্সেলেন্ট।
0: এটার মধ্যে তো একটু ফিউশন ব্যাপার থাকছে
1: না, এতে খালি ফ্লেভারটা থাকছে, অরিজিনাল রাবড়ি প্লেন রাবড়ি তার সঙ্গে কেউ যদি একটু ফ্লেভার নেয় তাহলে ওটা অতটা ডাইলুট হচ্ছে না, এমনি ফ্লেভার
0: ফ্লেভার।
1: এইসব নিয়ে এখন মানে কি বলবো ভাবনা চিন্তা চলছে, এবং আশা করছি যে এই মিষ্টি একাডেমিটাকে আমি দাঁড় করিয়ে দিতে পারবো।
0: আর এখানে যেমন আপনি বলছিলেন যে ওই মহিলারা শিখে 3 দিনের মধ্যেই করে বিক্রিও করা শুরু করে দেন,
1: কারণ মিষ্টি তো বলো লোকে এমনি সপ্তাহে একদিন দুদিন খায়, ওর একটা স্টেডি মার্কেট আছে। এখন যদি কেউ ভালো মিষ্টি তৈরি করে এবং লোকে যদি বোঝে ভালো মিষ্টিটা কোয়ালিটি আছে এবং হাইজেনিকভাবে তৈরি বাড়িতে হোমমেড এবং এটা দামে ঠিকঠাক আছে, তার কোনো কারণ নেই সে তার থেকে নেবে না। আর সে অনেক ভ্যারাইটি দিতে পারবে, কারণ ছোট স্কেলে করছে তো সে অনেক ভ্যারাইটিও দিতে পারবে যেটা একটা দোকান দিতে পারবে না। আপনি যদি একটা দোকানে গিয়ে বলেন আমার 50টা রসগোল্লা চাই, তো দোকানে যেতে হবে।

0: আরেকটা, আপনি অনেকদিন বাদে শব্দটা শুনলাম, আপনি কিছুক্ষণ আগে কথা বলতে বলতে বললেন যে পেলবো আঙুলগুলো দিয়ে মিষ্টি বানানো।
1: একটা ঘটনা আপনি দেখবেন যে এই যে জুয়েলারি বিজনেস, তাতে বাঙালি ছেলেরা প্রচুর কাজ করে, আহমেদাবাদ জয়পুর সবে। কেন করে? বাঙালি ছেলেমেয়েরা যারা বিশেষ করে মেদিনীপুর থেকে আসে, তাদের আঙুলগুলো মেয়েদের মতো।
0: আমি ওইটাই আসছিলাম, সেক্ষেত্রে মেয়েদের দিয়ে বানানোটাই অনেক বেশি।
1: মেয়েরা খুব ওয়াকি বাহাল, কিন্তু আমি তো গেছি জয়পুরে বলো, রাজস্থানে অন্যান্য জায়গায়, মিষ্টি গুজরাটে মিষ্টির দোকান দেখলেই আমি চলে যাই দোকানে, গিয়ে জিজ্ঞেস করি যে এই মিষ্টি কন বানাতা হে ইয়াহ, তো বলতাম ও বঙ্গাল সে হ্যাঁ লড়কে লোক হ্যাঁ ওই বানাতে হ্যাঁ, আমি খুব বুলাও তো ওর সঙ্গে কথা বলি, তো ওকে জিজ্ঞেস করি যে ভাই তুমি কতদিন আছো, বলে আমি 3 বছর, কেউ বলে 4 বছর। কত মাইনে পাও? বলে খাওয়া দাওয়া মালিক দেয় আমাদের 12 থেকে 15 হাজার টাকা মাইনে দেয়, আর মালিক আমাদের খুব ভালোবাসে, কারণ ওই মিষ্টি বাঙালি মিষ্টি, বাঙালি কারিগর ছাড়া অবাঙালি কারিগর দিয়ে হবে না। আমি জন্যই বললাম যে পেলব আঙুল না হলে ভালো মিষ্টি হবে না,
0: মানে পেলব শব্দটাই আজকাল আর শোনা যায় না।
1: আর আর মিষ্টির নিয়ে মজাও অনেক আছে, যেমন মুর্শিদাবাদের নবাব খুব মিষ্টি খেতে ভালোবাসতেন, তো উনি প্রায় 50টা মিষ্টি তৈরি করেছিলেন নানা রকমের, সেখানে অনেকটাই হারিয়ে গেছে। আবার আছে কিছু মনোহরা বলে একটা মিষ্টি উনি করিয়েছিলেন, তো সেটা এখনো আছে, তৈরি করেছিলেন নানা রকমের, সেখানে অনেকটাই হারিয়ে গেছে। আবার আছে কিছু মনোহরা বলে একটা মিষ্টি উনি করিয়েছিলেন, তো সেটা এখনো আছে।

0: অনেক মিষ্টি আছে, নাম বললে প্রায় আমি 50টা নাম বলতে পারি, তো ওটার মধ্যে যাচ্ছি না, ওটাও বাংলারই মিষ্টি, কিন্তু আমরা কখনো খেয়ে দেখিনি। ঝুড়ি দই বলে একরকমের দই হয়, অত ডিটেলে আমি বলতে পারবো না, এইটুকু বলতে পারি দইটা কিন্তু যখন দেওয়া হয় একটা ছোট ঝুড়িতে দেওয়া হয়, এবং দইটা তৈরি করার সময় একটা ঝুড়ি রাখে তৈরি হওয়ার পর, মানে হার্ড দই অ্যাকচুয়ালি। হ্যাঁ, এরকম অনেক আছে। রসমঞ্জরি বলে একটা মিষ্টি আছে, নামই হয়তো তোমরা শোনোনি, এদিকে কেউ শোনেও নেই। তো ওদেরও যে ডিস্ট্রিক্টগুলো আছে, চিটাগাং থেকে বগুড়া থেকে ময়মনসিংহ, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ওদেরও ইউনিক মিষ্টিস আছে যেগুলো আমরা জানিও না, এবং ভালো ভালো মিষ্টি আছে। তো এইসব নিয়ে একটা তো চর্চা করার জায়গা থাকা দরকার, হ্যাঁ, যাতে আজকের প্রজন্ম কিছুটা জানতে পারে। এবং একটা মজার ব্যাপার হলো, আমাকে যেহেতু আমি দিল্লির ছেলে এবং আমার অবাঙালি বন্ধু বান্ধব অনেক আছে ছোটবেলা থেকেই, তারপরে তাদের একজন আমাকে একদিন জিজ্ঞেস করেছিল যে বাংলায় এত মিষ্টি কি করে হয়, আমাদের পাঞ্জাবে তো একটাই মিষ্টি আছে, লাড্ডু, এর কারণটা কি? এটা কিন্তু একটা ভালো প্রশ্ন,
1: ভাবার মতো ব্যাপার।
0: কেন? তো অনেক খুঁজে আমার মনে হলো যে বাংলায় এত মিষ্টি কারণ বাংলায় এত ঘাস আর এত গরু ছিল যে দুধের অভাব কোনোদিন হয়নি, কিন্তু পাঞ্জাবে তো সেটা ছিল না, পাঞ্জাবে অত গরুও ছিল না অত ঘাসও ছিল না, ঘাস না হলে গরুও থাকে না, সেই কারণে ওদের কোনো মিষ্টি নেই। সো উই আর ভেরি লাকি, বাট আনফর্চুনেটলি
1: নর্দার্ন ইন্ডিয়াটাকেই তো কাউ বেল্ট বলা হয়।
0: হ্যাঁ, কিন্তু র মেটেরিয়াল থাকলেই যে সেখানে তোমার ইস্পাতের কারখানা হবে এরকম কোনো ব্যাপার নেই, তাহলে তো উড়িষ্যায় সব থেকে আগে ইস্পাতের কারখানা হওয়া উচিত ছিল। ওই
1: আর্ট অফ মিষ্টি মেকিং তো ছিল না।
0: হ্যাঁ, ওটা একটা আর্ট, ইউ হ্যাভ চোজেন দ্য রাইট ওয়ার্ড, দ্য আর্ট, মিষ্টি মেকিং ইজ আর্ট, এটা ওদের জিনগত নয়, আমাদের এটা জিনগত, নইলে বড়িকে ওরকম সাজিয়ে যেটা কিছুক্ষণ পরে খেয়ে ফেলবো কেউ করবে না,
1: কাপড়ের উপর নানান সাইজের।
0: হ্যাঁ,
1: ওখানে আবার বুড়ো বুড়ি দেয়,
0: অনেক কিছু আছে,
1: এবার প্রত্যেকটার মধ্যে একটা স্টোরিও থাকে, মানে
0: হ্যাঁ স্টোরি থাকে। দেখো, স্টোরি না হলে আর্ট হয় না, যেখানে ন্যারেটিভ আছে সেই ন্যারেটিভ থেকেই অ্যাকচুয়ালি এক্সটেনশন অফ ইমাজিনেশন হয়, এক্সটেনশন অফ ইমাজিনেশন না হলে, এক্সটেনশন অফ ইমাজিনেশন না হলে কোনো, হ্যাঁ, কোনো ফর্ম ডাইনামিক হয় না,
1: ইভলভ করে না,
0: হ্যাঁ ডাইনামিক হয় না।

0: যারা আপনাদের একাডেমিতে শিখলো মানালো, তারপরে তারা হাইজিনিক্যালি ওটা ক্যাটার করছে কিনা এইটাকে
1: ওরা তো যারা না তারা তো প্রশিক্ষণ পেয়ে তারা তো এমপ্লয় হবে, সে তার হাতে ওটা হাইজিনিক হবে কি না হবে তার হাতে নয়, সেটা তো মালিককে হাইজিনিক হতে হবে। কিন্তু ও যদি নিজে কিছু করে তবে ও হাইজিনিক হবে। উই উইল সেন্সিটাইজ হিম অর হার দ্যাট ইউ শুড নেভার ডু এনিথিং আনহাইজিনিক উইথ ফুড প্রোডাক্টস। এই ভ্যালু সিস্টেমটা ওদের মধ্যে ঢোকালে ওরা যদি নিজেরা করে সেখানে ওরা দে উইল টেক কেয়ার, আর যদি কোথাও কাজও করে সেখানে অন্তত মালিককে একবার বলবে যে এটা আরো হাইজিনিক করা দরকার। মালিকরাও মডার্নাইজ করছে নিজের থিংকিং। তো আমার মনে হয় যেহেতু পশ্চিমবাংলা একটা 700 কোটি টাকার টার্নওভারের একটা সেক্টর বা একটা ইন্ডাস্ট্রি, সেখানে কোনো রিসার্চ আরএনডির কোনো প্রচেষ্টা নেই বা কোনো সংস্থা নেই, প্যাকেজিংয়ের উপরে, নিউট্রিশনের উপরে, ব্র্যান্ডিংয়ের উপরে কোনো সংস্থা নেই, আমার মনে হলো এই গ্যাপটা যদি ফুলফিল করা যায় তাহলে আমরা মিষ্টির যে কি বলবো পিছনে চলে যাবার যে ব্যাপারটা সেটা অনেকটাই রুখে দিতে পারি এবং এটাকে অ্যান ইন্ডাস্ট্রি করে দিতে পারি। যেমনভাবে টাইপরাইটার থেকে কম্পিউটার, কম্পিউটার থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা ইভলভ করেছে তো। তো এই মিষ্টিটাকে আমরা যদি না ইভলভ করি, এটাকে যদি একটা আধুনিক জায়গায় না নিয়ে যায়, তাহলে একটা দিন এমন হবে যখন এই মিষ্টিটাকে আমি খুঁজে পাবো না, সেটা বড় দুঃখের হবে। হ্যাঁ, সেটা বড় বাঙালির পক্ষে বড় দুঃখের হবে,
0: একদম মিষ্টতাটা হারিয়ে যাবে।
1: হ্যাঁ, হারিয়ে যাবে। আর আমরা ইটস লাইক সেলিং গ্র্যান্ডমাস জুয়েলারি, দিদিমা ঠাকুমার গয়না বিক্রি করার মতো, ইট ইজ দ্যাট কাইন্ড অফ এ লস আমরা যদি হারিয়ে ফেলি। তো এটার একটা প্রিজারভেশনের দরকার আছে, এটাকে মডার্নাইজ করার দরকার আছে। সেইতেই আমি একা আর কি করতে পারি, কিন্তু যেটুকু করতে পারি সেটুকু করবার জন্যেই মিষ্টি একাডেমি।
0: আপনি যেহেতু ভীষণভাবে স্টার্ট আপ ইকোসিস্টেমটার সঙ্গে জড়িত, বহু স্টার্ট আপকে গড়ে তুলতে সাহায্য করেন, সেই জন্য এটা জিজ্ঞাসা যে মানে ধরুন ট্রেনিং নিল একটা পার্ট, এবার তারা যদি নিজেরাই কিছু করতে চায় এই ফিল্ডে, তাদেরকে হেল্প করা, ইনকিউবেট করা, এই সংক্রান্ত
1: অ্যাকচুয়ালি তুমি একদম রাইট জায়গায় এই প্রশ্নটা করেছো। আমরা এই যে মডিউলটা হচ্ছে স্কিল ট্রেনিংয়ে, এই মডিউলটার সঙ্গে একটা এন্টারপ্রেনারশিপের মডিউলও আছে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অনেক স্কিম আছে যাতে ইয়াং ছেলেমেয়েরা এই মিষ্টির দোকানটা করতে পারে, তার জন্য ব্যাংক লোনও অ্যাভেলেবল আছে। প্র্যাকটিক্যালি আমি যে তোমায় যেটা বললাম রাবড়ি স্টেশন, এটা প্র্যাকটিক্যালি কোনো টাকাই লাগবে না, এমনভাবে স্কিমটা তৈরি করা যায় যে ঘর থেকে 10-12 হাজার টাকা জোগাড় করলেই প্রজেক্টটা হতে পারে। কিন্তু তুমি তো জানোই আমাদের ইয়াং ছেলেমেয়েরা বিশেষ করে গ্রামের দিকে আর মফস্বলের দিকে, একটা সেক্টর আছে যেটা খুব অ্যাগ্রেসিভ, প্রোগ্রেসিভ, ডাইনামিক, প্রচুর পরিশ্রম করতে পারে, আর একটা সেক্টর আছে তারা খালি স্কুল মাস্টারের চাকরি খোঁজে, যেখানে খেটে খেতে হবে না অথচ মাস গেলে মাইনে পাবে। এটাও একটা এর সঙ্গে জড়িত আছে,
0: মানসিকতার পরিবর্তন
1: সেটা হচ্ছে, মানে দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট। এখন অনেক ছেলে, আমি তো এই নিয়েই কাজ করি, অনেক ছেলে মেয়েই আসছে, কিন্তু প্রচুর তাদের কি বলবো অনেক রাইডার আছে, অনেক বাধা বিপত্তি তার ক্রস করতে হচ্ছে। আর কি প্রশ্ন আছে বলো?
0: না, এই যে এগিয়ে আসছে বললেন, এইটাই মানে যেহেতু মিষ্টি নিয়েই আলোচনা এবং একটা প্রভাবই আছে যে মধুর এনো সমাপয়, আমার মনে হয় আজকের আলোচনাটা যেটা হলো সেটা ওই মধুরেনা সমাপয়তের মতো। লেট আস এন্ড অন দিস সুইট নোট, যে অনেক বেশি বাঙালি এগিয়ে আসছে, তারা রবীন্দ্রবাবুর একাডেমিতে ট্রেনিং নিয়ে মডার্নাইজ করে, এবং বাঙালির এই যে হারাতে হারাতেও বাঙালির যেগুলো এখনো থেকে গেছে তার মধ্যে মিষ্টিটা একটা, এই মিষ্টি শিল্পটাকে যথার্থভাবেই সবার্থে একটা শিল্পের মর্যাদায় তকমা দিয়ে আরও এগিয়ে নিয়ে যাবে, আমরাও মিষ্টি খাবো, এবং প্রফেটস অফ ডুম বা যারা ডায়াবেটিসের তত্ত্ব বা বিভিন্ন সুগারের তত্ত্ব নিয়ে আসেন, স্বাস্থ্য তো আমরা সচেতন হবই, কিন্তু সেগুলোকে ফর দ্য টাইম বিং একটু ভুলে থেকে মিষ্টি খেলেই যে হবে তার কোনো মানে নেই, কাজেই ওটাকে আমরা একটা বাঙালির ঐতিহ্য হিসেবেই আরও এগিয়ে নিয়ে যাব। এবং সেক্ষেত্রে রবীনবাবুর এই মিষ্টি একাডেমি একটা বড় ভূমিকা পালন করবে, এই আশা রেখে আজকের মতো এই আড্ডা শেষ করছি। আমি নিশ্চিত আবার পরে ওনাকে আমরা আমাদের স্টুডিওয়ে পাবো, যখন ওনার একাডেমিটা একদম ইন ফুল ক্রাই চলবে এবং অলরেডি ওখান থেকে অনেকে বেরিয়েছে এই শিল্পের সঙ্গে যুক্ত হবে। আপনারা দেখতে থাকুন ক্যালকলিং, শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন।

গানের পাখিকে কাঁদতে আমরা বারণ করছি, কিন্তু 21 সেপ্টেম্বর 2026 সালে নিভে গেল বাংলা ছবির 70-এর দশকের এক মিষ্টির প্রতীক। কিন্তু সেই শিল্পী সত্যি কি কখনো হারিয়ে গিয়েছেন, হারিয়ে যাবেন? হয়তো না। পর্দা থেকে তারা হয়তো দূরে সরে যান, কিন্তু স্মৃতির পাতায় চিরকাল থেকে যাবেন, এটাই আমার বিশ্বাস। আমি শুভায়ন আজকের আড্ডা জাংশন উৎসর্গ করছি অভিনেত্রী মিঠু মুখার্জিকে। 1955 সালের 19শে জুন উত্তর কলকাতার এক বনেদি একান্নবর্তী পরিবারে জন্ম হয় তার। তারপর বাংলা চলচ্চিত্রের পথ চলায় শেষ পর্ব, মর্জিনা আবদুল্লাহ, মৌচাক, স্বয়ং সিদ্ধা, আশ্রিতার মতন একের পর এক ছবিতে অভিনয় করে তিনি তৈরি করেছিলেন নিজের এক আলাদা পরিচয়। চলুন ফিরে যাই তাহলে একেবারে শুরুতে। 1972 সাল পরিচালক চিত্ত বসুর শেষ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ মিঠু মুখার্জির। ছবির গান প্রশংসিত, পরিচালক প্রতিষ্ঠিত, সঙ্গীত বেশ জমজমার, তাই ছবিটি সেরকম বাণিজ্যিক সাফল্য না পেলেও সিনেমা পেয়ে গেল এক নতুন মুখ, মিঠু মুখার্জি। যাক না, মন যদি ভেসে যেতে চায় কি পেয়েছি আর কি পাইনি সে হিসেব না হয় নাই কষলাম আমরা।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

গানের ওপারে ফিরলাম আমি শুভায়ন আড্ডা জাংশনে, তবে একেবারে এবার ফিরে যাব 1973 সালে। বাংলা সিনেমার ইতিহাসে যেমন গুরুত্বপূর্ণ একটি বছর, তেমনই মিঠু মুখার্জির জীবনেও, কারণ এই বছরই মুক্তি পেয়েছিল সেই ছবি যা তার ভাগ্যই বদলে দিয়েছিল, মর্জিনা আবদুল্লাহ। আর মিঠু মুখার্জি হয়ে উঠেছিলেন সেই দস্যি বুদ্ধিমতী প্রাণবন্ত মর্জিনা, যাকে এক ঝলক দেখি বাঙালি দর্শক আপন করে নিয়েছিল। ছবিটি তাকে রাতারাতি তারকার আসরে বসিয়ে দিল। এক কথায় বলতে গেলে যেন আলিও আবার গুহার দরজা খুলে গিয়েছিল তার জন্যই। চেচিং ফাক উচ্চারণের সঙ্গে সঙ্গেই যেমন খুলে যায় গুপ্তধনের দরজা, তেমনই মর্জিনা আবদুল্লাহ খুলে দিয়েছিল মিঠু মুখার্জির সাফল্যের দরজা। শুধু হিট নয়, ছবিটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক মাইলস্টোন। আর মিঠু মুখার্জিও হয়ে ওঠেন সারা বাংলার ঘরের মেয়ে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

এরপর পাড়ি দেব 1975 সালে মিঠু মুখার্জির জীবনের সোনালী অধ্যায়। স্বয়ং সিদ্ধা একেবারে হাত বাড়ালেন মৌচাকে। এই ছবিতে যতখানি উত্তম কুমার, যতখানি সাবিত্রী চট্টোপাধ্যায় আর রঞ্জিত মল্লিক, ঠিক ততটাই মিঠু মুখার্জি। তার স্বাভাবিক মডার্ন এরার অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ আর চোখে চোখ রেখে টান টান অভিনয় ছবির প্রাণ হয়ে উঠেছিল সেই সময় কলেজ পড়ুয়াদের ওয়ার্ড অফ মাউথ। বেশ করেছি, প্রেম করেছি, করবই তো।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: Khud London e boshe Kolkata Chinatown er Chinese দেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 421 হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে।

0: ব্যাঙের মাথা।
1: হাতটি ধরে সাতটি পাকে ঘোরা
0: কচু পুড়ে
1: অত কিম।

পূজা, আমি নিয়ে যাচ্ছি, তুই ছুট বেরিয়ে যা।

যতই নারী পুরুষ সাজুক পোশাকে হাব খাবে, নারীর গড় নারীর ধরন বদলে কি আর যাবে, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলা মানা, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা।

0: সমান সমান আছে যে তার অনেক সমান।
1: নারী পুরুষ সমান সমান অনিচ্ছাতেও মানতে পারি, লক্ষ্য ভেদেও কামালে যে উঠবে না তবু পার দাড়ি। বুঝলে নারী, ওই লক্ষ্য ভেদেও কামালে যে উঠবে না তবু পার দাড়ি।

পাগলা ভারত কোথায় আছে নেই কি তোমার জানা? হ্যাঁ, সেটা হয়তো জানা গেল না, কিন্তু সেই একই বছর 1975 সালে আরেকটি ব্লকবাস্টার কিন্তু জানান দিল চলচ্চিত্রের ইতিহাসে, স্বয়ং সিদ্ধা। আবারও রঞ্জিত মল্লিক, কিন্তু এবার গল্পের কেন্দ্রবিন্দু নায়িকা নিজেই। এখানে আমরা আর মৌচাকে সেই সরল হাসির মেয়েটিকে দেখিনি, দেখেছি দৃঢ় ব্যক্তিত্বের এক নারীকে। মিঠু যেন প্রমাণ করে দিলেন তিনি শুধু মিষ্টি নায়িকা নন, তিনি একজন শক্তিশালী অভিনেত্রীও, যিনি আলো দিয়ে আলো রাখেন আর ঘুম পাড়ানি গানে ভরিয়ে রেখে দেন দর্শকদের মনকে।

0: আমি শুভান আড্ডা জাংশনে এবার আপনাদের নিয়ে যাই 1976 সালে, সেই মুহূর্তে যখন প্রকাশিত হলো বা মুক্তি পেল উত্তম কুমারের সঙ্গে সেই ছবি হোটেল স্নো ফক্স। দর্শকদের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। পরপর হিট দিচ্ছেন মিঠু মুখার্জি, তারপর রয়েছেন স্বয়ং উত্তম কুমার। মানুষের এক্সপেকটেশন তো থাকবেই, কিন্তু সব সমীকরণ সবসময় সাফল্য আনে না। ছবিটি প্রত্যাশা মতো ফল করতে পারেনি ঠিকই, কিন্তু মহানায়ক উত্তম কুমার থাকবেন আর একেবারে হিট হবে না তা কি হয়।
1: ঠোঁটে মেখে নাও,

0: Lovely.
1: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
2: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

এরপর এলো বোম্বের ডাক। সেই 1976 সালে দুলাল গুপ্তের হাত ধরেই বোম্বে যাত্রা। খানদোস, তারপর দিল লাগি, সাফেদ ঝুট, দো লড়কে দো নৌকড়কে, পরিচালক বাসু চট্টোপাধ্যায়। কিন্তু বাণিজ্যিক সাফল্য পেলেন না। বলতে গেলে দেখা যেতেই পারে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি ঠিক মতন ব্যবহার করতে পারলেন না মিঠু মুখার্জিকে। তবে ওই যে এগুলো ভাবতে ভাবতেই মনের মধ্যে যেন গানগুলো ভেসে আসে, সাজে না তোমায় ভালোবেসে, কোনো কিছু হারাবে না, মন জানে না মনের কথা। এইগুলো ঠিক গান নয়, প্রশ্নের মতো মনের গভীরে আনাচে কানাচে ঘুরে বেড়ায়। আসুন না উত্তরগুলো খুঁজি গানে গানে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Atos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Atos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.atosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

হিন্দি ছবির যাত্রা খুব একটা সুখের হয়নি। একের পর এক ছবি করলেও সেই কাঙ্ক্ষিত সাফল্য অধরাই রয়ে গেল। তবে মিঠু মুখার্জি কখনো হার মানার মানুষ ছিলেন না, আবারও ফিরে এলেন বাংলা ছবিতে। আর ফিরে এসেই করলেন ভাগ্যচক্র। ছবিটি হয়তো মর্জিনা আবদুল্লাহ বা মৌচাকের মতো বড় ঝড় তুলতে পারেনি, কিন্তু দর্শকের ভালোবাসা পেয়েছিল। আর মিঠুও প্রমাণ করেছিলেন যে তিনি এখনও লড়াই করতে পারেন। আসলে জীবনের মতোই তার কেরিয়ারেও ছিল এটি ভাগ্যচক্র। কখনো আকাশ ছোঁয়া সাফল্য, কখনো বা হতাশা, কিন্তু থেমে যাননি, বারবার ফিরে এসেছেন নতুন উদ্যমে। হয়তো সেই কারণেই এই ছবির গানটাও যেন তার জীবনকেই মনে করিয়ে দেয়। কারণ ভাগ্যের চাকা থেমে থাকলে চলে না, তাকে ঘুরিয়ে নিয়ে চলতেই হয় নিজের জেদ, পরিশ্রম আর আত্মবিশ্বাস দিয়ে।

এরপর এলো সন্ধি। না, পুরনো ব্লকবাস্টারের ঝলক না থাকলেও ছবিটি দর্শকের নজর কেড়েছিল, কারণ দর্শকদের ভালোবাসা সাড়া তখনও তার সঙ্গে ছিল। সন্ধি সেই ভালোবাসারই আরেকটি অধ্যায়। আসলে আশির দশকে দাঁড়িয়ে মিঠু মুখার্জির কেরিয়ারটা যেন ওই ছবির নামের মতনই ছিল, এক সন্ধি। একদিকে সোনালি অতীতের স্মৃতি, অন্যদিকে নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা, আর ছবির গানগুলো যেন জীবনের নানা প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করেছিল। প্রেম কি, সংসার কি, আর এই পৃথিবীটাই বা কেমন? সত্যিই তো এই দুনিয়াটা ভাই আজব কারখানা। বলতো কী করে ঘর বাঁধা যায়, কখন কাকে কোথায় নিয়ে যাবে কে বলতে পারে।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: এই দুনিয়াটা ভাই আজব কারখানা।

মোটর গাড়ি কোন জানায় দিচ্ছে পাড়ি, মন্দ কপাল আবার কারো হাসবে হাসি, হাসতে মানা মন্দ।

ফিরলাম আড্ডা জাংশনের আসরে আমি শুভায়ন, প্রশ্ন নয় উত্তরের খোঁজে। তবে এসে দেখলাম প্রশ্নটা সেই একই রয়ে গেছে। আজব কারখানা সত্যি, নয়তো মৌচাক, স্বয়ংসিদ্ধা, মর্জিনা আবদুল্লার মতন ছবির নায়িকা আরেকটি ব্লকবাস্টার কেন পেলেন না? 1984 সালে দুজনে প্রত্যাশা মতো না চলায় তিনি প্রায় অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিলেন। অথচ তখনও তার অনেক কিছু দেওয়ার বাকি ছিল। তখনও তা দেখানো হয়নি যে তিনি রূপলী পর্দার রানী।

0: যুবা হড়কাইয়া আচ্ছয় হইয়া ফেলাইছ।
1: হগো আচ্ছয় নয়, হাস রায় গুনি জানি কইতে পারে তোমার কর্ম নয়।
0: আচ্ছা তেরা বুদ্ধি কা ঢাকনা খুল গিয়া।
1: হ্যাঁ গো, তবে আর বলছি কি পরব করে দেখো না।

অন্য লোককে

0: মার হয়েও রইল যে পথ, সেই তো দুঃখের মূল। দুঃখ দুঃখ দুঃখ তো মনে হয় মন
1: খাইছে রে।

0: কোথায় থাকে কুসুম বলো, কোথায় কোথায় ফোটে কঠিন দেয়াল ভেঙে দিয়ে প্রাণ হয়েছে ছোটে। তোমার কাছেই শেখা সবই মা, করবে তুমি পার, যদি আমি না পারি তো মা বকো না জানো আর।
1: এবার
0: আমি না হলো না,

শেষবারের মতো ফিরে আসা, তারপর যেন হঠাৎই আলোটা একটু ফিকে হয়ে গেল। 1984 সালে দুজনের কথা তো বলছিলামই, যা প্রত্যাশিত সাফল্য না আনতে পারায় মিঠু মুখার্জি ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিলেন চলচ্চিত্রের জগৎ থেকে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, শেষ হয়নি। 6 বছরের দীর্ঘ বিরতির পর 1990 সালে তিনি ফিরে এলেন বড় পর্দায় আশ্রিতা ছবি নিয়ে। ছবির পরিচালক ছিলেন অমিতাভ বচ্চন অভিনীত কালোজয়ী ডন ফিচার ফিল্মের নির্মাতা চন্দ বারট, আর তার বিপরীতে ছিলেন কানওয়ালজিৎ। ছবিটি আবারও দর্শকের বিপুল ভালোবাসা জয় করে আর বাণিজ্যিকভাবে সাফল্যও অর্জন করে। এবং যেন শেষবারের মতো তিনি সবাইকে মনে করিয়ে দিলেন, মিঠু মুখার্জিও পারেন, এখনও পর্দা জুড়ে তার স্ক্রিন প্রেজেন্স অনুভব করাতে পারেন, এখনও দর্শকের হৃদয় জয় করার সেই জাদুটা তার অটুট। কিন্তু কে জানত সেটাই হবে তার শেষ ছবি আশ্রিত। কিন্তু সেই শেষটার থেকেও এই 21 সেপ্টেম্বর 2026-এর শেষটা আরও বড় ধাক্কা দিয়ে গেল। বাংলা চলচ্চিত্রের আকাশ থেকে আরেকটি উজ্জ্বল নক্ষত্র হারিয়ে গেল। মিঠু মুখার্জি পাড়ি দিলেন সেই নীল নীল আকাশের দেশে, যেখানে হয়তো আজও ভেসে বেড়ায় তার অভিনয় স্মৃতি আর সেই চিরচেনা হাসি। আজকের মতো বিদায় নিচ্ছি আমি শুভায়ন আড্ডা জাংশনের আসর থেকে। ততক্ষণ না হয় সেই নীল আকাশের রেশ থাকুক আপনার আমার মনেও, আর স্মৃতিতে বেঁচে থাকুক অটুট হয়ে চিরকাল মিঠু মুখার্জি।

শুনছেন রেডিও বাংলায় .com, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আজকে শনিবারের বাজারে আমাদের আড্ডার আসরে কিন্তু জমে উঠতে চলেছে এমন কয়েকজন মানুষকে নিয়ে যাদের কাজ আমরা সেভাবে ডাইরেক্টলি দেখি না, কিন্তু তাদের কাজ দেখতে তাদের